0: হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান মোলা।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রহুল আমিন, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, সূরা বনি ইসরাইল এর 70 আয়াত থেকে 72 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6:30। আজ বৃহস্পতিবার, 23 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 26 রবিউস সানি 1448 হিজরি, 8ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ।
1: চমৎকার সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা বনি ইসরাইলের 70 থেকে 72 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি বনি আদমকে মর্যাদা দান করেছি এবং আমি তাদেরকে স্থলভাগে ও জলভাগে চলাচলের বাহন দান করেছি, আর আমি তাদেরকে দিয়েছি নানাবিধ উত্তম জীবন উপকরণ এবং আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আমার অনেক সৃষ্টির উপর। স্মরণ কর সেদিনের কথা যখন আমি সব মানুষকে তাদের নেতা সহ আহ্বান করব, তারপর যাদেরকে ডান হাতে তাদের আমল নামা দেয়া হবে তারা নিজেদের আমল নামা পাঠ করবে এবং তাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। আর যে ব্যক্তি ইহকালে অন্ধ ছিল সে আখেরাতেও অন্ধ থাকবে এবং অধিক পথভ্রষ্ট হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেও আজকের বিষয়, দায়িত্ব অবহেলার পরিণাম, বলছেন মাওলানা মোহাম্মদ আল আমিন।
2: نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم। দায়িত্ব অবহেলা একটি সামাজিক ব্যাধি, এর মাধ্যমে ব্যক্তি নিজে, তার পরিবার, এমনকি গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত, সামাজিকভাবে মানুষের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। প্রকৃত মুমিন কখনোই দায়িত্বে অবহেলা করতে পারে না। যে কোনো দায়িত্ব চাই ছোট কিংবা বড় হোক, সকল ক্ষেত্রেই দায়িত্বশীল হতে হবে। ইসলামের দৃষ্টিতে দায়িত্বে অবহেলা করা সম্পূর্ণ নিষেধ। দায়িত্ব যথাযথ পালনের নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করো। এছাড়াও অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, তোমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে অপরের ক্ষতি করো না। একজন ব্যক্তির কর্মক্ষেত্রে তার উপর অর্পিত দায়িত্ব আমানত স্বরূপ। যদি সে তার দায়িত্ব যথাযথ পালন না করে তাহলে এর মাধ্যমে সে আমানতের খেয়ানত করল। আর আমানতের খেয়ানত বা দায়িত্ব অবহেলার ব্যাপারে সতর্ক করে আল্লাহ রসুল এরশাদ করেন, লা ইমানা লিমান লা আমানাতালা, যার মধ্যে দায়িত্বশীলতা তথা আমানতদারিতা নেই তার ইমান নেই। এছাড়াও দায়িত্ব অবহেলার মাধ্যমে একজন ব্যক্তি অপরকে ধোকা দিয়ে থাকে, কারণ সে নিজের প্রাপ্য বা হক সঠিকভাবে বুঝে নিলেও অপরের প্রাপ্যটা যথাযথ আদায় করে না। এ ব্যাপারে সতর্ক করে আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বা অপরকে ধোকা দিবে সে কখনোই আমার উম্মত হতে পারে না। দায়িত্বে অবহেলার কারণে মানুষ অলস হয়ে পড়ে এবং কর্মস্পৃহা ও কর্মোদ্যম হারিয়ে ফেলে। ধীরে ধীরে সে সমাজ জাতির জন্য বোঝা হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন জাতির মধ্যে যখন ব্যাপক হারে দায়িত্বে অবহেলা কিংবা ফাঁকি দেয়া ও অপরকে ধোকা দেওয়ার প্রবণতা চালু হয়, তখন তাদের মধ্যে অনাবৃষ্টি, সংকট এবং মহামারী দেখা দেয়। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা, কারণ এর দ্বারা বান্দার হক যথাযথ পালন করা হয়। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ও পরিপূর্ণ আদায় করা, চাই সে দায়িত্ব যত বড় কিংবা ছোট হোক না কেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, তিরমিজি শরীফে ইরশাদ হচ্ছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কিয়ামতের ময়দানে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আজ কর্মস্থলে দায়িত্বে অবহেলার মাধ্যমে হয়তো আমি আমার কর্তৃপক্ষকে ধোকা দিতে পারব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অবশ্যই আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, তাই আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি, অপরের হক, বান্দার হক এবং কর্তৃপক্ষের হক যাতে যথাযথ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে দায়িত্ব অবহেলার পরিণাম সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।
3: তুমি তো শাহে মদিনা তোমাকে সালাম বার বার, তুমি তো তাজ মদিনা তোমাকে সালাম বার

کے سلام بار بار.

এর আলোকে এ তুমি আধা।

এর আলোকে তুমি আফতাবে মদিনা তোমাকে সালাম বা আরবার তুমি তো তাজ মদিনা তোমাকে সালাম বা আরবার তুমি আধার রাতিতে যো

0: سلام با آر بار
1: رسول کریم صلی اللہ علیہ وسلم شانے نعت پیش کرا ہلو
2: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর শান্ত বড়ুয়া।
3: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজ মহামানব বুদ্ধের শিক্ষা, প্রকৃত ব্রাহ্মণের স্বরূপ সম্পর্কে আলোচনা করব। পবিত্র ত্রিপিটকের ধর্মপদ গ্রন্থে প্রকৃত ব্রাহ্মণের স্বরূপ বিষয়ক তথাগত বুদ্ধের উপদেশ বা বাণীর বিস্তারিত আলোচনা আছে। ধর্মপদে উক্ত আছে, যিনি বিষয়াসক্তি থেকে নিবৃত্ত, কায়বাক্য মন দ্বারে পাপবর্জিত, অতিশয় সংযমশীল, তাকেই ব্রাহ্মণ বলা হয়। বুদ্ধ বলেছেন, ন জটাহি ন গুত্তেহি ন যচ্চহতি ব্রাহ্মণো, যম হে সচ্চঞ্চ ধম্ম চ সুশুচি শুচ ব্রাহ্মণো। অর্থাৎ ব্রাহ্মণ গোত্রে কিংবা ব্রাহ্মণ জাতিতে জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হতে পারে না। যিনি সত্যবাদী, ধার্মিক এবং যার মন পুত পবিত্র, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। প্রকৃত ব্রাহ্মণ সর্বদা পাপকাজ থেকে বিরত থাকেন। চিত্ত সংযম ও ভাবনা এই দ্বিবিধ ধর্ম ব্রাহ্মণের মূল ভিত্তি। যিনি সত্য কথা বলেন, সদুপদেশ দান করেন, অপ্রদত্ত বস্তু গ্রহণ করেন না, কাকেও বৃথা বিষয়ে লিপ্ত করেন না, তিনিই ব্রাহ্মণ। যিনি নিষ্কলুষ, অনাসক্ত, রজমুক্ত, লোভ দ্বেষ মোহবিহীন, তাকেই ব্রাহ্মণ বলে অভিহিত করা যায়। যিনি ক্রোধ শূন্য, ধূতাঙ্গ ব্রতেরত, শীলবান, তৃষ্ণা শূন্য এবং অন্তিম শরীরধারী, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। যিনি পদ্মপত্রে স্থিত জলবিন্দুর ন্যায় এবং সূচাগ্রে স্থিত সসর্পের ন্যায় কামক্লেশে লিপ্ত নন, তিনি যথার্থ ব্রাহ্মণ। সূর্য যেমন দিনে প্রদীপ্ত হয়, চন্দ্র রাতে প্রদীপ্ত হয়, সর্বাভরণে ভূষিত ও চতুরঙ্গিনী সেনায় পরিবেষ্টিত হয়ে রাজা প্রদীপ্ত হয়, তদ্রূপ ব্রাহ্মণ ধ্যানেরত থাকলেই শুভিত হন। মহামানব বুদ্ধ আরো বলেছেন, সব্বে সংযোজনং ছেত্তা যোবেন পরিতস্যতি সংগাতিগং বিসংযুক্তং তমহং ভ্রমে ব্রাহ্মণং। অর্থাৎ, যিনি দশবিধ সংযোজন ছেদন করে ভয়শূন্য হয়েছেন, সেই আসক্তিরহিত শৃঙ্খল মুক্ত লোককেই আমি ব্রাহ্মণ বলি। প্রকৃত ব্রাহ্মণ সর্বদা সুসংবদ্ধ পর্বতের মতো কারো নিন্দা ও প্রশংসায় বিচলিত হন না। গভীর হ্রদ যেমন সর্বদা স্বচ্ছ ও অনাবিল, সেরূপ ব্রাহ্মণ বা পণ্ডিত ব্যক্তিও সর্বাবস্থাতেই চিত্তে শান্ত ও পবিত্র ভাব আনয়ন করে নিশ্চল থাকেন। যিনি গৃহী ও ভিক্ষু উভয়ের সাথে দর্শন, শ্রবণ, আলাপ, পরিভোগ ও কায়িক সংসর্গ, এই পঞ্চবিধ সংসর্গ হতে পৃথক ভাবে থাকেন এবং সংসার সুখে অনাসক্ত ও অত্যল্প ইচ্ছুক, তিনি সত্যিকারের ব্রাহ্মণ। যিনি সর্বভূতে মৈত্রীপরায়ণ, কৃপাবান, যিনি ক্ষমাশীল হয়ে নিজেও হত্যা করেন না এবং হত্যার কারণ হন না, তাকেই ব্রাহ্মণ বলা যায়। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, বিশ্বের সকল জীব সুখী হোক, নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ পরম শান্তি।
2: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর শান্ত বড়ুয়া।
4: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ভোর 5:53 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 8:10। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো ঘরে ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:10।
4: সকাল 8:20 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। তবলা মহড়া শুনবেন সন্ধে 6:35। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠান শুনবেন রাত 10:45।
2: FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে শুনব এখন ভোরের গান, ভোরকে দিয়েই যে রাত। অপু আমান ও প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে এই গানটি শুনবেন, আর গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ভয়ের গান শুনলেন, শিখেছিলেন অপরমান ও প্রিয়াঙ্কা বিশ্বাস।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 23/26 রবিউল সানি, 8ই অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। এয়ারবাসের সঙ্গে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পড়ালেখার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। সৌদি আরবের 2টি বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত 3। এবং ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19টি টি-20 ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত ও 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,680,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে। বৈঠকের পর পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি শের-ই-বাংলা নগরে NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রামপালে 442 মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 5টি অঞ্চলের 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি কর্পোরেশনের 1-8 নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাথ নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের জন্য 35টি বাণিজ্যিক ও 8টি সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প তৃতীয় সংশোধনী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম বর্ণ শ্রেণী পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন সরকারের এই সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি দেওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সাথে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন জীবন দান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 5 কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে 3 কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবে আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। গতকাল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এনামুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এদিকে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহ্বানের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় এর কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদী উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 35টিতে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টার মায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল রাজধানীতে স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার শিরোনামে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তি বিমানের দীর্ঘমেয়াদী উড়োজাহাজ বহর সম্প্রসারণ কর্মসূচির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যতে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য 10 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এই জন্য তিনি বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক ও শুধু কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটি সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি গতকাল রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইতিমধ্যে 2 কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: তার অন্য অঙ্গীকার হলো সেই তরুণ সমাজের শপথ, যেই শপথের মাধ্যমে একটি তরুণ সমাজ দীক্ষিত হয় এবং এই তরুণ সমাজের মাধ্যমে তারা দেশের প্রতি দায়বদ্ধ থাকে।
3: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ মাঠের সেক্টর যতই শক্তিশালী করার স্বপ্ন আমরা দেখি না কেন, সেই স্বপ্নকে বাস্তবে দাঁড় করানোর কেন্দ্রীয় শক্তি হলো অর্থনৈতিক সক্ষমতা।
4: তরুণ শিক্ষার্থীদের জ্ঞান ও তথ্য নির্ভর যুক্তি ও পাল্টা যুক্তির শানিত বিতর্কের পুরোটা সময় বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে তন্ময় হয়ে দর্শকরা উপভোগ করেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি।
5: সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন,
4: শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিকল্প নেই।
6: পড়ালেখার পাশাপাশি দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর ভেরি ইম্পর্টেন্ট এন্ড দিজ আর ভেরি কি টু ইয়ার প্রোগ্রেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যখন বাংলাদেশে পড়ালেখা করতাম, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল একটা পার্ট, বাট খুব সীমিত। এখন কিন্তু ওয়ার্ল্ড এরিনাতে ইউ নিড দিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস।
4: এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরো বলেন,
6: কুইজ কম্পিটিশনের মাধ্যমে মেধা বিকশিত হবে, আমরা আরো এগিয়ে যেতে পারবো, বাংলাদেশকে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করব, এবং এটার জন্য আজকে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন তারাই পারবেন। আমরা যেই পর্যায়ে আজকে এসেছি, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি, বাংলাদেশ নিয়ে আমরা ভেবেছি ছোটবেলা থেকেই, যার জন্য আজকে এই পর্যায়ে আমরা জনসেবায় আসতে পেরেছি। আপনারাও ইনশাল্লাহ যেই দেশেই থাকেন, যেখানেই যান, এন্ড অফ দ্য ডে আপনারা সবাই বাংলাদেশি, এবং বাংলাদেশের জন্য আপনারা কাজ করবেন, সেটাই আমাদের সকলের প্রত্যাশা।
4: মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল পর্বে মডারেটর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বলেন,
7: এই বারোয়ারি বিতর্কের মূল কনসেপ্টটি নেওয়া হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান থেকে। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা মূলত ব্যক্তিকেন্দ্রিক বিতর্ক প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে একজন বিতার্কিক সমষ্টিগত থেকে নিজের অবস্থানকে ভেঙে ব্যক্তিতে রূপান্তরিত হয়, এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা বা পাবলিক স্পিকিং সারা বিশ্বে প্রচণ্ড রকমের জনপ্রিয়।
4: অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সভাপতিত্ব করেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনের অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এদেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এদিকে গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক সেরে শার্লে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। বৈঠকে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদার, নতুন প্রকল্পে সহায়তা এবং ব্যবসা বাণিজ্যের পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সংলাপ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে। এছাড়া বাংলাদেশ সম্প্রতি আইএলওর 155, 187 ও 189 নম্বর কনভেনশন অনুমোদন করেছে। সামাজিক সংলাপ, বিরোধ নিষ্পত্তি ও শ্রম প্রশাসন শক্তিশালী করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কমিশনের তফসিল অনুযায়ী আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপনির্বাচনে আগামী 29 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কৃষকদের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণের মাধ্যমে অপচয় রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প। প্রকল্প পরিচালক তালহা জুয়ার মাসরুর বাংলাদেশ বেতারকে বলেন, সোলার বা সৌরশক্তির মাধ্যমে এটি পরিচালিত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: কৃষি পণ্যের অপচয় রোধ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প চালু করা হয়েছে। ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ শুধু কৃষি পণ্য সংরক্ষণের একটি স্থাপনা নয়, এটি বর্তমান সরকারের কৃষি অর্থনীতিকে আরও স্থিতিশীল করার একটি যুগান্তকারী পদক্ষেপ। কৃষকের উৎপাদিত কৃষিপণ্য এখন এই মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যাবে। কৃষক তার প্রয়োজন অনুযায়ী সুবিধাজনক সময়ে এসব পণ্য বাজারজাত করতে পারবেন। এতে একদিকে কৃষকের ক্ষতি যেমন কমবে, অন্যদিকে তার উৎপাদনের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ বা জলবায়ু সহনশীল কৃষির জন্য ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন প্রকল্প পরিচালক তালহা জুবায়ের মাসরুর বাংলাদেশ বেতারকে বলেন, মৌসুমী ফল ও সবজি পচন থেকে রক্ষা করা, ফসলের অপচয় রোধ এবং কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
9: ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ অর্থাৎ গতানুগতিক যে কোল্ড স্টোরেজ, বড় বড় কোল্ড স্টোরেজ আমরা হচ্ছে দেখি যে আলু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, তো সেই কোল্ড স্টোরেজের বাইরে স্বল্পকালীন সময়ের জন্য কৃষক যদি তার উৎপাদিত পণ্য সবজি হোক ফল হোক যদি সংরক্ষণ করতে পারত, বাজারটা একটু বাড়লে সে বিক্রি করে দেবে। তো এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্পটা নেওয়া হয়েছে। এটা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের একটা প্রকল্প যেটা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষি সংরক্ষণ দপ্তর হচ্ছে বাস্তবায়ন করছে।
5: তালহা জুবায়ের মাসরুর আরো বলেন, অত্যাধুনিক সুযোগ সুবিধার ফলে কৃষকরা মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে উপকৃত হবেন।
9: এটা ডিজাইন করা হয়েছে আমাদের বাংলাদেশের উপযোগী করে, এবং ওই 20 ফিটের যে কন্টেনার আছে, শিপের যে কন্টেনার গুলো থাকে, সেই কন্টেনারটাকে মডিফাই করে এটা মিনি কোল্ড স্টোরেজ বানানো হয়েছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেটাকে বলে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত না করলে কিন্তু কোল্ড স্টোরেজ যেহেতু ঠান্ডা আবার আমি রাখছি, যদি হঠাৎ করে গরম হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে সোলার সিস্টেম রেখেছি, সারাদিন হচ্ছে সোলারে চলবে এটা, বিদ্যুৎ রাত্রে বেলা যদি কখনো কারেন্ট চলে যায় তখন এটা বিদ্যুতের ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পাবো। এতে করে হচ্ছে কিছুটা একটা কন্টেনারের মধ্যে প্রায় 8 টন মানে 8,000 কেজি সবজি বা ফল হচ্ছে কৃষক কিন্তু সংরক্ষণ করতে পারে।
5: বর্তমানে সারা দেশে প্রায় 150টির মতো ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ চালু রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের আভা ও বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের হামলায় 2 নারীসহ অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত ও 36 জন আহত হয়েছে। আজ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায়, ইয়েমেনে এ পর্যন্ত 2 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইয়েমেনের সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর দাবি, দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূল ও তাইজ নগরীতে অভিযানের পর তা পুনরুদ্ধার করা হয়েছে। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আল জাওয়াফ এলাকায় তাদের বাহিনী সরকারি সৈন্যদের অগ্রসর হওয়া ঠেকিয়ে দিয়েছে। এ সময় কয়েকজন হতাহত হয়। এদিকে জর্ডান সৌদি আরবের আভা ও বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ কমপক্ষে 28 জন নিহত এবং 100 জন আহত হয়েছেন। এই হামলায় কয়েকটি শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গতকালের এই হামলা তার দেশের উপর সংঘটিত অন্যতম বর্বরোচিত আঘাত। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান বিহিভস্কি বলেন, দক্ষিণাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের পিলুকি শহরে সবচেয়ে বেশি মানুষ নিহত হন। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরটির একটি 5-তলা আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আজ ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেট সিরিজের 5ম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। সিরিজের অপর দলটি হচ্ছে স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:53 এবং সূর্য অস্ত যাবে 5:39। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। এয়ারবাসের সঙ্গে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী এক মাসে আরো প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচি আওতায় আনা হবে, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পড়ালেখার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরো বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সৌদি আরবের 2টি বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত 3। এবং ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেট সিরিজের 5ম ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: শেষ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, আমাদের আয়োজনে সবসময় আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, যাতে আপনারা ভালো থাকেন সবসময়। আর আমাদের আজকের আয়োজনে সেই বিষয়টি হল প্রসব পরবর্তী মায়েদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করতে করণীয়। আর এই বিষয়ে আজ বলবেন জনাব মোহাম্মদ এনামুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপনার কাছে শুরুতে একটু জানতে চাচ্ছি যে আমাদের যে বিষয়টি আজকে, যে প্রসব পরবর্তী মায়েদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করতে যে করণীয়, এ বিষয়ে কি বুঝি?
2: পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তো এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কোন মায়ের সন্তান ডেলিভারি বা প্রসবের পরপর কি ধরনের পদ্ধতি তারা নিতে পারবে, এই বিষয়টি নিয়ে আলোচনা আমরা করছি। তো এ বিষয়ে আমি একটু বলতে চাই যে অনেকেই আমাদের ধারণা যে ডেলিভারির পর অনেকেই মনে করেন যে মায়ের বুকের দুধ খাওয়াতে থাকলে, বিশেষ করে ছয় মাস যে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো হয়, এই সময় গর্ভধারণ হয় না, আসলে বিষয়টি মানে শতভাগ সঠিক নয়। এজন্য পরিবার পরিকল্পনার বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেটা অবশ্যই সন্তান প্রসবের পরপর কোনো না কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে, যাতে নবাগত সন্তান কমপক্ষে দুই বছর মায়ের বুকের দুধ খেতে পারে। তো এই জন্য বিভিন্নভাবে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি, সরকারি সংস্থা রয়েছে, বেসরকারি সংস্থা রয়েছে, এবং এই যে আজকে যে আমরা অনুষ্ঠান করছি বেতারের মাধ্যমে, এটা একটা আমাদের মানুষকে উদ্বুদ্ধ করার মানে কাজে আমরা লাগাচ্ছি।
1: প্রসব পরবর্তী যে জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা ব্যবস্থা, সেটি কি?
2: প্রসব পরবর্তী জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা ব্যবস্থা বলতে যা বোঝায়, তা হল মা সন্তান জন্ম দেওয়ার পরবর্তী সময়ে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবেন, যাতে তার পরবর্তী গর্ভধারণ বন্ধ রেখে আগত শিশুকে পূর্ণ দুবছর নির্বিঘ্নে বুকের দুধ পান করাতে পারেন, এবং প্রথম সন্তানের বয়স দুই বা আড়াই বছর হওয়ার পর পরবর্তী সন্তান জন্মদানের ইচ্ছায় গর্ভধারণ করতে পারেন। অর্থাৎ এমন হতে পারে যে কোনো মায়ের দুটি সন্তান রয়েছে, তখন তিনি কিন্তু স্থায়ী পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, অথবা আমাদের দশ বছর মেয়াদী আইইউডি রয়েছে সেটা নিতে পারেন।
1: মা হিসেবে কখন থেকে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ বা শুরু করা উচিত?
2: সন্তান জন্মের 21 দিন পরই একজন নারীর ডিম্ব ফোটা শুরু হয়ে যায়। অর্থাৎ আমরা জানি যে ডিম্ব যতক্ষণ পর্যন্ত পরিস্ফুটন না হয় ততক্ষণ পর্যন্ত গর্ভধারণ হয় না। আর একটা বিষয় যে ইসলামের দৃষ্টিতে সন্তান জন্মের ছয় সপ্তাহ, অনেক সময় 40 দিন বলা হয় আর কি, 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক স্থাপন নিষেধ, সেই জন্য 40 দিন পর থেকে অবশ্যই কোনো না কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা উচিত। বর্তমান সময়ে সন্তান জন্মের সাথে সাথেই আইইউডি পরানোর সুযোগ রয়েছে। আমরা জানি যে আইইউডি বা কপারটি হিসেবেও এটা সমাজে প্রচলিত আছে, এবং বেশ কিছু মা আইইউডি পদ্ধতি গ্রহণও করছেন। তাছাড়া যেসব মায়ের দুটি সন্তান রয়েছে এবং ওই পরিবার যদি আর কোনো সন্তান নিতে না চান, সেক্ষেত্রে স্থায়ী পদ্ধতি হিসেবে মা টিউবেক্টমি গ্রহণ করবেন। অন্যদিকে আমরা পুরুষদেরকেও এই ক্ষেত্রে উদ্বুদ্ধ করছি, যদি কোনো স্বামী স্ত্রী মিলে যদি সিদ্ধান্ত নেয় যে ওনারা আর দুটি সন্তানের বেশি নেবেন না, তাহলে পুরুষের ক্ষেত্রে খুবই একটি সহজ অপারেশন রয়েছে, আমরা জানি যে NSV নন স্ক্যালপেল ভ্যাসেকটমি, অর্থাৎ চাকু ছুরি বিহীন একটা অপারেশন ছোট্ট, এটাও পুরুষরা গ্রহণ করতে পারে।
1: এরপরই জানতে চাচ্ছি যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার যে কি কি পদ্ধতি ব্যবহার করা যায়, বিষয়টি যদি আরো একটু সুন্দর করে বুঝিয়ে বলেন।
2: সেটা হলো যে আমরা জানি যে পরিবার পরিকল্পনার দুই ধরনের পদ্ধতি রয়েছে, একটা হলো অস্থায়ী পদ্ধতি, একটা হলো স্থায়ী পদ্ধতি। তো অস্থায়ী পদ্ধতির মধ্যে ওগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যে স্বল্প মেয়াদী, যেমন বড়ি, কন্ডম, ইনজেক্টেবল বা ইঞ্জেকশন যেটা দেওয়া হয় চার মাস মেয়াদী, আর দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে রয়েছে আইইউডি, যেটা আমি একটু আগেই বললাম, যেটাকে কপারটি হিসেবে আমরা জানি, আর একটা হলো যে ইমপ্ল্যান্ট। তা আইইউডি 10 বছর মেয়াদী, আবার ইমপ্ল্যান্ট কাউর কোন মেয়েকে যদি আমরা মায়ের মানে পরাতে পারি তাহলে 3 বছর তার গর্ভধারণ আর হবে না। ইঞ্জেকশন ব্যতীত এই যতগুলো পদ্ধতির কথা বলা হলো সবগুলো পদ্ধতি জন্মের পর পরেই দেয়া যায়। আর সন্তান জন্মের 48 ঘন্টার মধ্যে আপন নামক একটা বড়ি আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নব প্রসূতি মায়েদের দেয়া শুরু করেছি। এটা সন্তান জন্মের 48 ঘন্টার মধ্যেই শুরু করতে হয়, এবং যে সমস্ত মা খাবার বড়ি খেয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে চান, তো এই আপন বড়িটা 6 মাস পর্যন্ত আপন বড়িটা খাইতে থাকবেন এবং পরবর্তীতে সখী নামক যে খাবার বড়ি আমরা সরকারিভাবে বিতরণ করি এটা গ্রহণ করবেন। ইনজেকশন একমাত্র পদ্ধতি, যেটা কমপক্ষে জন্ম জন্মের ৬ সপ্তাহ পর, অর্থাৎ ওই যে ৪০ দিন যে স্বামী স্ত্রী মেলামেশা নিষেধ, এই সময়টা পার হলে তখন আমরা ইনজেকশনও শুরু করতে পারি। যেটা আমরা জানি যে একটা ইনজেকশন দিলে ৪ মাস

0: তা আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী, চিকিৎসক, প্যারামেডিক্স এর মাধ্যমে আমরা প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন লিফলেট, বুকলেট বিতরণ, পোস্টারিং এর মাধ্যমে আমরা মানুষকে অবহিত করার চেষ্টা করছি। আর বেতারে তো আমরা কাজটা করছি বিভিন্ন বিষয়ে, এবং এটা সহ টেলিভিশন রয়েছে সরকারি বেসরকারি। এছাড়া আমাদের সারা দেশে 23টা জোনে অডিও ভিজুয়াল ভ্যানের মাধ্যমে আমরা এগুলো প্রদর্শন করে থাকি। আর সরকারি সংস্থার পাশাপাশি আপনারা জানেন যে বিভিন্ন অসরকারি সংস্থা বা এনজিও যেটাকে বলে, ওনারাও পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে কাজ করছে, তাদের মাধ্যমে এগুলো আমরা প্রচারণা চালাচ্ছি।
1: অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এনামুল হক আপনাকে এত সুন্দর করে বিষয়টি সম্পর্কে আলোকপাত করার জন্য। সুপ্রিয় শ্রোতা, জীবনের প্রতিটি মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, আর প্রতিটি পদক্ষেপ যদি আপনি একটু ভেবে চিনতে, একটু পরামর্শ নিয়ে তা মেনে চলেন সচেতনতার সাথে, তবে দেখবেন আপনার জীবনে সত্যি আপনি খুঁজে পাবেন সত্যিকারের সুখের ঠিকানা।
2: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: সুপ্রিয় শ্রোতা, আজ বিদায় নেব। তার আগে জানিয়ে দিচ্ছি, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আমিনা বেগম লাবণী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: সুখের ঠিকানা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজে।
1: শুরু হচ্ছে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ, সঞ্চালনী এস এম মুর্শিদ।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেকসই উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর এক একটি লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলি। সে সকল লক্ষ্যমাত্রার বিপরীতে আমাদের যে অর্জন, আমাদের যে সম্ভাবনা, আমাদের যে চ্যালেঞ্জ, সেসব নিয়ে আমরা আলোকপাত করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলব গুণগত শিক্ষা, যেটি এসডিজি এর লক্ষ্যমাত্রা 4। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকের অতিথি ডক্টর দিলেরা জাহিদ, সহযোগী অধ্যাপক, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবল স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর দিলেরা, আপনাকে স্বাগত।
1: আপনাকে অনেক ধন্যবাদ প্রসিদ ভাই।
2: আপনি জানেন যে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি একটি বৈশ্বিক এজেন্ডা। বাংলাদেশ যেহেতু বিশ্ব পরিবারের একজন সদস্য, 2030 সনের মধ্যে আমাদের সরকার 17টি লক্ষ্যমাত্রার বিপরীতে যে সমস্ত প্রতিশ্রুতি আছে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। আমরা যদি শিক্ষার একেবারে শুরুর দিকটা থেকে আলোচনা যায় আর কি, যেটাকে আমরা বলি

0: চাইল্ডহুড ডেভেলপমেন্ট, একটা শিক্ষার্থী যখন প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যেটি আর কি, এখন অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলাদা ক্লাস আছে প্রাক প্রাথমিক, এবং সেখানে বাচ্চাদের আনন্দ ঘন শিক্ষার জন্য খেলাধুলার উপকরণ আছে আর কি। তো আমরা আসলে এই যে শুরুটা আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা আমাদের প্রাথমিক শিক্ষার সাথে একীভূত করতে পেরেছি, সেই চিত্রটি কেমন?
1: আপনি শুনে আসলে অত্যন্ত খুশি হবেন, কারণ এই বিষয়টাকে, এসডিজির এই গোলটাকে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টকে, এই সরকারের আমলে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, আমি নিজে আসলে খুবই এটা নিয়ে পুলকিত সত্যিকার অর্থে। একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, আর্লি চাইল্ডহুড এডুকেশন আগে যেটা ছিল প্রাক প্রাথমিক শিক্ষাটা এক বছর, এটাকে সরকার দুই বছরে উন্নীত করেছে, এবং হচ্ছে যে এই সময়ে বাচ্চাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট এবং নিউট্রিশন ডেভেলপমেন্ট এই দিকে খুব গুরুত্ব দিয়েছে। পরিবার গুলোকে আমরা যে দেখছি, ইভেন ফ্যামিলি গার্ডেন আন্ডারে এনেছে, এটাও কিন্তু তার একটা ভালো প্রভাব আমরা এই বাচ্চাদের উপর পাবো, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে একই সাথে সরকার আরো কিছু ব্যবস্থা নিয়েছে, মিড ডে মিলের ব্যবস্থা নিয়েছে, যেটাতে সরকার বাচ্চাদের হচ্ছে কি পুষ্টিগুণ বা এই বিষয়গুলো নিশ্চিত থাকে। সবচেয়ে বড় কথা, দুই বছর যদি আমরা আর্লি চাইল্ডহুড এখানে কাজ করতে পারি, তাহলে যে প্রাথমিক যে এনরোলমেন্টটা, সেটা আসলে অনেক সুন্দর হবে এবং আমাদের লক্ষ্যমাত্রার দিকে পৌঁছাতে পারবে। শিশুর তো শিক্ষাটা বা ব্রেন ডেভেলপমেন্টের যে সময়টা, সেটাও আমরা কিন্তু বলি আসলে এই সময়টা তিন বছর চার বছর, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক ভাবে যদি আমরা চিন্তা করি, সেভাবেই আসলে এই প্রোগ্রামটাকে ঢেলে সাজানো হয়েছে। তো সেই শিশুটাকে একটা স্কুলে যাবার উপযোগী করে গড়ে তোলা, এবং একই সাথে শারীরিক মানসিক ডেভেলপমেন্টের জায়গা থেকে কাজ করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ।
0: আমাদের দেশে যে পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাস করছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, এই যে সুযোগ সৃষ্টি করাটা, সেক্ষেত্রে সরকারের উদ্যোগগুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন।
1: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এটা আমার জন্য আসলে সহজ এই জায়গাটা বলা, তবে একটা জিনিস বলছি যে সরকার কিন্তু শিক্ষার সুযোগ তো অবশ্যই অধিকার নিশ্চিত করতে হবে, এবং অধিকার যে কথাটা আমি বললাম, অধিকার এখন কিন্তু সরকার কাজ করছে এটাকে কিন্তু রাইট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করবার নীতিমালা হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। এটা যে অধিকার, অধিকার মানে হচ্ছে কি, আপনাকে যদি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাহলে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন, এটা খুব স্ট্রং একটা পদক্ষেপের দিকে সরকার যাচ্ছে, এই লক্ষ্যে একটা অংশ কাজ করছে। আর যেটা সুযোগ সৃষ্টি করার, সুযোগ যদি না সৃষ্টি করেন তাহলে অধিকার দিয়েও তো আপনার কোনো লাভ নেই। তো আমরা যে জিনিসটা দেখছি যে উচ্চশিক্ষার কথা যেহেতু আপনি বলেছেন, এখন উচ্চশিক্ষায় অনেক সুযোগ তৈরি হচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এত ডাইভার্সিফাইড সাবজেক্ট গুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানোর চিন্তা করা হচ্ছে, আন্তর্জাতিক মানের যে আমরা কারিকুলামের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি, র্যাঙ্কিং এর বিষয়টা আনার চেষ্টা করছি, মানে বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়ন, এবং হচ্ছে যে যেই কারণে বিশ্ববিদ্যালয় বিশ্ব পর্যায়ের বিশ্ববিদ্যালয় হতে পারে, সাবজেক্ট বৃদ্ধি ওয়ার্ল্ড ডিমান্ডের সাথে ওভাবে করে আসলে, এবং সিট সংখ্যা যেখানে যে সাবজেক্টগুলোতে প্রয়োজন নাই সেখানে কাটল করা হচ্ছে, যেই সংখ্যা বাড়ানো দরকার সেখানে বাড়ানো হচ্ছে।
0: ঠিকই বলেছেন, এবং আমরা দেখছি যে অনেকগুলো জেলা সদরে বিজ্ঞান প্রযুক্তি
1: বিশ্ববিদ্যালয়,
0: এবং আগামী দিনে যদি আমরা দক্ষ জনশক্তি চাই তাহলে ডেফিনেটলি আমাদের বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা একটা কথা বলি যে ভালো শিক্ষার জন্য ভালো শিক্ষক দরকার, তাই না? আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষক প্রশিক্ষণের কি অবস্থা। আমরা তো এমনি জানি যে আমাদের যারা প্রাইমারিতে শিক্ষকতা করেন তাদেরকে পিটিআই করতে হয়, প্রাথমিক যারা হাই স্কুলে পড়েন বিএড করতে হয়,
1: বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকটা জয়েন করছে তার জন্য ট্রেনিং বাধ্যতামূলক, এবং একটা লম্বা সময় ট্রেনিং, দুই তিন মাসের ট্রেনিং প্রশিক্ষণ, এবং সেটাতে হচ্ছে যে সাধারণত দেখা যায় যে আমাদের যে সরকারি যে ট্রেনিং প্রতিষ্ঠান বার্ড বা এরকম জায়গায় গিয়ে একদম ইনক্লুসিভ ট্রেনিং দেওয়া হয় সর্ব বিষয়ে। তো এটা এটা খুবই ভালো একটা উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা করা। এছাড়া আমাদের অনজব ট্রেনিং প্রচুর আছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ফান্ডিং আছে এখন অনজব ট্রেনিং এর জন্য। সেন্ট্রালি হয়ে থাকে, ফ্যাকাল্টির কাছে আমাদের নাম চায়। কোভিড এর সময় হঠাৎ করে আমাদের অনলাইন ক্লাসের দিকে চলে যেতে হলো, তো পুরো আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। তো সুতরাং যখনই যে এলাকায় IQAC মানে যে ধরনের ট্রেনিং গুলো আমাদের প্রয়োজন, ওটা আমাদের দিয়ে দেওয়া হচ্ছে।
0: সেটাই, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে তো বেশ কয়েকটি প্রকল্প আছে। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা
1: গবেষণা তো এখন অনেক
0: আমরা একটু জানতে চাই তাহলে গবেষণা ক্ষেত্রে কি অবস্থা,
1: গবেষণার মানটা আসলে এই বিষয়গুলো হয়তো আমরা আগে সেরকম ভাবে বুঝতাম না বা জানতাম না যে সাধারণত র্যাঙ্কিং কিভাবে বাড়ে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার সুযোগ বা জুনিয়র স্কলারদেরকে একসাথে করে আমাদের যারা ছাত্রছাত্রী আছে। তো এখন এটা একটা আমি বলবো একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে ভালো শিক্ষকরা গবেষণায় উপনিবেশ করছেন এবং সরকারও তার ক্যাপাসিটি অনুসারে যতটুকু করছে আমরা ওর মধ্যেই চেষ্টা করছি। প্রতি বছর আমরা দেখি যে গবেষণা
0: রিসোর্স সীমিত
1: কিন্তু আমাদের ইচ্ছাটা আছে,
0: ইচ্ছা আছে এবং একটি আসলে গবেষণার কোন বিকল্প নেই, গবেষণা থেকে তো ইউনিভার্সিটি
1: করছে।
0: এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, তাহলে যারা তরুণ যারা শিক্ষক আছেন তারা গবেষণায় উদ্বুদ্ধ হবেন। আর এছাড়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র আছে, পিএইচডি গবেষক যারা তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে,
1: সবকিছু ট্রেনিং।
0: আমরা একটু জেন্ডার পার্সপেক্টিভ থেকে দেখতে চাই যে আমাদের উচ্চ শিক্ষার যদি আমরা একটু জেন্ডার লেন্স থেকে দেখতে চাই, কি হিসেবে দেখছেন, কি দেখছেন আপনি?
1: আমি তো খুবই আশাবাদী, কারণ হচ্ছে যে এখন তো আমাদের এমনও ফ্যাকাল্টি আছে যেখানে মেল ফিমেল রেশিওতে আসলে ফিমেলরা এগিয়ে আছে, কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগটা তো এটা প্রাথমিক বিদ্যালয়ের মতো না, এটা তো আসলে কোটা নাই। সুতরাং যারা ভালো করছে, যারা প্রথম দিকে ভালো রেজাল্ট করছে তাদেরকে নেওয়া হচ্ছে। তো আমরা দেখছি মেয়েদের এনরোলমেন্টের হারও বেশি এবং হচ্ছে যে তারা পড়াশোনা তো এবং গবেষণা কর্মেও তারা খুব উৎসাহী এবং শিক্ষক হিসেবেও ভালো। আমি তবে আমি সবসময় বলবো যে জেন্ডার বিষয়টা আসলে নারী পুরুষের একটা সুন্দর সমন্বয়, হ্যাঁ দুটাই থাকা উচিত।
0: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট আছে,
1: জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট তো আছে, খুবই আমি আনন্দিত যে সেখানে পুরুষ ছাত্ররা পড়তে যায় এবং খুব ভালো ওখান থেকে প্রোডাক্ট তৈরি হয়।
0: হ্যাঁ, আমাদের তো মনে হয় এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, জেন্ডার মানি নারী এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে জেন্ডার স্টাডিজ শিখে আমার কি হবে? জেন্ডার স্টাডিজ জেন্ডার তাহলে তো এটা নারীবাদ ডিপার্টমেন্ট
1: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই,
0: কিন্তু ডিফারেন্স তো হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডাকসুর যে পরিসংখ্যান 39% মেয়ে, মেডিকেলে কিন্তু কোন জায়গায় 50% বেশি মেয়ে শিক্ষার্থী।
1: ভালো মেয়েদের ধৈর্য আছে, ভালো ডাক্তার হচ্ছে। ইভেন এখন যেটা খুব আগে আমরা ভাবতাম যে মেয়েরা শুধু গাইনোকোলজিস্ট হবে বা হচ্ছে শিশু রোগ নিয়ে পড়াশোনা করবে, এখন তা না, এখন খুব ভালো ভালো জায়গায় ইভেন সার্জারিতে আমরা প্রচুর মেয়ে দেখতে পাচ্ছি, যে জায়গাগুলোতে আগে মেয়েদের প্রবেশ নিষেধ ছিল কিন্তু এখন প্রয়োজনও। এখন আবার ধরেন সমাজে এরকমও আছে যে নারী ডাক্তারের অভাবে অনেক নারীরা আবার যায় না, তো এই জিনিসটাও তো প্রয়োজন, এটাও বুঝতে
0: সেটা প্রয়োজন আছে ডেফিনেটলি। সবশেষে আমরা একটু আলাপ করতে চাই এখনকার যুগ তো তথ্য প্রযুক্তির যুগ, তাহলে আমরা উচ্চ শিক্ষায় তথ্য প্রযুক্তির কে কোথায় অবস্থান করছি?
1: এটা হচ্ছে যে আমি এটা বলবো আইসিটি এডুকেশনটাকে প্রাথমিক পর্যায়ে থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে, অনেক অনেক প্রকল্প নেওয়া হয়েছে। ইভেন আমরা যদি দেখি যেমন প্রাথমিক পর্যায়েও শিশুদেরকে যে সাধারণ যে কাজগুলো একটা ফাইল ডাউনলোড করা, খোলা, মেসেজিং করা, এই জিনিসগুলো যেরকম শেখানো হয়েছে, আইসিটি এডুকেশনটা তখন কম্পালসারি। এবং উচ্চ শিক্ষার পর্যায়ের আমাদের বাধ্যতামূলক ভাবে কোর্স রয়েছে, আইসিটি কোর্স ওরা পড়ে আসে, ওরা এইচএসসি পর্যন্ত পড়ে আসে এবং তারপরে আমরা বাধ্যতামূলক ভাবে কোর্স রেখেছি যেটা সরকার এবং ইউজিসির আমাদের হচ্ছে যে করতেই হবে এরকম একটা নির্দেশনা। এবং আরো ইউজিসি যে জিনিসটা করেছে, কিছু জিনিস মানে আধুনিক যে সফটওয়্যার গুলো টুলস গুলো সেগুলো শেখার ব্যাপারেও জোর দিয়েছে। আধুনিক ডিপার্টমেন্ট গুলোতে কিন্তু এখন অনেক কম্পিউটার এডুকেশনের ভালো ভালো সফটওয়্যার ভিত্তিক যে পড়াশোনা সেটা হচ্ছে আর শিক্ষা।
0: আমার তো মনে হয় একটা ব্যাপক পরিবর্তন হয়েছে শিক্ষা ব্যবস্থা,
1: আমরা সিলেবাস আমূল ঢেলে সাজাচ্ছি সত্যি কথা।
0: ইভেন যে গুচ্ছ যে
1: ফিজিক্যাল মোবিলিটি কমে দিয়েছে, কিন্তু আসলে আমি অনেকে মুভ করতে পারছি ডিজিটালি। হ্যাঁ, এবং কোন সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট রয়েছে ওর কোন টেনশন নাই, অটোমেটিক্যালি ও শুধু মেয়েটার দিকে তাকিয়ে থাকলেই হয়।
0: আচ্ছা, আমরা আলোচনা শেষ পর্যায়ে, আপনি জানেন যে উন্নয়নের একটি অন্যতম নিয়ামক হচ্ছে এক্সক্লুসিভ এডুকেশন, মানে সবার জন্য শিক্ষা। তো আমরা কতটুকু এগুলাম, আমরা যদি এক্সক্লুসিভ এডুকেশনের কথা চিন্তা করি
1: বাংলাদেশে? আসলে হ্যাঁ, এটাও আমি বলবো যে সরকারের চেষ্টা আছে অবশ্যই, আমার যদি এক্সক্লুডেড যে গ্রুপ গুলো রয়েছে, আমরা ধরেন যদি আদিবাসীদের কথা ধরি বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ধরি, আছে কিছু জায়গায় লিমিটেশন আছে, আবার কাজও হচ্ছে।
0: আমি আপনাকে উদাহরণ দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা অনেক
1: অনেক অনেক
0: অনেক, এবং প্রতি বছর তাদের মধ্যে বেশ কয়েকজন বিসিএস পরীক্ষা ফেল করতেছে।
1: এবং সেটা শুধু আপনি দেখছেন যারা ক্লাস শিক্ষাটা দেখছেন, একই সাথে ডরমিটরি যে ব্যবস্থাটা। হ্যাঁ, আমি লোকাল হলে দায়িত্বে ছিলাম 10 বছর হসপিটাল, এখানে ওখানে আমাদের একটা কর্নারই রাখা আছে, একতলায় উঠেই যাতে এই মেয়েগুলো থাকতে পারে খুব সহজে, এবং তাদের জন্য পরিপূর্ণ ব্যবস্থাপনা, তার মানে থাকা, ওদের জন্য আলাদা পড়ার ব্যবস্থা, এবং হচ্ছে কি তাদের ডিপার্টমেন্ট, এবং হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা বিভাগ বা হচ্ছে আমাদের সেকশন তৈরি করা আছে। হ্যাঁ, এরকম শিক্ষা গবেষণা বা কমিউনিকেশন ডিসঅর্ডার,
0: হ্যাঁ
1: এরকম নতুন নতুন সাবজেক্ট তৈরি হচ্ছে।
0: অনেক ধন্যবাদ ডক্টর দিলেরা জাহিদ, আজকে গুণগত শিক্ষার অনেকগুলো আসপেক্ট নিয়ে আমরা কথা বললাম, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আমাদের দেশে কি করছি, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটা চমৎকার তথ্যচিত্র,
1: এবং আমরা আশাবাদী,
0: আমরা যে শিক্ষাটি আমরা দিচ্ছি এই প্রজন্মকে সেটি একটি গুণগত শিক্ষা হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একাডেমি ইন্ডাস্ট্রি যে রিলেশনশিপ, একটা শিক্ষার্থী যেন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে তার কাজের ক্ষেত্রে প্রবেশ করতে পারে, সেটি নিশ্চিত করা। সরকার কাজ করছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে, এবং আমার মনে হয় সবার সম্মিলিত উদ্যোগে আমরা 2030 সালের মধ্যে গুণগত শিক্ষার জন্য আমাদের যে কমিটমেন্ট গুলো আছে সেগুলো আমরা অর্জন করতে সক্ষম হব। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ডক্টর দিলার জাহিদ, আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা আমাদের পরবর্তী পর্বে টেকসই উন্নয়ন অভিষ্টের অন্য কোন লক্ষ্য নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নিরন্তর শুভেচ্ছা আপনাদের সবার জন্য।
2: এতক্ষণ শুনলেন টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ। আজকের বিষয় ছিল SDG4 গুণগত শিক্ষা। সঞ্চালনে ছিলেন SM মোর্শেদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ।
3: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: বাংলাদেশ বেতার ঢাকা।
5: বৌমা,
6: জি আব্বা,
5: বাবুর জ্বরটা কি কমছে?
6: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
5: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
6: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
5: কি কারণে?
6: হুম, তা সে সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
5: যত হুমতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
6: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
5: আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
6: ডাক্তারে কি বলছে আব্বা?
5: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
7: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
5: ডাক্তারের কাছে।
7: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
6: আফা
7: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর
6: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
5: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
7: আমারে খোটা দিও না বাবা, এমন বাটপার জামাই কাছে আমারে বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে না, নাইলে আমার বাচ্চাও আইস তোমার বর্তমান ছাড়াইতো।
5: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
6: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক
7: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমার দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
5: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার, কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
7: ভয় কিছু না থাকলে আমি এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
5: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
6: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
5: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
6: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
7: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামো, আমিও কইলাম বাপের বেটি।
5: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
6: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনি ঠিক থাকে না।
5: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
6: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
5: নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
6: জি আব্বা।
5: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে, এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
6: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে হবে বাবা।
5: হ্যাঁ।
3: হ্যাঁ প্রিয় শ্রোতা, হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য MR টিকার 2টি ডোজ সময় মতো নেওয়া জরুরি, প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
8: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে। কৃষি মানুষের খাদ্য ও পুষ্টি প্রদানের উপকরণ। এদেশের অর্থনীতি বহুলাংশে কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। আজ অনুষ্ঠানের শুরুতে আমার কৃষি পর্বে জানব একজন কৃষিবিদের নিকট থেকে রয়েছে সাক্ষাৎকার।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি বৈশাখী। আজ আমরা কথা বলবো আমদানি বিকল্প, ফল ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের করণীয় কি। এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন ডক্টর এ কে এম শামীম আলম, অতিরিক্ত পরিচালক, অবসরপ্রাপ্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে কি কি ফসল ও ফল প্রধানত আমদানি করা হয়ে থাকে?
2: আমাদের দেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি এবং সেই তুলনায় জমির পরিমাণ কম, যে কারণে অনেক ফসলই আমাদের বা ফল আমাদের আমদানি করতে হয়। যেমন ফসলগুলোর মধ্যে রয়েছে গম, ভোজ্য তেল, এই ভোজ্য তেলের মধ্যে সয়াবিন এবং পাম তেল, চিনি, পেঁয়াজ, ভুট্টা, ডাল এবং বিভিন্ন ধরনের মশলা। আমদানি করা প্রধান ফলগুলোর মধ্যে রয়েছে যেমন আপেল, ডালিম, আঙ্গুর, কমলা এবং খেজুর। দেখুন, যদিও বাংলাদেশ দেশীয় ফল উৎপাদনে উল্লেখযোগ্য একটা অবস্থানে আছে, তাও বেশিরভাগ কিন্তু উৎপাদন হচ্ছে গ্রীষ্মকালে, যে কারণে পুষ্টির চাহিদা পূরণের জন্য আমাদের বিশেষ করে শীতকালে এই বিদেশি ফলগুলো আমদানি করা হয়ে থাকে।
1: এখন আপনার কাছে জানতে চাই যে এই আমদানি বিকল্প ফল ফসল উৎপাদনে আমাদের কৃষকদের করণীয় কি কি?
2: আমাদের কৃষক ভাইয়েরাই আমাদের সমস্ত ফসলগুলো উৎপাদনে সবচেয়ে বেশি জড়িত থাকে। আমাদের এর জন্য কৃষক ভাইদের যা করতে হবে সেটা হলো যে আধুনিক পদ্ধতিতে যদি আমরা জমি চাষ করতে পারি তাহলে কিন্তু আমাদের উৎপাদনটা ভালো হবে। যেমন সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সেচ ব্যবস্থা, সঠিক এবং পরিমাণ মতো যদি সার প্রয়োগ করতে পারি এবং যদি আমরা সরঞ্জামও ভালো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই ফসলগুলো উৎপাদনটা ভালো হয়। তবে এক্ষেত্রে আরো খেয়াল করতে হয় যে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী যদি জাতের বীজ ব্যবহার করতে পারি সেটা ফলন বৃদ্ধিতে সহায়ক হয়। এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে যেটা করে থাকি সেটা হলো যে প্রশিক্ষণ এবং দক্ষতা কৃষকদের, এই প্রশিক্ষণে যদি তারা সঠিকভাবে অংশগ্রহণ করে তাহলে কিন্তু আমাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়। আর এটা আমাদের দেশে কিন্তু অনেকগুলো কৃষক সংগঠন আছে বা তাদেরকে সেবা দেওয়ার মতো সংগঠন আছে, তাদের দুইয়ের মধ্যে যদি সমন্বয়গুলো ঠিক মতো হয় তাহলে কিন্তু উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের এক্ষেত্রে করণীয় কি কিছু আছে?
2: আমাদের এই প্রতিষ্ঠানগুলো তো আমাদের অবশ্যই কৃষি উৎপাদনের ক্ষেত্রে দায়বদ্ধতা সবচেয়ে বেশি। যেমন কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করছে, যেমন বীজ এবং বিভিন্ন ধরনের চাষের প্রযুক্তি। প্রযুক্তিগুলো তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের কৃষক ভাইদের নিকট পৌঁছে দিচ্ছে এবং এই প্রযুক্তিগুলো বাস্তবায়নের জন্য তারা কিন্তু প্রয়োজনে পরামর্শ এবং প্রশিক্ষণ দিচ্ছে। সেক্ষেত্রে আমদানি বিকল্প ফসল উৎপাদনে আমাদের কিন্তু অনেক সময় খরচ বেশি হয়, তো সেক্ষেত্রে সরকার বা আমাদের অন্যান্য যে সংস্থা আছে তারা কিন্তু চেষ্টা করে যে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য, এবং সরকার মাঝে মাঝে কিন্তু ওই যে ভর্তুকি বা প্রণোদনাও দিয়ে থাকে। সুতরাং কৃষকরা যদি সংশ্লিষ্ট ওইসব দপ্তরের সাথে যোগাযোগ হয় তাহলে কিন্তু এটা সহায়ক হয়। গবেষণা প্রতিষ্ঠানগুলোতে যেটা আমি বলেছি যে নতুন জাতের উদ্ভাবন করছে, নতুন চাষ পদ্ধতি এবং প্রযুক্তি তৈরিতে যে গবেষণা সেটা কিন্তু তারা বাড়াতে পারে। আর সবচেয়ে বড় যে সমস্যাগুলো আমাদের দেশে এখন হয়েছে যে বাজারজাত করা এবং সংরক্ষণ ব্যবস্থা, এই ফসলগুলো কিন্তু মূল্যবান ফসল, যে কারণে আমাদের যদি সংরক্ষণ ব্যবস্থাটা ভালো হয় এবং বাজারজাতকরণ প্রক্রিয়াটা সহজ হয় তাহলে এটা উৎপাদন কিন্তু চাষিরা আরো বেশি এগিয়ে আসতে পারে। এবং আমাদের যে কৃষি অবকাঠামো সেটারও উন্নয়ন দরকার, যেমন সেচ সুবিধা, তার জন্য একটু ভালো অবকাঠামো দরকার, রাস্তাঘাটের উন্নয়ন দরকার গ্রামীণ অঞ্চলে, এবং কৃষি উপকরণগুলো যেন কৃষকের নিকট সহজলভ্য থাকে, তাহলে আমার মনে হয় ভালো হয়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, এই যে আমদানির বিকল্প ফল ও ফসল উৎপাদনের জন্য আমরা কথা বলছিলাম, যে এটার আর অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ কি কোনো বিষয় আছে?
2: হ্যাঁ, যেটা হলো যে আমাদের মাটি তো এটার উপর ভিত্তি করে সমস্ত ফসল উৎপাদন হয়, সুতরাং এই মাটির উর্বরতা যেন ঠিক থাকে এবং মাটির স্বাস্থ্য যেন ভালো থাকে, কারণ আমাদের জলবায়ু এবং প্রাকৃতিক যে বিভিন্নতা রয়েছে বিভিন্ন অঞ্চলে সেটা কিন্তু ভিন্ন, যে কারণে এই মাটির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমাদের আরেকটি যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো যে কৃষকরা যেন পরামর্শ এবং তথ্যগুলো ঠিক মতো পায়, যেমন সে কোথায় নতুন ফসল আসলে তার সেই তথ্যটা তাকে দিতে হবে, নতুন পদ্ধতি যেটা আছে চাষ পদ্ধতি সেটা তাকে দিতে হবে, এবং বাজার দর কোথায় কোন অবস্থায় আছে এই তথ্যগুলো যদি তারা ঠিকমতো পায় তাহলে তারা যে পরিশ্রম করে ফসল উৎপাদন করছে তাহলে তারা সঠিক মূল্য পাবে এবং ভবিষ্যতে এই ধরনের ফসল চাষে আরো উৎসাহী হবে। তাহলে আমাদের আমদানি বিকল্প ফল এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ এক্ষেত্রে খাদ্যের সম্পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারে এবং আমাদেরকে আর আমদানির উপর নির্ভরশীল হতে হবে না।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়ে এই মূল্যবান তথ্যগুলো আমাদের সকলকে জানানোর জন্য। শাকসবজি হল আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ। হাজার বছর ধরে শাকসবজি আমাদের খাদ্য তালিকায় সুষম পুষ্টির উৎস হিসেবে পরিচিত। এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরকে শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়। এই কথাগুলো শুনবো এবারে গানে গানে। হ্যাঁ, শাকসবজি আর ছোট মাছে বেশি পুষ্টি আছে ভাই, এই কথারই গানটি লিখেছেন কাজী শফিকুল ইসলাম, সুর করেছেন আব্দুর রশিদ, গানটি গেয়েছেন

0: সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় জানাতুল ফেরদৌস্তমা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ক ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: গাছ মানুষের বন্ধু, গাছ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি গাছ একটি জীবন, একে বাঁচিয়ে দিন সবাই বাঁচুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ নজরুলের চিঠি নিয়ে আয়োজন আজকের এই পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নজরুলের এবারে চিঠি পড়ে শোনাচ্ছি বেগম শামসুন্নাহার মাহমুদকে লিখিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি। 1943 সালের জ্যৈষ্ঠ সংখ্যা বুলবুল পত্রিকায় চিঠি শিরোনামে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। তার শেষে পাদটিকায় বলা হয়েছিল, চিঠিখানি কবি কাজী নজরুল ইসলাম তার প্রতি শ্রদ্ধান্বিত কোন বালিকাকে কয়েক বছর আগে লিখেছেন। কৃষ্ণনগর, 11/8/26 সকাল। স্নেহের নাহার, কাল রাত্রিরে ফিরেছি কলকাতা হতে, চট্টগ্রাম হতে এসেই কলকাতা গেছিলাম, এসেই পড়লাম তোমার দ্বিতীয় চিঠি, অবশ্য তোমার ভাবিকে লেখা। আমি যেদিন তোমার প্রথম চিঠি পাই সেদিনই, তখনই কলকাতা যেতে হয় মনে করেছিলাম, কলকাতা গিয়ে উত্তর দেব। কিন্তু কলকাতার কোলাহলের মধ্যে এমনই বিস্মৃত হয়েছিলাম নিজেকে যে কিছুতেই উত্তর দেবার অবসর করে নিতে পারিনি। তাছাড়া তুমি ভাই অত কথা জানতে চেয়েছ, শুনতে চেয়েছ যে কলকাতার হট্টগোলের মধ্যে সে বলা যেন কিছুতেই আসত না। আমার বাণী হট্টগোলকে এখন রীতিমতো ভয় করে, মুখ হয়ে যায় ভীরু বাণী আমার ওই কোলাহলের অনবকাশের মাঝে। চিঠি দিতে দেরি হল বলে তুমি রাগ করো না ভাই লক্ষ্মীটি, এবার হতে ঠিক সময়ে দেব, দেখে নিও কেমন। বাহারটা না জানি কত রাগ করেছে, কি ভাবছে, আর তোমার তো কথাই নেই, ছেলে মানুষ তুমি, পড়তে না পেয়ে তুমি এখনো কাঁদো। বাহার যেন একটু চাপা, আর তুমি খুব অভিমানী না, কি যে করেছ তোমরা ভাই দুটি ভাই মিলে এসে অবধি মনে হচ্ছে যেন কোথায় কোন নিকটতম আত্মীয়কে আমি ছেড়ে এসেছি। মনে সদা সর্বদা একটা বেদনার উদ্বেগ লেগেই রয়েছে, অদ্ভুত রহস্য ভরা এই মানুষের মন, রক্তের সম্বন্ধকে অস্বীকার করতে দ্বিধা নেই যার, সেই কখন পথের সম্বন্ধকে সকল হৃদয় দিয়ে অসংকোচে স্বীকার করে নেয়। ঘরের সম্বন্ধটা রক্ত মাংসের দেহের, কিন্তু পথের সম্বন্ধটা হৃদয়ের অন্তরতম জনার। তাই ঘরের যারা তাদের আমরা শ্রদ্ধা করি, মেনে চলি, কিন্তু বাইরের আমার জনকে ভালোবাসি, তাকে না মানার দুঃখ দিই। ঘরের টান কর্তব্যের, বাইরের টান প্রীতির মাধুর্যের। সকল মানুষের মনে সকল কালের এই বাঁধনহারা মানুষটি ঘরের আঙেনা পেরিয়ে পালাতে চেষ্টা করেছে। যে নীরে জন্মেছে এই পলাতক, সে নীরকেই সে অস্বীকার করেছে সর্বপ্রথম উঠতে শিখে। আকাশ, আলো, কানুন, ফুল, এমনকি সব নাচে না জনেরা হয়ে ওঠে তার অন্তরতম, বিশেষ করে গানের পাখি যারা, তারা চিরকেলে নিরুদ্দেশ দেশের পথিক। কোকিল বাসা বাঁধে না, বউ কথা কৌয়ের বাসার উদ্দেশ্য আজও মিলল না, উহু উহু চোখ গেল পাখির নীরের সন্ধান কেউ পেল না। ওদের আসা যাওয়া একটা রহস্যের মতো, ওরা যেন স্বর্গের পাখি, ওদের যেন পা নেই ধুলোর পৃথিবীতে, যেন ওরা বসবে না, ওরা যেন ভেসে যায় আসা গান। তাই ওরা অজানা ব্যথার আনন্দে পাগল হয়ে উড়ে বেড়াচ্ছে দেশে বিদেশে, বসন্ত আসা বনে, ফুল ফোটা কাননে, গন্ধ উদাস চমনে, ওরা যেন স্বর্গের প্রতিধ্বনির টুকরার আনন্দে উল্কাপিণ্ড। সমাজ এদের নিন্দা করেছে, নীতি বাগিস বায়স তার কুৎসিত দেহ ততোধিক কুৎসিত কণ্ঠ নিয়ে এর ঘোর প্রতিবাদ করেছে, এদের শিশুদের ঠুকরে নিকাল হইয়াছে বলে তাড়িয়েছে, তবু আনন্দ দিয়েছে এই ঘর না মানা পতিতের দলই। নীর বাধা সামাজিক পাখিগুলি দিতে পারল না আনন্দ, আনতে পারল না স্বর্গের আভাস, সুরালোকের গান। এত কথা বললাম কেন জানো, তোমাদের যে পেয়েছি এই আনন্দটাই আমায় এই কথা কওয়াচ্ছে, গান গাওয়াচ্ছে। বাইরের পাওয়া নয়, অন্তরের পাওয়া। গানের পাখি গান গায়, খাবার পেয়ে নয়, ফুল পেয়ে আলো পেয়ে সে গান গেয়ে ওঠে। মুকুল আশা কুসুম ফোটা বসন্তই পাখিকে গান গাওয়ায়, ফল পাকা জ্যৈষ্ঠ আষাঢ় নয় তখনও পাখি হয়তো গায়, কিন্তু ফুল যে সে ফুটতে দেখেছিল, গন্ধ সে তার পেয়েছিল, গায় সেই আনন্দে,
ফল পাকার লোলুপতায় নয়, ফুল ফুটলে পায় গান, কিন্তু ফল পাকলে পায় খিদে।

এতক্ষণ প্রচারিত হল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা ডক্টর শালা আক্তার।

0: একজন সঙ্গীত শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন, ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
1: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা জানব ডেঙ্গু রোগের লক্ষণগুলো সম্পর্কে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। আমাদের দেশে সেপ্টেম্বর মাস এলেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই মাসে এর প্রকোপ বেশি দেখা যায়। এডিস প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু হয় এবং মশা যখন কোনো সংক্রমিত ব্যক্তিকে কামড়ায়, ডেঙ্গু ভাইরাস মশার শরীরে প্রবেশ করে এবং এরপর কোনো অসংখ্য ব্যক্তিকে কামড়ালে তার মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। আমরা সকলেই জানি এডিস সাধারণত ঘরের ভেতরে, ছাদে, বাগানে এবং যে কোনো স্থির পানিতে প্রজনন করে। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মশা নিয়ন্ত্রণ করা। আর এই লক্ষ্যে প্রধানমন্ত্রী সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা, এবার আসুন ডেঙ্গুর লক্ষণগুলো সম্পর্কে জানি। ডেঙ্গু রোগের প্রথম লক্ষণই হল জ্বর। ডেঙ্গু জ্বর হঠাৎ করে তীব্র জ্বর হয়ে দেখা দেয়, 101, 102 এমনকি 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই জ্বর সাধারণত 3 থেকে 7 দিন থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা 10 দিন পর্যন্ত এই জ্বর থাকতে দেখি। জ্বরের সাথে থাকে অত্যন্ত দুর্বলতা, তীব্র মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখের মনির পেছনে ব্যথা, হাড় এবং হাড়ের যে জয়েন্ট সেখানেও ব্যথা হতে দেখা যায়। ব্যথা বেশি হয় বলেই একে অনেক সময় আমরা হাড় ভাঙা জ্বরও বলে থাকি। এছাড়া আরও দেখা যায় বমি বমি ভাব, শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি, গ্রন্থি ফুলে যাওয়া, নাক বা মাড়ি থেকে রক্তপাত হতে পারে। ডেঙ্গু জ্বর বিশেষ করে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে গুরুতর জটিলতা সৃষ্টি করে। একে অনেক সময় ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমও বলা হয়। মাত্রাতিরিক্ত জ্বর, রক্তনালী থেকে রক্ত বের হওয়া, বমি, প্রস্রাব এবং মলে রক্ত, নাক ও মাড়ি থেকে রক্তপাত, রক্তে প্ল্যাটিলেটের সংখ্যা কমে যাওয়া, পেটে তীব্র ব্যথা, ঠান্ডা বা ফ্যাকাশে চেহারা, চামড়া খিটখিটে এবং অস্থির আচরণ, এছাড়াও শ্বাস নিতে অসুবিধা হলে বা দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে এরকম দেখা গেলে অবিলম্বে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আমরা ডেঙ্গুর বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে জানব। প্রথম পর্যায়ে বলি আমরা সাধারণত জ্বর আসার 1 থেকে 3 দিন পর্যন্ত সময়কালকে। এই সময়ে জ্বর অত্যন্ত তীব্র থাকে, শরীরে তাপমাত্রা বেশি থাকে, এই সময় রোগী সাধারণত খুবই দুর্বল থাকেন। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হল এই দ্বিতীয় পর্যায়, জ্বরের চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিন। এই সময় সাধারণত আমরা দেখতে পাই রোগীর জ্বর কমতে শুরু করে এবং অনেক সময় আমরা ভাবি রোগী বোধহয় সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়। এই সময়ে রোগীর শরীরে জটিলতা দেখা দিতে থাকে, রক্তচাপ হঠাৎ করে কমে যেতে পারে, তাই এই সময় রোগীকে খুব সাবধানে দেখাশোনা করতে হবে। আর তৃতীয় পর্যায়ে অর্থাৎ জ্বরের সপ্তম দিন থেকে দশম দিন পর্যন্ত, এই সময় জ্বর সম্পূর্ণ কমে যায় এবং রোগী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, তবে দেখা যায় যে দুর্বলতা আরও কিছুদিন থাকতে পারে। প্রিয় শ্রোতা, ডেঙ্গুর এই সব লক্ষণগুলো দেখা দিলে আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু নির্ণয়ের জন্য বিভিন্ন রকম পরীক্ষা করতে হবে। যেমন ধরুন জ্বরের প্রথম যে পর্যায়ের কথা আমরা বললাম, প্রথম 3 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু NS1 পরীক্ষা করা হয়। এটি আমাদের শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি সরাসরি বলে দেয়। এছাড়া 3 দিন যদি পার হয়ে যায় তখন IgM অ্যান্টিবডি বলে একটি পরীক্ষা করা হয়। সাথে সবসময় আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট এই পরীক্ষাটি করে থাকি, কারণ ডেঙ্গুর ঝুঁকি নির্ণয়ের জন্য প্ল্যাটিলেট কাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই CBC পরীক্ষা থেকে জানা যায়। প্রিয় শ্রোতা, আসুন এবার শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

প্রিয় শ্রোতা, এবারে আমরা জানি ডেঙ্গু রোগে আক্রান্ত হলে কি করা উচিত। আক্রান্ত হলে কখনো ভীত না হয়ে প্রথমে আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। তিনি আপনার রোগের লক্ষণ দেখে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তারপর সঠিক পরিকল্পনা করেন। এক একজন রোগী ভেদে এক এক ধরনের চিকিৎসার প্রয়োজন হতে পারে, তাই কখনোই নিজে নিজে বা অন্য কারো থেকে শুনে, যিনি চিকিৎসক নন এমন ব্যক্তি থেকে শুনে কখনোই চিকিৎসা শুরু করা যাবে না। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গুর সবচেয়ে বড় বিপদ হলো প্রথম দিকে বোঝা যায় না রোগ আসলে কতটা মারাত্মক। বাইরে থেকে দেখতে সাধারণ জ্বর মনে হয়, কিন্তু ভিতরে রক্তক্ষরণ বা অন্যান্য জটিলতা হতে পারে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসক তা জানতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেন। তাই আপনার যদি মনে হয় আমি

0: অবস্থায় চিকিৎসাও ভিন্ন। ডেঙ্গু একটি গুরুতর রোগ, তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসায় বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যান। যদি মনে করেন আপনার বা আপনার পরিবারের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। আর আমরা সকলেই জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, তাই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হলে ডেঙ্গু মশাকে নিধন করতে হবে। আর এই মশা নিধনের জন্য আপনার ঘর, আপনার পরিবেশ, আপনার চারপাশ পরিষ্কার রাখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করেছে। সেই ওয়ার্ডে পর্যাপ্ত বেড, পর্যাপ্ত চিকিৎসক, পর্যাপ্ত নার্সের ব্যবস্থা রয়েছে। তাই ডেঙ্গু সন্দেহ হলে বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হন। এছাড়াও সরকার চিকিৎসা ব্যবস্থা যাতে ব্যাহত না হয় সেজন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য কিট এবং পর্যাপ্ত স্যালাইনেরও ব্যবস্থা করেছেন। আমরা জানি চিকিৎসার চেয়ে প্রতিরোধ ভালো। সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করতে গত 12 সেপ্টেম্বর থেকে 3 মাসের বিশেষ যৌথ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান চালু করেছে। বাংলাদেশ সরকার ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। পরীক্ষার সুবিধা, চিকিৎসা ব্যবস্থা, মশা নিয়ন্ত্রণ, গবেষণা এবং সচেতনতা সব ক্ষেত্রেই দেশে অগ্রগতি হয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে কখনোই এই দায়িত্ব পালন করা সম্ভব নয় বা ডেঙ্গু নিধন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এটি সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের, আমার এবং আপনার দায়িত্ব। আসুন সরকারের সাথে নিজেও নিজ নিজ জায়গা থেকে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি। আসুন ডেঙ্গু মুক্ত দেশ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনুন আধুনিক গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা সাজিয়েছেন মুকুল চৌধুরী, সুর করেছেন রাজা হোসেন খান।

দুখানি আধুনিক গান সঙ্গীত শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ। নেশার অপূর্ণ মরণ, মাদক দ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদক দ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদক দ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনে শোনাব লালন গীতি বিপুল ভট্টাচার্যের কণ্ঠে।

0: দুখানি লালন গীতি শুনলেন। শিল্পী ছিলেন বিপুল ভট্টাচার্য।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রাহাতারা গীতি।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রাহাতারা গীতি। জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতন হন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে সাইফ উদ্দিন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত এবং 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,600,80,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এই সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মত বিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি দাওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন, যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান, একই সাথে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবে, আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রকে বিকাশকে ব্যাহত করে। গতকাল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এনামুল্লাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ এবং ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদী উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 35টিতে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্ট মায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল রাজধানীতে স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার শিরোনামে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তি বিমানের দীর্ঘমেয়াদী উড়োজাহাজ বহর সম্প্রসারণ কর্মসূচির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যতে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার বেশি জরুরি। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বক্তৃতা করেন। খেলার খবর ক্রিকেট। আজ ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। সিরিজের অপর দলটি হচ্ছে স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন মোহাম্মদ নুরুল ইসলামের কণ্ঠে। প্রথম গানটি রচনা করেছেন আবুল কাশিম, সুর করেছেন নিজামুল হক চৌধুরী।

মোহাম্মদ নুরুল ইসলামের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানের রচয়িতা শওকত হোসেন বিকাশ, সুর করেছেন নিজামুল হক চৌধুরী।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন মোহাম্মদ নুরুল ইসলামের কণ্ঠে।
1: প্রিয় শ্রোতা, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাকলি দাশ।

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন কাকলি দাস। আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন কাকলি দাসের কণ্ঠে।

দুখারি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন কাকলি দাস। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব পল্লীগীতি। প্রথম গানের শিল্পী নাজমুল হক সাবু, প্রথম গানের কথা লিখে সুর করেছেন হাসন রাজা।

প্রিয় শ্রোতা, পল্লীগীতের আয়োজনে এবারে শুনবেন রাধারমণ দত্তের গান নাজমুল হক সাবর কণ্ঠে।

0: দোকানে পল্লী গীতি শুনলেন শিল্পী ছিলেন নাজমুল হক সাবো বাংলাদেশ বেতার ঢাকা আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি আমরা সবাই ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায় তেমনি একটি রোগ হলো কলেরা এটা ডায়রিয়া সংক্রামক রোগ পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ তাই আমাদেরই উচিত নিরাপদ পানি ব্যবহার করা পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা কলেরা নিয়ে কেন এত কথা বলছি কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হচ্ছে এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায় এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে এক বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে তাই আসুন কলেরা রোগের টিকা খাই কলেরা থেকে রক্ষা পাই
1: বাংলাদেশ বেতার ঢাকা এখন নজরুল সঙ্গীত শুনবেন কণ্ঠ দিয়েছেন শামসি ফারুক সিমকি

0: প্রথমে ওই ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে, এবং পরে নাইতে এসে ভাটির স্রোতে কলসি কেন ভেসে। পরপর দুখানে নজরুল সঙ্গীত শুনলেন, কণ্ঠ দিয়েছেন শামসি ফারুক সিংকি।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে। এতে আজ খেয়াল শুনবেন শিল্পী ফাইজুল হক বিজয়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন আমজাদ হোসেন। খেয়ালের রাগ ভৈরব

0: এতক্ষণ ভৈরব রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন ফয়জুল হক বিজয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্র সহ ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৬,২০৭ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, ২টি সংশোধিত, ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারি নিজস্ব অর্থায়ন থেকে ১০,৬৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪,৮১,৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১,৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ শ্রেণী পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের সভায় কথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি দেওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন, যৌক্তিক দাবি সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবে, আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসা রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। গতকাল হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এম এনামুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যার সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব সমস্যার সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদী উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে। গতকাল রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তি বিমানের দীর্ঘমেয়াদী উড়োজাহাজ বহর সম্প্রসারণ কর্মসূচির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যতে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিবাদী বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বক্তৃতা করেন। সৌদি আরবের আবহাওয়া বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় দুজন নারী সহ অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩৬ জন আহত হয়েছে। আজ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এদিকে জর্ডান এই হামলায় নিন্দা জানিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নির্মাতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা গেছেন। তার বয়সই ছিল ৭৫ বছর। ১৯৭৮ সালে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। হিন্দি ও মারাঠি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। খেলার খবর ক্রিকেট। আজ ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হবে। সিরিজের অপর দলটি হচ্ছে স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। সরাসরি মিউজিক স্টুডিও থেকে এখন পল্লীগীতি গিয়ে শোনাবেন শামসুদ্দিন আহমেদ। গানের কথা লিখে শুরু করেছেন শিল্পী নিজেই। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি দেখতে ও শুনতে পাবেন। শিল্পী, যন্ত্রশিল্পী এবং কলাকুশলী সবাই প্রস্তুত। তো চলুন শুনে আসি পল্লীগীতি সরাসরি স্টুডিও থেকে।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দোকানে পল্লি গীতে গিয়ে শোনালেন শামসুদ্দিন আহমেদ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী আফসানা ফেরদৌস রুনা। প্রথম গানটি লিখেছেন সাইফুল ইসলাম সর্দার, সুর করেছেন শম খায়রুল ইসলাম।

আপনারা শুনছেন আধুনিক গান আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে। এবারে গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী।

0: দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন আফসানা ফেরদৌস রুনা, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আরও একবার আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। আর স্টুডিও থেকে সরাসরি এখন রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন কাঞ্চন মোস্তফা। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব থেকেও সরাসরি দেখতে ও শুনতে পাবেন। চলুন শুনি স্টুডিও থেকে রবীন্দ্রসঙ্গীত।

এবারে রবীন্দ্রনাথের 25 বছর বয়সে রচিত একটি প্রেম পর্যায়ের গান পরিবেশন করছি।

এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দোকানে রবীন্দ্রসঙ্গীত গিয়ে শুনলেন কাঞ্চন মুস্তফা, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী তৌহিদুল নবী।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন তৌহিদুন নবী।
1: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রচারে। বাংলাদেশ বেতার ঢাকা, আমরা আরও একবার ফিরে যাব আমাদের মিউজিক স্টুডিওতে, আর সেখান থেকে সরাসরি লালন গীতে গিয়ে শোনাবেন মিজানুর রহমান ভুট্ট। এই অনুষ্ঠান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও আপনারা একই সাথে দেখতে ও শুনতে পাবেন।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দোকানে লালন গীতি গিয়ে শোনালেন মিজানুর রহমান ভুট্ট,
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৬,২০৭.৫৫ কোটি টাকা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, ২টি সংশোধিত ও ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১০,৬৮০ কোটি টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪,৮১.৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১,৫২৪.৯১ লাখ টাকা ব্যয় করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এই সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি দেওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন, যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সাথে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবরদান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই, আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। গতকাল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এম এনামুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব সমস্যা সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদী উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে। গতকাল রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদের চেয়ারম্যান রুমি এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তি বিমানের দীর্ঘমেয়াদী উড়োজাহাজ বহর সম্প্রসারণ কর্মসূচির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যতে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বক্তৃতা করেন। সৌদি আরবের আবহা ও বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় দুজন নারী সহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত ও 36 জন আহত হয়েছে। আজ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এদিকে জর্ডান এ হামলার নিন্দা জানিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা গেছেন। তার বয়স হয়েছিল 75 বছর। 1978 সালে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। হিন্দি ও মারাঠি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই ও কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী প্রতিমা রায়। শিল্পী কণ্ঠে প্রথমেই শুনবেন সখী বহে গেল বেলা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান সৈয়দ মোহাম্মদ মুসার কণ্ঠে। গানের কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর করেছেন সজল দাস।

প্রিয়শ্রোতা, আপনারা আধুনিক গান শুনছেন শিল্পী সৈয়দ মোহাম্মদ মুসা। গানের কথা লিখেছেন ও সুর করেছেন হাবিবুর রহমান লাবু। শুনবেন যেদিন প্রথম আমি দেখেছি তোমায়।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সৈয়দ মোহাম্মদ মুসা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয় চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের

0: সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং FM 106 মেগাহার্সে। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় পালার আয়োজন। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি পল্লবী দে এবং আমি নাজমা বেগম লুসি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও তাওহিদ আফরোজ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ।

0: জীবন সুন্দর। জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে চাই সঠিক পরিকল্পনা, সাধ্যমতো তার বাস্তবায়ন এবং সুনিয়ন্ত্রিত জীবনযাপন। আর নারীদের জীবনের শ্রেষ্ঠ সময় তাদের গর্ভকালীন সময়। এই গুরুত্বপূর্ণ সময়কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আর করণীয় বা কি, এই বিষয় দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান।
1: সন্তান ধারণ একজন মানুষের জীবনে অনেক বড় একটি ঘটনা, অসাধারণ এক অনুভূতি। এই সময়ে করণীয় অনেক কিছুই রয়েছে, তবে কিছু অগ্রিম প্রস্তুতি এই যাত্রাকে সহজ করে তুলতে পারে। সন্তান জন্মদানের জন্য শরীর নিজে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে, তবে মানসিক চাপ কমাতে কিছু বাড়তি প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
0: সন্তান জন্মদানে একটি পরিকল্পনা করে রাখতে পারেন, যেখানে আপনি কি চান তা উল্লেখ থাকবে। এতে চিকিৎসক বা ধাত্রী, নার্স কিংবা অন্যান্য সহায়তাকারীরা বুঝতে পারবেন আপনি কি চাইছেন। সন্তান জন্ম দেওয়ার বিষয়ে চিন্তা নমনীয় রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে, কারণ সন্তান জন্মদানের ক্ষেত্রে প্রায়শই প্রত্যাশিতভাবে সবকিছু হয় না।
1: নিয়মিত চেক আপ ও চিকিৎসা বা ধাত্রীদের পরামর্শ ছাড়াও সন্তান জন্মদানের দিন সম্ভাব্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হাসপাতালে যোগাযোগ রাখা আপনার জন্য সহায়ক হতে পারে। হাসপাতালে গর্ভবতীর ও নবজাতকের জন্য বেশ কিছু বাড়তি জিনিসপত্রের প্রয়োজন হবে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় কোন জিনিসটি সরবরাহ করবে এবং কোন জিনিসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে তা আগে থেকে জেনে নিয়ে ব্যাগ গুছিয়ে রাখতে হবে। এতে সন্তান জন্মদানের দিন চাপ কম থাকবে। প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য অতিরিক্ত দৌড়াদৌড়ি করতে হবে না। নবজাতকের জন্য বাড়িতে আরামদায়ক ও নিরাপদ জায়গা প্রস্তুত রাখতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ।
0: হাসপাতালের প্রয়োজনীয় খরচ এবং গর্ভবতী ও নবজাতকের নিয়মিত চেক আপের জন্য একটি পরিকল্পনা রাখতে হবে। কাছাকাছি কোন হাসপাতালে সন্তান প্রসব করানো হবে, সেখানে খরচ কত হবে, প্রয়োজনীয় অন্যান্য খরচ কত হতে পারে, এসব তথ্য আগে থেকে জেনে নিয়ে সেই অনুযায়ী টাকার জোগাড় করে রাখতে হবে। সঠিক পরিকল্পনা, সতর্কতা ও আন্তরিকতায় আমাদের প্রত্যেকটা প্রসব হোক নিরাপদ এবং ঝুঁকিমুক্ত, এমন প্রত্যাশায় শুরু করছি আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান।
1: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয়, 24 ঘন্টায় প্রসব পরিকল্পনা ও প্রস্তুতিতে করণীয়। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সেলিনা আক্তার শেলি।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি, তিনি মেডিকেল অফিসার প্রবীণ হাসপাতাল। আজকে ডাক্তারের সাথে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো একজন প্রসূতি মা এবং তার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রসূতি মাকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা এবং প্রস্তুতির কথা জানব। তার আগে একটু জানি আপা, যে 24 ঘন্টায় প্রসব পরিকল্পনা ও প্রস্তুতি, মানে এটা বলতে আমরা কি বুঝি?
2: আসলে 24 ঘন্টা বলতে এখানে মূলত বুঝাচ্ছে যে হচ্ছে 7 দিন 24 ঘন্টায়, অর্থাৎ হচ্ছে কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন যে স্বাস্থ্যসেবা।
0: তার মানে আমাদের প্রসবকালীন যে পরিকল্পনা এবং প্রস্তুতি, সেটা প্রিয় শ্রোতা আমার সাথে আপনারাও হয়তো অনেকে বুঝবেন যে এটা হয়তো একদিনের রাত দিনের ব্যাপার। কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে নিরাপদ প্রসব বলতে আমরা আসলে কি বুঝি?
2: প্রসব যেহেতু একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু যে কোনো সময় জটিল আকার ধারণ করতে পারে। যদি অদক্ষ এবং অপরিচ্ছন্নভাবে প্রসব করানো হয়, সেক্ষেত্রে কিন্তু মা

0: এবং শিশু উভয়ের জন্যই তা কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থাৎ সুদক্ষ একজন বা সুদক্ষ স্বাস্থ্যসেবাদানকারীকে দিয়ে, যিনি কিনা প্রশিক্ষণপ্রাপ্ত, যিনি প্রসব করাতে প্রশিক্ষণপ্রাপ্ত, তাকে দিয়ে কিন্তু প্রসবটা করাতে হবে। অর্থাৎ নিরাপদ প্রসবের কোনো বিকল্প নেই।
1: প্রসব পরিকল্পনা বলতে তাহলে আমরা কি বুঝি?
0: যদি পরিকল্পনা বা প্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করা না হয়ে থাকে, এটা যেকোনো সময় মা এবং শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বা জটিল হতে পারে। সেজন্য আসলে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই পরিকল্পনাগুলো একদম হচ্ছে যখন থেকে একজন নবদম্পতি বা যারা হচ্ছে স্বামী স্ত্রী যারা চাচ্ছেন যে হচ্ছে সন্তান গ্রহণ করবেন, কিংবা যিনি গর্ভধারণ করেছেন, যখন জানবেন যে আমি গর্ভবতী, তখন থেকে কিন্তু তাকে এই যে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে। অথবা আমরা বলে থাকি যে প্রসব পূর্ববর্তী যে পরিকল্পনা বা হচ্ছে গর্ভকালীন বা গর্ভের আগে, গর্ভবতী হওয়ার আগে থেকে এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে। এবং এই পরিকল্পনাগুলোর মধ্যে বেশ কিছু বিষয় থাকে। তার মধ্যে দেখা যায় যে গর্ভকালীন সময় যেন যে কোনো সময় প্রসব যদি হয়ে থাকে বা প্রসবের একটা চাপ থেকে থাকে, সেই ক্ষেত্রে যেন তার প্রসবটা সঠিকভাবে এবং হচ্ছে ঝুঁকিপূর্ণ ভাবে না হয়। যেমন ধরুন যে একজন গর্ভবতী নারী, তার হয়তো প্রসব বেদনা উঠেছে এবং ওই সময় যদি তাকে হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যেতে হয়, তাহলে তাকে আপনি তৎক্ষণাৎ কিভাবে নিয়ে যাবেন? এই যে একটা পরিকল্পনা, এটা হচ্ছে আগে থেকে তাকে পরিকল্পনা করতে হবে। কিংবা প্রসবকালীন সময় তার যদি রক্তের প্রয়োজন হয়ে থাকে, অর্থের প্রয়োজন হয়ে থাকে, সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। কিংবা হচ্ছে যদি রক্তের প্রয়োজন হয়ে থাকে, তার রক্তের গ্রুপের সাথে রক্তদাতা যে হচ্ছে রক্তের গ্রুপ আগে থেকে ম্যাচ করা, এই বিষয়গুলো প্রত্যেকটা আসলে প্রসব পরিকল্পনার মধ্যে পড়ে থাকে।
1: পরিকল্পনা এবং প্রস্তুতি, এটা কি একই বিষয়টা?
0: পরিকল্পনার প্রস্তুতি বিষয়টা একই হচ্ছে যে আপনি যখন পরিকল্পনা প্রস্তুতি বলতে আপনি ধরুন পরিকল্পনা করছেন যে আপনি এইভাবে করবেন, প্রস্তুতিটা কিন্তু আপনি হচ্ছে বাস্তবায়নের সাথে চলে যাচ্ছে। যে আপনি ধরুন আগে থেকেই আপনি হচ্ছে টাকা জমানো শুরু করছেন, কেননা হচ্ছে যে কোনো সময় আপনার যখন প্রসবটা প্রয়োজন হবে তখন তো কিছু
1: মানে আর্থিক
0: একটা ব্যাপার থাকে।
1: সেই সাথে যেমন গ্রাম এলাকা হলে গাড়ি বা ঢাকা শহরে অ্যাম্বুলেন্স,
0: এই যে তাদের নাম্বার গুলো হয়তো বা যে
1: জোগাড়
0: করে রাখা, এই প্রত্যেকটা জিনিস।
1: গর্ভকালীন বিষয়ের সাথে চেকআপটা খুব জরুরি।
0: নিরাপদ মাতৃত্বের জন্য আসলে হচ্ছে চেকআপ, বা আমরা বলে থাকি যে ভিজিট, হ্যাঁ, চারবার চেকআপ বা চারবার যে ভিজিট, এটার আসলে হচ্ছে কোনো বিকল্প নেই। আমরা চারবার ভিজিট বা হচ্ছে অন্তত চারবার যে চেকআপটা, এই ক্ষেত্রে প্রথমে বলা হয়ে থাকে যে যখনই একজন মা বুঝতে পারবেন যে তিনি গর্ভবতী, যত দ্রুত সম্ভব তত দ্রুতই তাকে প্রথম চেকআপটা করে ফেলতে হবে। এবং এই প্রথম চেকআপটা সবচেয়ে ভালো হয় যদি তিনি 16 সপ্তাহের মধ্যে করতে পারেন।
1: 16 সপ্তাহ মানে আপা কতদিন, কত মাস হলো?
0: 3 থেকে 4 মাস আর কি। এবং পরবর্তীতে দ্বিতীয় চেকআপটা বা দ্বিতীয় ভিজিটটা আমরা বলে থাকি যে এটা 24 সপ্তাহের মধ্যে। এবং পরবর্তীতে আমরা বলে থাকি তৃতীয় ভিজিট বা তৃতীয় চেকআপ যেটা, সেটা 32 সপ্তাহের মধ্যে।
1: তার মানে আপা কয় মাস হলো?
0: 8 মাস।
1: আর একেবারে
0: একদম শেষে যেটা চতুর্থ চেকআপ বা হচ্ছে চতুর্থ ভিজিট যেটা, সেটা হচ্ছে 36 সপ্তাহের মধ্যে। তবে এই ক্ষেত্রে দেখা যায় অনেকের আগে প্রসবটা হয়ে যায়, অনেকের আগে হয়ে যায়, পিছে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে 32 সপ্তাহের পরে 1 সপ্তাহ অন্তর অন্তর পারলে চেকআপটা করিয়ে ফেলতে
1: যতটুকু সম্ভব। কিন্তু খুবই জরুরি হলো অন্তত চারবার চেকআপটা করানো। এবারে জানতে চাচ্ছিলাম আপা যে গর্ভকালীন এবং পরবর্তী যে জটিলতাগুলো হতে পারে সেগুলো
0: আসলে গর্ভকালীন সময় এবং হচ্ছে প্রসবের সময় বেশ কিছু জটিল অবস্থা তৈরি হতে পারে, যেগুলো কিনা হচ্ছে যদিও আমরা মনে করে থাকি যে অনাকাঙ্ক্ষিত জটিল অবস্থা, সেগুলোকে আসলে এড়ানোর জন্য কিন্তু প্রসব পরিকল্পনা এটা গ্রহণ করতে হবে। 5টি জটিল বিপদ চিহ্ন, যেগুলো হলো একটি রক্তস্রাব, এবং আরেকটি হচ্ছে মাথা ব্যথা ও ঝাপসা দেখা, তারপরে ভীষণ জ্বর, বিলম্বিত প্রসব, এবং সবশেষে খিঁচুনি। এই 5টি বিপদ চিহ্ন, এই 5টি বিপদ চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এই বিপদ চিহ্নগুলো সম্পর্কে সচেতন হতে হবে, কেননা গর্ভকালীন সময় এবং প্রসবকালীন সময় যে কোনো সময় এই জটিলতাগুলো দেখা দিতে পারে। এবং এটাকে যদি আমরা আরো ভেঙে বলি, রক্তস্রাবের মধ্যে দেখা যায় যে গর্ভাবস্থায় রক্তস্রাব হতে পারে, আবার হচ্ছে আপনার প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব হতে পারে, অথবা গর্ভফুল নাও পড়তে পারে। এবার আমরা যদি আসি মাথা ব্যথা এবং হচ্ছে ঝাপসা দেখা, সেই ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রসবকালীন সময় বা প্রসবের পরে কিন্তু শরীরে পানি আসতে পারে, খুব বেশি মাথা ব্যথা হতে পারে বা চোখে ঝাপসা দেখা যেতে পারে। এবং আমরা যখন হচ্ছে আরেকটি বিপদ চিহ্নের মধ্যে আসবো, সেটি হচ্ছে ভীষণ জ্বর, এটাও কিন্তু গর্ভাবস্থায় বা প্রসবকালীন সময় বা প্রসব পরবর্তী সময়ে ভীষণ জ্বর কিংবা দুর্গন্ধযুক্ত স্রাব, রক্তস্রাব যেটা, সেটা দেখা যেতে পারে। এবং আরেকটি রয়েছে যে বিলম্বিত প্রসব, অর্থাৎ আপনার প্রসব ব্যথা যেটা, সেটা 12 ঘন্টার বেশি হচ্ছে হওয়া, সেই ক্ষেত্রে কিন্তু বিলম্বিত প্রসব হতে পারে এবং সেই সময় দেখা যায় যে অনেক সময় বাচ্চার মাথা ছাড়া শরীরে অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেরিয়ে আসতে পারে এবং সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার খিঁচুনি, গর্ভাবস্থায় প্রসবকালীন সময় বা প্রসব পরবর্তী যে কোনো সময় যদি খিঁচুনি দেখা যায় এটাও কিন্তু একটা জটিল অবস্থা। অর্থাৎ এই যে পাঁচটি বিপদচিহ্ন এটা কিন্তু গর্ভকালীন সময় বা প্রসবকালীন সময় অথবা প্রসব পরবর্তী প্রত্যেকটা সময়ের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এবারে জানতে চাচ্ছিলাম যে প্রসূতি তার নিজের জন্য ভাবা বা নিজের যত্নটা কিভাবে নিতে পারে।
0: প্রসূতিকে আসলে এই সময় যেহেতু বিশেষ করে যারা প্রথমবার হচ্ছে গর্ভবতী হয়ে থাকেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকেন বা শারীরিকভাবে, মানে যেহেতু প্রথম মা হতে যাচ্ছেন, অনেকে দেখা যায় যে প্রথমে প্রাথমিক অবস্থায় হচ্ছে তার মধ্যে ওই মানসিকভাবে সে প্রস্তুত থাকেন না যে তিনি গর্ভবতী হতে যাচ্ছেন, যেটা কিনা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে একটা প্রস্তুতির, সার্বিকভাবে একটা প্রস্তুতির ব্যাপার থাকে। এখন যদি আমরা গর্ভবতী মায়ের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই তাকে বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তার জন্য বেশ কিছু করণীয় বিষয় রয়েছে। যেমন একজন গর্ভবতী মা তাকে অবশ্যই সামর্থ্য অনুযায়ী দিনে 3-4 বার সুষম খাদ্য গ্রহণ করতে হবে।
1: আর আরেকটি কথা, প্রথমে যেটা মনে হয় যে প্রসূতি যখন বুঝতে পারছে যে সে গর্ভবতী, হ্যাঁ সে সন্তান ধারণ করতে যাচ্ছে, তখন তার নিজেকে মানসিক ভাবে মা হিসেবে তৈরি করা,
0: হ্যাঁ অবশ্যই, কারণ সে যখন ইতিবাচক হিসেবে এই বিষয়টাকে নেবে তখনই কিন্তু তার এই যে আপনার বাচ্চার গুরুত্বপূর্ণ মনে হবে। এবং এই যে আমরা সবসময় খাবারের প্রতি খুবই মানে বলি জোর দিই, কেননা হচ্ছে যে মায়ের পুষ্টি থেকে কিন্তু বাচ্চার পুষ্টিটা যাচ্ছে, অর্থাৎ গর্ভবতীকে অবশ্যই এই সময় সুষম খাবারটা গ্রহণ করতে হবে এবং সেটা কিন্তু ঘন ঘন।
1: এই যে মা হচ্ছে এই ধারণাটা আসবে তখন তার নিজের খেতে না মন চাইলেও সন্তানের কথা ভেবে কিন্তু খেতে হবে,
0: হ্যাঁ। এবং এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয়, যেমন হচ্ছে যে খাওয়ার আগে তাকে হাত পরিষ্কার করে নিতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল এবং তরল পানীয় খাবার খেতে হবে, বিশ্রামের কোনো বিকল্প নেই, অবশ্যই তাকে হচ্ছে ভোরে বিশেষ করে দিনের বেলা অন্তত 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে এবং রাতের বেলা আমরা বলে থাকি যে অন্তত 6-8 ঘন্টা তিনি বিশ্রাম নেবেন। এবং প্রতিদিন তাকে যেটা করতে হবে যে স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী যে স্বাস্থ্য সেবাগুলো বা পরামর্শগুলো তাকে দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে মেনে চলতে হবে।
1: আর এক্ষেত্রে মানে প্রসূতির আশেপাশে যারা থাকেন, আত্মীয় স্বজন, তার স্বামী কিংবা শ্বশুর বাড়ির লোকজন যারা আছেন, পরিবারের অন্যান্যদের ভূমিকাটা কি হতে পারে?
0: অন্যান্যদের ভূমিকা তো এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা হচ্ছে যে একজন মা যখন গর্ভবতী হয়ে থাকেন তিনি স্বাভাবিকভাবেই দেখা যায় যে তার মধ্যে একটা পরিবর্তন আসে মানসিক এবং শারীরিক, যেহেতু এখানে হরমোনেরও একটা ব্যাপার কাজ করে, এই জন্য তাকে অবশ্যই কিন্তু পারিবারিক দিক থেকে সামাজিক দিক থেকে একটা সাপোর্ট দিতে হয়।
1: এক্ষেত্রে মা যেমন একটু খিটমিটে মেজাজের হয়ে যেতে পারে
0: এবং তার কিন্তু এক্ষেত্রে আসলে সাহায্যকারীর প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে পারিবারিক ভাবে যেটা করতে পারে যে তিনি সুষম খাদ্য পাচ্ছেন কিনা বা তিনি খাবার গ্রহণ করতে পাচ্ছেন কিনা সেই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে এবং তার যে জীবনধারা সেটা হচ্ছে সঠিকভাবে চলছে কিনা সেটার দিকেও খেয়াল রাখতে হবে,
1: তার বিশ্রামের ব্যবস্থাটা করা, সহযোগিতা করা,
0: হ্যাঁ, এবং কোনো কাজে যদি তার হচ্ছে সমস্যা তিনি মনে করে থাকেন
1: একটা সুস্থ সন্তান শুধু একটা মায়ের দায়িত্ব না, একটা পরিবারেরও এক্ষেত্রে বিশাল ভূমিকা রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ জানলাম প্রসবকালীন পরিকল্পনা ও প্রস্তুতি, সপ্তাহে 7 দিনই কিন্তু একটা মায়ের এই যত্নগুলো প্রয়োজন, একজন সুস্থ মা মানে একটি সুস্থ সন্তান। আসুন আমরা এই ব্যাপারে সকলেই সচেতন থাকি যাতে মা নিরাপদে একটি সুস্থ সন্তান প্রসব করতে পারে। বন্ধুরা, পরিকল্পনা শুরু হোক অনেক আগে থেকে, এমনভাবে পরিকল্পনার প্রস্তুতি থাকুক আমাদের প্রত্যেক দাম্পত্য জীবনে যেন প্রসবকালীন সময়ে আমাদের তেমন কোনো চিন্তাই না থাকে, সবকিছু যেন আগের থেকেই গোছানো থাকে। প্রিয় শ্রোতা, এবারে শুনব স্বাস্থ্য বিষয়ক গান। আহাদ ভাওয়ালির সাজানো কথায় পুলক চৌধুরীর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন রফিক হাসান ও মেহেরুন্নেসা কনক।

0: প্রিয় শ্রোতা, প্রতি দম্পতির বাচ্চা নেওয়ার আগের প্রস্তুতির বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। মানসিক, আর্থিক ও শারীরিক প্রস্তুতি সুস্থ সন্তান আর সুন্দর ভবিষ্যতের জন্য খুবই জরুরি। যে দম্পতি যত বেশি সচেতন, সতর্ক এবং যত্নবান, সেই পরিবার ততই সুস্থ, সুন্দর, সমৃদ্ধ পরিবার। আর এমন পরিবারই আমাদের সবার কাম্য। শ্রোতা বন্ধুরা, পরিবেশনের এই পর্যায়ে রয়েছে আপনাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আপনি কেমন আছেন? সঞ্চালনে রয়েছেন নাসিমা রাজ্জাক জুথি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই কিডনিকে বলা হয় প্রাকৃতিক ছাকনি। কিডনি ভালো রাখতে হলে আমাদের কিডনির যত্ন নিতে হবে এবং বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের আজকের বিষয় কিডনি রোগীর জীবনযাপনের সতর্কতা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আনম আব্দুল হাই, সহকারী অধ্যাপক কিডনি রোগ বিভাগ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথি।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: শুরুতে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে কি কি ধরনের রোগ হতে পারে?
1: কিডনিতে সাধারণত, কিডনি তো এর মধ্যে বলে দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানব দেহের জন্য, এর অনেকগুলো কাজই কিডনি করে থাকে। সাধারণত কিডনিতে যদি রোগের কথা চিন্তা করি, আমাদের কয়েকটা প্রেক্ষাপটে চিন্তা করতে হয়। প্রথমত কিছু কিডনি রোগ আছে আকস্মিক কিডনি রোগ, কিডনি সম্পূর্ণ ভালো ছিল, হঠাৎ করে কোনো কারণে কিডনি কার্যকারিতা কমে যেতে থাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, আকস্মিক কিডনি রোগ। অপরপক্ষে কিছু রোগ আছে যেটা ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ। সারা বিশ্বে সকলে কিন্তু আসলে কিডনি রোগের কথা যখনই আসে তখন এই ধীর গতি কিডনি রোগের কথাটাই মূলত বুঝতে পারে বা ধারণা করে। আর অপরপক্ষে কিছু সাধারণ কিডনি রোগ রয়েছে, যেমন মূত্রনালী সংক্রমণ হতে পারে, কিডনিতে পাথর জনিত কোনো রোগ হতে পারে, অথবা কিডনিতে প্রতিবন্ধকতা জনিত কোনো রোগ হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে কি কি ধরনের লক্ষণ মানব দেহে প্রকাশ পেতে পারে?
1: কিডনিতে আসলে লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আসলে সেক্ষেত্রে আমরা বলি যে ওই প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। কিডনিতে সাধারণত আকস্মিক কিডনি রোগ যখন হয় সেই ক্ষেত্রে কিডনি রোগের লক্ষণগুলো অনেক দ্রুত প্রকাশ পায়। সাধারণত হঠাৎ করে দেখা যায় তার হয়তো ডায়রিয়া হলো, প্রচুর রক্তক্ষরণ হলো, অথবা মারাত্মক ধরনের কোনো ইনফেকশন হওয়ার জন্য, কিডনির কার্যকারিতা কমে যাওয়ার জন্য দেখা যায় যে কিডনির যে প্রস্রাবটা তৈরি হয় প্রস্রাবের পরিমাণটা আস্তে আস্তে কমে যেতে থাকে, শরীরে পানি আসতে থাকে, শরীর ফুলে যেতে থাকে, দেখা যায় যে তার হয়তো খিঁচুনি হতে পারে এবং কি চেতনা লোপ পেতে পারে, মৃত্যুও হতে পারে। আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো অনেক তাড়াতাড়ি প্রকাশ পায়, আর এই যদি সময় মতো চিকিৎসা নেয় এই রোগ কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে অপরপক্ষে যে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ, যেটা এখন সারা বিশ্বে অনেক অনেকাংশেই আমাদের বাংলাদেশের মতো দেশে বা উন্নয়নশীল দেশে আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ, যেহেতু এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় প্রকাশই পায় না, এই জন্য একে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। দেখা যায় যে কিডনি 70-80% কার্যকারিতা যদি হ্রাস না পায় সেক্ষেত্রে কোনো লক্ষণ নাও প্রকাশ পেতে পারে, যখন লক্ষণ প্রকাশ পায় তখন আসলে অনেক দূরে এগিয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আবার শুরুর দিকে কিছুটা লক্ষণ প্রকাশ পেতে পারে, শুরুর দিকে দেখা যায় যে তার ক্ষুধামন্দা, হয়তো খেতে ভালো লাগছে না, অবসাদগ্রস্ততা, সে আগে যে কাজ করতে হয়তো সমস্যা হতো না এখন ওই কাজগুলোই অল্পতে দেখা যাচ্ছে হাঁপিয়ে উঠছে বা করতে পারছে না, দুর্বলতা লাগছে, একটা সময় শরীরে আস্তে আস্তে পায়ে হাতে পায়ে পানি চলে আসতে পারে, প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, তার হয়তো আগে কখনো রক্তচাপ ছিল না, উচ্চ রক্তচাপ ছিল না, দেখা যাচ্ছে নতুন করে তার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, একটা পর্যায়ে যদি আগাতে থাকে তখন দেখা যায় যে রোগী আস্তে আস্তে রোগী শ্বাসকষ্ট হতে থাকে, চেতনা লোপ পেতে পারে, খিঁচুনি হতে পারে, এমনকি যদি চিকিৎসা সময় মতো না নেয় মৃত্যু হতে পারে।
0: কিডনি রোগী যারা রয়েছেন তাদের খাবারগুলো তারা গ্রহণ করে থাকেন সেখানে তো কিছু বিধিনিষেধ থাকে, তো কিডনি রোগীদের কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন।
1: সুন্দর একটি প্রশ্ন, যে আসলে এটা সবারই একটা যে প্রশ্ন থাকে যে আসলে কিডনি রোগ হয়ে গেলে তিনি কি খাবেন বা কি খাবেন না, কোন কোন খাবারগুলো পরিহার করবেন। যদি আমরা পুরোপুরি চিন্তা করি, প্রথম হচ্ছে হলো যেহেতু কিডনি রোগের কারণগুলো সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা আরো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা বংশগত কিছু কারণে রোগ যেহেতু হয়ে থাকে, কিডনি রোগী যখন কিডনি রোগ হয়ে যাবে, বিশেষ করে ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন তার খাবারে প্রথমত যে খাবারে যে লবণ, অতিরিক্ত লবণের লবণটাকে পরিহার করতে হবে। আর শরীরে যদি পানির পরিমাণটা অনেক সময় দেখা যায় যে যদি কোনো কারণে শরীরে পানি চলে আসে কিংবা কিডনি রোগটা আমরা বলি কিডনি রোগের কতগুলো ধাপ থাকে, সেই ধাপে যদি একদম যদি অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, অথচ 80-90% যদি কিডনি কার্যকারিতা যদি কমে যায় ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পানিটাকে আমরা একটু মেপে খেতে বলি, তার সারাদিনে যতটুকু প্রস্রাব হয় যে 24 ঘন্টায় ওর সাথে একটা ওই পরিমাণটার সাথে আমরা কিছু অতিরিক্ত 400 বা 500 ml যোগ করে বলি যে এই পরিমাণ আপনি খাবেন, বা রাফলি আমরা বলতে পারি যে 1-1.5 লিটারের মধ্যে তখন পানি খেতে হয়, সেক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন অনেক সময় দিই, সব ক্ষেত্রে না। খাবারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ প্রোটিন বা আমিষ, যেটা আমিষটা আসলে আমিষের কারণে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগের মাত্রাটা অনেক সময় দেখা যায় যে বেড়ে যেতে পারে, সেই আমিষের মাত্রাটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। আসলে আমরা যদি বলি যে 0.6-0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, একটা রোগীর যদি 50 কেজি ওজন হয় সেক্ষেত্রে তার আমরা যদি 30 গ্রাম প্রোটিন সারাদিনে সে খেতে পারবে। 30 গ্রাম প্রোটিনটা শুনলে অনেকে বলে 30 গ্রাম প্রোটিন আসলে কিভাবে ভাগ করে দেওয়া যায়, খুব সহজ। একটা ডিম যদি যে সাদা অংশটা যদি আমরা ধরি সেখানে 6-7 গ্রাম প্রোটিন থাকে, একটা মাছের যদি বড় টুকরা 10-12 গ্রামের বেশি হয় না, এক পিস যদি মুরগির মাংস যদি বড় এক পিস নেই সে 14 গ্রামের বেশি হবে না। তো সারাদিন সে কিন্তু একটা ডিম, এক টুকরা মাছ অথবা এক টুকরা মাংস দুপুরে রাতেও খেতে পারে, মানে বন্ধ করে দেওয়া। অনেকে মনে হচ্ছে আমরা যখন বলি আমিষ খাবেন না তখন দেখা যায় খাওয়া ছেড়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের রোগী দুর্বল হয়ে যেতে থাকে, তার রক্তের পরিমাণটা কমে যেতে পারে, অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ, কিডনি রোগ যখন আগাতে থাকে তখন কিডনিতে বিশেষ করে পটাশিয়াম জাতীয় যে লবণটা, এটা শরীর থেকে যেতে বের হতে পারে না, এর মাত্রাটা বেড়ে যেতে থাকে। বেড়ে গেলে দেখা যায় যে হার্টের সমস্যা হয়, হৃদরোগ দেখা দিতে, বিভিন্ন ধরনের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য পটাশিয়াম যেসব খাবারে বেশি থাকে সেই খাবারগুলোকে আমরা একটু পরিহার বা কম পরিমাণে খেতে বলি, বিশেষত ফল, ফলমূলের মাঝে আছে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা যেসব ফলে পটাশিয়াম কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, পেঁপে, এগুলোতে একটু কম থাকে আনারসে, তখন আমরা সেগুলি এই ফলগুলো খাওয়ার জন্য, অন্যান্য ফলগুলো তখন বলি যেসব পটাশিয়াম বেশি থাকে, যেমন খেজুর, ডাব, কলা, এগুলো একটু পরিহার করতে বলি। আরেকটা হচ্ছে যে সবজিগুলো আছে, সবজিটা অনেক সময় বলি যে যাদের পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যায়, যারা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে, সেক্ষেত্রে দেখা যায় পটাশিয়ামের মাত্রাটা কমে যেতে পারে। আর কিছু কিছু দুধ, দুধের মধ্যে ফসফেটটা অনেক বেশি থাকে, শরীর কিডনি রোগীদের ক্ষেত্রে ফসফেটের মাত্রাটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ফসফেট দুধটা হয়তো সারাদিনে হয়তো এক কাপ একটু পাতলা করে খেতে পারবে, শরটাকে পরিহার করবে। মোটামুটি খাবারের যদি আমরা এই জিনিসগুলো যদি মেনে চলি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যাদের ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান একদম পরিহার করতে হবে, আর শরীরের ওজনটাকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল, তো কিডনি রোগের চিকিৎসা করার জন্য রোগীরা স্বল্প খরচে কোথায় যেতে পারেন, কোথায় এর চিকিৎসা ভালো দেয়া হয়?
1: আসলে ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে যখন যেই মুহূর্তে ডায়ালাসিসের প্রশ্ন চলে আসে বা কিডনি প্রতিস্থাপনের প্রশ্ন চলে আসে, এটা অত্যন্ত ব্যয়বহুল হয়, বিশেষত যখন কিডনি রোগের যে পঞ্চম ধাপ বা শেষ ধাপে চলে যায় ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু ডায়ালাসিসের উপর তার জীবনের মানে তার বেঁচে থাকাটা নির্ভর করতেছে, অথবা কিডনি প্রতিস্থাপনের উপর নির্ভরশীল হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে তো যেহেতু সারা জীবনের একটা প্রশ্ন, যেটা সারা জীবন তাকে ডায়ালাসিস নিতে হবে যেহেতু চলার জন্য, বাঁচার জন্য, সেক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারি যে হসপিটালগুলো আছে প্রত্যেকটাতে কিডনি বিভাগ আছে এবং ডায়ালাসিস ইউনিট কিন্তু আছে, এবং যেটা সব বিশেষত জাতীয় কিডনি হাসপাতাল, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড নিউরোলজি, যেটা শেরেবাংলা নগরে আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত কিডনি রোগীদের ডায়ালাসিসের জন্য সব ধরনের ব্যবস্থাই আছে, এবং ট্রান্সপ্লান্টের জন্য কিডনি প্রতিস্থাপনেরও সুন্দর ব্যবস্থা আছে।
0: এরপর আপনার কাছে জানতে চাই একটি খুব কমন প্রশ্ন সবাই করে থাকে, যে যেসব রোগীদের কিডনি রোগ দেখা দেয়, তারা একবার যদি ডায়ালাসিস শুরু করেন তাহলে সারা জীবন তাকে ডায়ালাসিস করেই বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে দেখা যায় অনেকেই অনীহা প্রকাশ করেন যে ডায়ালাসিস শুরু করলে হয়তো আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তো এই কথাটি কতটুকু সত্য বা আপনার কাছে কি মনে হয়?
1: এই কথাটা আসলে ডায়ালাসিসের প্রশ্নটা যখন আসে, ডায়ালাসিস কিন্তু যদি অনেক সময় দেখা যায় আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে ডায়ালাসিস লাগতে পারে, তখন আমরা যখন ডায়ালাসিসের কথা বলে তখন রোগীর অনেক সময় ধারণা হয় যে সারা জীবনে, আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু ডায়ালাসিসটা আসলে সারা জীবনের জন্য নিতে হয় না, তাকে তিনটা বা চারটা পাঁচটা সেশন নেওয়ার পর একটা সময় তার কিডনি যখন আবার তার কার্যকারিতা ফিরে পায় তখন কিন্তু ডায়ালাসিসটা করা লাগে না। অপরপক্ষে যদি ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে আসলে ডায়ালাসিসটা যখন করতে হয় তখন কিন্তু তার যেহেতু কার্যকারিতা অনেক কমে যায়, সেই ক্ষেত্রে তার জীবন ধারণের বা যে জীবনে যে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য জীবন যাত্রার মানটাকে ধরে রাখার জন্য, বেঁচে থাকার জন্য তখন কিন্তু ডায়ালাসিস প্রয়োজন পড়ে। ততদিন পর্যন্ত উনি যদি কিডনি প্রতিস্থাপন করে ফেলতে পারেন, প্রতিস্থাপন করলে কিন্তু ডায়ালাসিসের প্রয়োজন হয় না, আর যদি ভালোভাবে উনি যদি ডায়ালাসিস নিয়মিত ভাবে নেয় উনি কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগী যারা রয়েছেন তাদের জীবন যাপনে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে?
1: কিডনি রোগীদের যেহেতু যদি কিডনি রোগ হয়ে যায়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন যদি বলি, প্রথমত হচ্ছে হলো তার, আমি আগেই বলেছি খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন প্রয়োজন, যেসব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, আর যেটা হচ্ছিল তার যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপটা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাকে যেটা হচ্ছিল চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো ওষুধ তার সেবন করা যাবে না, বিশেষত ব্যথানাশক ওষুধ তো একদমই সেবন করা যাবে না। অনেক সময় দেখা যায় যে রোগীরা মনে করে যে কবিরাজি বা হারবাল যে ওষুধ খেলে হয়তো বা কিডনি ভালো হয়ে যেতে হবে, এই ধরনের একটা ভুল ধারণা। আর যখনই কোনো সমস্যা দেখা দিবে, তার যদি শ্বাসকষ্ট হয় বা যে কোনো সমস্যা হলে, যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে, কারণ অনেক সময় ইনফেকশনের কারণে কিডনি রোগের মাত্রাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি যথাসময়ে চিকিৎসা নেয় সেটা কিন্তু আবার ভালো থাকে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন যে কিডনি রোগীরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না জানতে চাই।
1: কিডনি রোগীর বিশেষ যখন কিডনি রোগ হয়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন যদি খাবারের প্রসঙ্গটা আসে, প্রথমত হচ্ছে খাবারে অতিরিক্ত লবণটা পরিবহার করতে হবে, আলগা লবণ তার খাওয়ার প্রয়োজন নেই, তরকারি বা যে লবণটা হয় সেটা দিয়ে ভাত খেয়ে ফেলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রাটা যেহেতু রক্তে অনেক বেড়ে যায়, যেসব খাবারে পটাশিয়াম অতিরিক্ত থাকে, বিশেষত ফলমূলে অথবা সবজিতে, সবুজ সবজিতে থাকে, সেইগুলো হয়তো কিছু অনেক ক্ষেত্রে পরিহার করতে হয়। সবজিগুলো অনেক সময় সিদ্ধ করে অনেকটা ফেলে দিয়ে রান্না করতে হয়। আর ফলের মধ্যে বিশেষত যেসব ফলগুলোতে পটাশিয়ামের মাত্রা কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, এই ফলগুলো উনি মাঝে মাঝে খেতে পারবে। আর যেসব ফলে বিশেষত কলা, ডাব, খেজুর, যেগুলোতে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেই ফলগুলো পরিহার করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফল আছে যেগুলো হচ্ছে কিডনির জন্য অত্যন্ত ক্ষতি করে, অক্সালেট যেসব ফলে বেশি থাকে, স্টার ফ্রুটস বলি বা আমরা বলি, বিশেষ কামরাঙ্গা জাতীয় যে ফল, কামরাঙ্গা, বিলম্ব, এই ফল কোনো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, এই ফল খাওয়াই যাবে না।
0: ডাক্তার আনামা আব্দুল হাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কিডনি রোগ সম্পর্কিত এবং রোগীদের জীবনযাপনের সতর্কতা অবলম্বন সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
1: ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: সতর্কতা ও সচেতনতা দিয়ে ডেঙ্গু মুক্ত করতে হবে আমাদের বাংলাদেশকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির আশপাশ, তিন দিনের বেশি স্বচ্ছ পানি যাতে কোথাও জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে আর প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে অবহেলা বা হেয়ালি করা যাবে না, সতর্ক ও সচেতন থেকে ডেঙ্গু মোকাবেলা করতে হবে।
3: প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শেষ করব আমরা অনুষ্ঠান নির্মাণ শিল্পীদের কথা জানিয়ে। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, উপস্থাপনায় ছিলাম আমি ফারজান আক্তার বেলি
2: এবং আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন দুপুর ১২টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্র সহ ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৬,২০৭.৫৫ লাখ টাকা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, ২টি সংশোধিত ও ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সাথে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার। গতকাল অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদন অনুযায়ী আশুগঞ্জ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৪.৫৪ টাকা ট্যারিফ দিতে হবে। প্রজনন মৌসুমে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে গত মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯শে অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার এই ২২ দিন সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময় মৎস্যজীবীদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল দেওয়া হবে। এ বিষয়ে জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। এছাড়া নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদনে তথ্য প্রকাশ করে। তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিপিএম ৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১.৩১ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের পড়াশোনার পাশাপাশি কাজ করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ ফি বাবদ অন্তত ৭০,০০০ ডলার পরিশোধ করতে হবে। গতকাল ট্রাম্প প্রশাসন এ সংক্রান্ত এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, প্রতারণা রোধ, অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা জোরদার এবং যুক্তরাষ্ট্রের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজের প্রশিক্ষণে অংশ নিতে পারে এবং এজন্য তাদের ৫০০ ডলার পরিশোধ করতে হয়। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এই হামলায় কয়েকটি শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গতকালের এই হামলা তার দেশের ওপর সংঘটিত অন্যতম বর্বরোচিত আঘাত। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভেপসকি বলেন, দক্ষিণাঞ্চলের চেরনি অঞ্চলের প্রিলুকি শহরে সবচেয়ে বেশি মানুষ নিহত হন। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরটির একটি ৫তলা আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। সৌদি আরবের আবহা ও বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের হামলায় ২জন নারীসহ অন্তত ৩জন বেসামরিক নাগরিক নিহত ও ৩৬ জন আহত হয়েছে। আজ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানায়। এদিকে জর্ডান এ হামলার নিন্দা জানিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৭৮ সালে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। হিন্দি ও মারাঠি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটি ঘোষণা। আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২:২০ শুনতে পাবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। এবারের বিষয় বাল্য বিবাহ রোধ। অনুষ্ঠানে আয়নুন নাহার শিউলি, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ও নিশাত সুলতানা পুরবি, লেখক কলামিস্ট ও উন্নয়ন কর্মী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শাইলা আক্তার। শ্রোতাবন্ধুরা, এ অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করতে পারেন ০২৪৪৮১৩২৬৮, ০২৪৪৮১৩২৬৯, ০২৪৪৮১৩২৭০, ০২৪৪৮১৩২৭৭, ০২৪৪৮১৩২৭৮ ও ০২৪৪৮১৩২৭৯। এছাড়া এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনের ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংগঠিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকদের সন্ধান পেলে আইন শৃঙ্খলাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান বেলা ২টা বেজে ২০ মিনিটে, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে, ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে, সকাল ৮টা বেজে ২০ মিনিটে এবং বিকেল ৫টা বেজে ৪০ মিনিটে শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে, তবলা লহরা শুনবেন সন্ধ্যে ৬টা বেজে ৩৫ মিনিটে, সন্ধ্যে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে, রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠান শুনবেন বেহালা রাত ১০টা বেজে ৪৫ মিনিটে।
1: জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: আপনি জানেন কি, ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা। মনে রাখবেন, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যেই পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করে ফেলুন। তীব্র জ্বর অর্থাৎ 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করলে মনে রাখবেন ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। এ লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম। এর আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই, সঞ্চালনায় অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে বিশেষ ফোন ইন অনুষ্ঠান। এবারের বিষয় বাল্যবিবাহ রোধ। আচ্ছা, আপনি একটু কথা বলেন আপু, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কথা বলবেন, ঠিক আছে? সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শিশু কিশোর কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত বিশেষ ফোন ইন অনুষ্ঠান বাল্য বিবাহ রোধ, এ বিষয়ে আমরা আজকে কথা বলব। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার শিউলি এবং লেখক কলামিস্ট এবং উন্নয়ন কর্মী নিশাত সুলতানা, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছি আমি অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ। আপনারা এই অনুষ্ঠান সরাসরি শুনতে পাচ্ছেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারবেন, এবং আমাদের যে বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নিতে আপনারা ফোন করুন 0244-81-3268, 0244-81-3269, 0244-81-3270, 0244-81-3277, 0244-81-3278 এবং 0244-81-3279। বন্ধুরা, আপনার অনুষ্ঠানটি ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমি প্রথমেই আইনুন্নাহার শিউলি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আজকে আমাদের যে বিষয় বাল্য বিবাহ নিরোধ আইন, এটি নিয়ে, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নিয়ে যদি কিছু বলেন আপনি শ্রোতাদের উদ্দেশ্যে।
1: বাল্যবিবাহ শুধু যে আইন অনুযায়ী একটি ফৌজদারি অপরাধ তা কিন্তু না। হ্যাঁ, এটা একটা মারাত্মক সামাজিক ব্যাধি। পুরুষতান্ত্রিক এবং সাম্য সমতা বিরোধী একটা প্রক্রিয়া। প্রথমে আইনটা 1929 সালে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট নামে হয়েছিল, আর এইটা পরবর্তীতে এটা রহিত করে 2017 সালে বাল্যবিবাহ নিরোধ আইন সময় উপযোগী করে নতুনভাবে প্রণয়ন করা হয়।
0: সময়ের প্রয়োজনে সংশোধন করে তারপরে, তাই না, দীর্ঘদিনের প্রয়োজনের খাতিরে চলে আসছে।
1: এখানে বিভিন্ন ভাবে দেওয়া আছে যে কত বছর হলে সে প্রাপ্তবয়স্ক হবে, পুরুষ নারী উভয়, এবং কত বছর নিচে অপ্রাপ্তবয়স্ক ধরা হবে।
0: আমরা আসবো আপনার কাছে। আমি যদি আমাদের আজকের আরেকজন বিশেষজ্ঞ নিশাত সুলতানা, আপনি একজন লেখক কলামিস্ট এবং উন্নয়ন কর্মী, আপনি নিয়মিত বাল্যবিবাহের সুফল এবং কুফল, সুফল তো নাই কুফল, আপনি নিয়মিত অবজারভেশন করেন, আজকে যদি শ্রোতাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন।
2: ধন্যবাদ। যেটা বলছিলেন, আসলে সারা দেশে ভীষণ ভাবে উৎসব অনুষ্ঠান করে বিয়ের আয়োজনগুলো করা হয়, কিন্তু এই যে 51% আমাদের শিশুর বাল্য বিয়ে হয়ে যাচ্ছে, এখান থেকে কোনো সুফল, কোনো সুফলের জায়গা নেই, সবই কুফল। তো যদি বলি আসলে বাল্য বিয়ের প্রভাব, এটা আমরা নিজের চোখে যতটুকু দেখছি কিন্তু এর প্রভাব কিন্তু অনেক ভিতরে, একদম শেকড়ে। তো যদি সমস্যাগুলো বলি, প্রথমেই হচ্ছে শারীরিক সমস্যা। এবং আপনি জানেন নিশ্চয়ই যে বাল্যবিয়ে যাদের হচ্ছে, আমরা জানি বাল্যবিয়ের বয়স মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর, কিন্তু বাল্যবিয়ের শিকার সবচাইতে বেশি হচ্ছে কিন্তু শিশুরা, অর্থাৎ কন্যা শিশুদের কথা আমি বলছি। এবং কন্যা শিশুদের বিয়ে যেহেতু অনেক বেশি হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের যে আমরা প্রভাব বলছি, নেতিবাচক যে প্রভাবগুলো, সেগুলো কন্যা শিশুদের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে। তো সমস্যাগুলোকে যদি আমরা তিন ভাগে দেখি, প্রথমত শারীরিক যে সমস্যাগুলো, সেটার মধ্যে পড়ে হচ্ছে যে আমরা জানি যে একটা শিশু যখন বিয়ে দেওয়া হয়, তার হয়তো দেখা গেল যে 14-15 যখন তার মানে অ্যাডোলেসেন্ট বা অ্যাডাল্টহুডটা একটা জায়গা আসছে, সে বিয়ের পরবর্তীতেই সে হয়তো বা গর্ভধারণ করছে, এবং গর্ভধারণের যে সমস্যাটা মানে এত অল্প বয়সে, সেটা তার বলার অপেক্ষা রাখে না। শিশুর কোলে শিশু, শিশুর শরীরের মধ্যে আর একটা শিশু যখন আবির্ভাব হয়, সেটা ভয়ঙ্কর একটা পরিণতি আমরা আমরা জানি, এবং সেই শিশুটি নানা রকমের রক্ত স্বল্পতা সহ নানা ধরনের ঝুঁকিতে পড়ে, এবং আমরা জানি পাইলস ফিস্টুলার মতো যে প্রবলেমগুলো সেগুলো তার মধ্যে হয়, এবং একটা শিশুর জন্ম দিতে পরবর্তী আরেকটা শিশু দেখা যায় যে তার 18 বছর বয়সের আগেই যদি কোনো শিশুর 14 বছরে বিয়ে হয় তার 3টা শিশু হয়ে আছে। তাহলে এই যে শরীরগুলো, শিশুর শরীরটা যে আসলে তৈরি হওয়ার আগে সে মাতৃত্বের মধ্যে পড়ছে, নানা রকমের সমস্যায় পড়ছে, এবং যৌন প্রজনন যে স্বাস্থ্যগত যে ব্যাপারটা সেটা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। সংক্ষেপে আমি বলছি, এরপর মানসিক যেটা সমস্যা, যে একটা শিশুর যখন বিয়ে হয়ে যাচ্ছে এবং তার অপরিণত বয়সেই একটা পরিবার থেকে আরেকটা পরিবারে গিয়ে সেখানে তাকে মানিয়ে চলতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে, এই যে ভীষণ বড় একটা মানসিক চাপ, এবং আমরা জানি বাল্যবিয়ের সাথে কিন্তু শারীরিক নির্যাতনের একটা গভীর সম্পর্ক রয়েছে। আমাদের বাল্যবিয়ের হার 51%, এবং আমাদের যে পারিবারিক যে সহিংসতা যার শিকার নারীরা সেটার সহিংসতার মাত্রা প্রায় 70% ঊর্ধ্বে, এবং বাল্যবিয়ের যারা শিকার হচ্ছে তারা কিন্তু পরবর্তীতে শারীরিক যে নির্যাতন বলেন, মানসিক নির্যাতন বলেন এবং যৌন নির্যাতন বলেন, সবগুলোর কিন্তু ভীষণভাবে সে শিকার হচ্ছে। ফলে তার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, তার মানসিক শক্তি কমে যাচ্ছে, এবং সে যে একটা সৃজনশীল কোনো কাজে নিজেকে নিয়োজিত করবে বা দেশের জন্য যে কন্ট্রিবিউশন, তার শিক্ষা অসমাপ্ত থেকে যাচ্ছে, কাজেই সে একটা সমাজের কিন্তু বাধা বাধা মানে বোঝা হয়ে তৈরি হচ্ছে। এটাও একটা বাল্যবিয়ের একটা বড় প্রভাব। এবং অর্থনৈতিক যদি বলি, যে শিশুটি আসলে ঝরে পড়ছে পড়াশোনা থেকে, সে তো পড়াশোনা শেষ না করতে পারার কারণে সে তো আসলে একজন ইনকাম জেনারেশনের যে প্রক্রিয়া, হ্যাঁ, সেখানে তো সে আসতে পারছে না, তার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকছে না, এবং কোনো কারণে সে যদি পরবর্তীতে তালাকপ্রাপ্ত হয়, আমরা জানি যে বাল্যবিয়ে হলে সেই পরিণতিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তালাক পর্যন্ত গিয়ে গড়ায়, তো সে যে ফিরে এসে সে যে নিজের পায়ে দাঁড়াবে, সে যে অর্থ উপার্জন করবে, সেই জায়গাগুলো তো আসলে থাকছে না। কাজে নানা ধরনের মানে লেয়ারে লেয়ারে সমস্যা আসলে বাল্যবিয়ের। তো আমি এখানে শেষ করতে চাই, আমার মনে হয় আরো কথা আসবে।
0: নিশাত সুলতানা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আসছি আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন হাসিউলি আপার কাছে। আপু, আপনি যদি বলেন যে এই যে আমাদের নিশাত সুলতানা বলছিলেন যে বাল্যবিয়ের কুফলগুলো, তো আইনগত ভাবে কোন অধিকার তো পায় না, যেহেতু বাল্যবিবাহ আইনের তো অধিকার তো পায় না,
1: এটা কোনো বিয়েই না আসলে।
0: হ্যাঁ, এটা যদি একটু বলেন।
1: হ্যাঁ, এইটা
0: কি কি আইনগত ভাবে বঞ্চিত হয়?
1: আইনগত ভাবে বঞ্চিত হয় বাল্যবিবাহ, আসলে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী এটা আসলে কোনো বিয়ের পর্যায়ে পড়ে না।
0: জি,
1: সেও তো বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়। এইটা
0: মানে বিয়ে যেহেতু একটা চুক্তি, আর 18 বছর নিচে কিন্তু চুক্তি হতে পারে না,
1: তাই
0: না? 18 বছর নিচে চুক্তি হতে পারে না। সুতরাং যেহেতু চুক্তি হতে পারে না, আর 18 বছর নিচে হলে তাহলে সে আইনগত কোনো সুবিধাও পাচ্ছে না,
1: আইনগত কোনো সুবিধা পাবে না,
0: তাই না?
1: সব দিক দিয়েই লস আসলে। এটার কুফলটা এত বেশি, সুফল নাই বললেই চলে,
0: নাই বললেই চলে। আচ্ছা, আমরা বাল্যবিবাহ কিন্তু ভাবছি যে শুধু মেয়ে, তা কিন্তু না, তাই না?
1: না না না,
0: বাল্যবিবাহ ছেলেদের 21 বছরের নিচে যদি কেউ বিয়ে করে সেটাও কিন্তু বাল্যবিবাহ,
1: সেটাও বাল্যবিবাহ,
0: তাই না?
1: জি।
0: তাহলে বাল্যবিবাহ আমরা যে আজকের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, আইনগতভাবে আপনার আমরা জানি যে অনেক সময় কি করে, যেহেতু বয়সটা হয় না, সেই কারণে অনেক সময় আপনার দেখা যায় যে মানে আপনি কাজের কাছে গেলেন, উনি রেজিস্ট্রি করতে পারলো না, উনি এফিডেভিট করে দিল। এফিডেভিট আসলে বিয়ে না, তো অনেকের মধ্যে একটা ধারণা যে এফিডেভিট মানে বিয়ে হয়ে গেছে,
1: এফিডেভিট বিয়ে করে ওই যে ইয়েটা কমায় বা বাড়ায়।
0: কার্যকর হবে না, এবং এফিডেভিট করে বিয়ে করলে পরবর্তী পর্যায়ে যদি আইনত কোন ধরেন আদালতে গেল, তখন যে দেখবে যে এফিডেভিট বিয়ে, সুতরাং বিয়েই তো হয় না, তখন কিন্তু মেয়ে তার রাইটস পাবে না,
1: যেমন
0: তাই না? সুতরাং বাল্যবিবাহ ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে অভিভাবকদেরকে। আচ্ছা, আমাদের অসংখ্য শ্রোতা বন্ধু অপেক্ষা করছে আমাদের সাথে কথা বলবার জন্য, আমরা একটা প্রশ্ন নিয়ে আসি দেখি। হ্যালো, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নাম বলে প্রশ্ন করুন।
3: কথা বলছে আলী হাসান, মানিকনগর কৈটলা বেড়া পাবনা থেকে।
0: জি বলুন ভাইয়া।
3: আমার হচ্ছে জানার ইচ্ছা, আমার গ্রামে বা আমার বাড়ির আশেপাশে যদি বাল্য বিবাহ হতে দেখি, তাহলে আমরা কোথায় জানাবো? কি সরাসরি জানাবো নাকি এই ফোনের মাধ্যমে জানাবো? আবার আমরা যদি হয়তো কমপ্লেন দিলাম, আমাদের পরিচয় আবার গোপন রাখা হবে কিনা? আবার দেখা গেল পরে আবার গ্রামে হয়তো গাড়ি দিয়ে হয়তো কমপ্লেন দিয়ে আমরা জমা করতে পারি।
0: জি ধন্যবাদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। যদি এইরকম পরিস্থিতি আপনি যদি দেখেন যে বিয়ে হচ্ছে, আপনি কিন্তু অবশ্যই আপনার উপজেলার যে টিওর আমরা বলি উপজেলার নির্বাহী অফিসার, আপনি তাকে জানাতে পারেন, আপনি স্থানীয় প্রশাসন পুলিশকে জানাতে পারেন, থানার ওসি সাহেবকে জানাতে পারেন, তাই না? তারপর মানে হচ্ছে আপনি সচেতন ভাবে যদি আপনি জানান, এবং আপনার বিষয়টি অবশ্যই আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, জি
2: জি। আমি যদি একটু আলী হাসান ভাইয়ের প্রশ্নটাকে একটু অ্যানসার দিই, সেটা হচ্ছে যে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন, এবং প্রচুর এ ধরনের আমরা প্রশ্নের মুখোমুখি হয় অনেক সময়। বাল্য বিয়ে প্রতিরোধের জন্য যে স্থানীয় প্রশাসন, যেটা আমাদের সোহাগ ভাই একটু আগে বলেছেন, সেটা তো আছে, এর বাইরেও ন্যাশনাল হেল্পলাইন নাম্বার আছে 109, যে নাম্বারটা কিন্তু 24 ঘন্টা কিন্তু সক্রিয় আছে। হ্যাঁ, তো হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখান থেকে সরকারি সহায়তা প্রদান করা

0: পেতে পারেন। ধন্যবাদ,
1: খুব চমৎকার বলেছেন। 999 আপনারা ফোন দিতে পারেন, সেখানে পুলিশ সবসময় ওখানে সচেতনভাবে তারা আপনাকে ফোন রিসিভ করবেন, তারা কিন্তু ব্যবস্থা করবে, অথবা 109 আপনি ফোন দিতে পারেন। এই দুটি নাম্বারে আপনারা প্রয়োজনে লিখে রাখুন, এবং যদি ধরেন আপনি নাম্বারটা ভুলে গেছেন, আপনি সরাসরি যে থানার ওসি সাহেবকে জানান, কাউকে না জেনে চেয়ারম্যান সাহেবকে জানান, তিনিও কিন্তু একজন চেয়ারম্যানের দায়িত্বে আছেন, তাকে জানান, তিনি আবার ইনফরমেশন দিয়ে দেবেন পুলিশকে। মানে যিনি সচেতনভাবে আপনার সমাজে যিনি সচেতন থাকবেন, তিনি কিন্তু ইনফরমেশনটা দিতে পারবেন। জি ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো
2: আসসালামু আলাইকুম।
1: হ্যালো
2: হ্যাঁ আসসালামু আলাইকুম।
1: হ্যালো
2: হ্যালো
1: আসলে
0: বাল্য বিয়ে এমন একটা সামাজিক সমস্যা, বাংলাদেশের যতগুলো সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে প্রথম স্থানে হচ্ছে বাল্য বিয়ে। বাংলাদেশের বিভিন্ন ভালো যে খবরগুলো, যেমন বিভিন্ন জায়গায় উন্নয়নের খবরগুলো, যেগুলো আমাকে আমাদেরকে ভীষণভাবে আশাবাদী করে, যেমন মনে করেন শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছে, মেয়েরা এখন কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, মেয়েদেরকে আসলে আটকে রাখার কিন্তু কোনো আর আমাদের সেরকম ই নাই, হ্যাঁ সুযোগ নাই, কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে এই একটা জায়গায় আমরা কোনোভাবেই কিন্তু আগাতে পারছি না। এবং শুনলে আসলে খুবই মানে লজ্জারও লাগে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে বাল্য বিয়ের দিক থেকে প্রথম স্থানে রয়েছে এবং বিশ্বের মধ্যে চতুর্থ। তো উন্নয়নের অন্য যে ইন্ডিকেটরগুলো আছে তার সাথে কিন্তু এই ইন্ডিকেটরটা একবারেই মিলে না। আর 29 সালের কথা হচ্ছিল বাল্য বিয়ে প্রথম আইনের কথা, এবং তারপরে ধাপে ধাপে আমরা দেখেছি 17 সালে বাল্য বিয়ে নিরোধ আইনটা হয়েছে, কিন্তু এরপরে 17 বছরের পরেও আজকে প্রায় 9 বছর হতে চলেছে যে বাল্য বিয়ে নিরোধ আইনটি হয়েছে, এবং মাঝখানে 18 সালে কিন্তু একটা বিধিমালাও আমরা দেখেছি, কিন্তু বিয়ের সংখ্যা কি কমেছে, বিয়ের হার কি কমেছে? তো এই জন্যই বলছিলাম যে এই জায়গাটা আসলে আমাদের উন্নয়নের ক্ষেত্রে একটা বড় কলঙ্ক হিসাবে আমাদের অবস্থান করছে। এবং বাল্যবিয়ের কারণগুলো যদি আমরা দেখি, মানে আজ থেকে যদি 7 বছর আগে বা 8 বছর আগেও আমরা চিন্তা করি, বাল্যবিয়ের প্রধান যে কারণগুলো বলা হতো সেটা হতো হচ্ছে দরিদ্রতার কথা বলা হতো, যে অনেকের খাওয়া পড়ার সমস্যা বা দারিদ্রের কষাঘাতে অনেকে পারছে না মেয়ের বিয়ে দিয়ে হয়তো বা কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করছে। এরপর আসতো যৌতুকের কথা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নিরাপত্তার ঝুঁকি তো ছিলই এবং এখনো আছে, কিন্তু এখন যে সমস্যাগুলো আমার কাছে মনে হয় সবচাইতে বড় কারণ সেটা হচ্ছে নিরাপত্তাজনিত যে ঝুঁকিটা সেটা কিন্তু এখনো রয়ে গেছে। এবং আমরা যদি দেখি গণপরিবহন বলেন, উন্মুক্ত স্থান বলেন, কোথাও আসলে নারী কিন্তু সেভাবে নিরাপদ না। বাসে উঠতে গেলে সমস্যা, রাস্তায় হাঁটতে গেলে সমস্যা, বাড়ির মধ্যে সমস্যা। এই যে নিরাপত্তার কারণে দেখা যায় যে মা বাবা অনেক সময় মেয়ের বিয়ে দিয়ে মনে করেন যে মেয়ের বিয়ে দিলেই হয়তো বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেটা হচ্ছে না। যেটা একটু আগেও বলছিলাম যে পারিবারিক নির্যাতন এবং সহিংসতার মাত্রাও কিন্তু প্রচন্ড বেশি, কিন্তু তারপরেও কেন বাল্য বিয়ে দিচ্ছে, কারণ বাবা মার কাছে এই অপশনটা তুলনামূলকভাবে মনে হচ্ছে যে সম্মানজনক। হ্যাঁ, মেয়ের বিয়ে দিচ্ছে, রাস্তাঘাটে তার মেয়ের কেউ উত্তক্ত কেউ করছে না, যা হচ্ছে বাসার ভিতরেই হচ্ছে, কিন্তু সমস্যা যেটা সেটা কিন্তু সমস্যা
3: নিরাপদ মনে করছে,
0: নিরাপদ মনে করছে এই কারণে বিয়ে দিচ্ছে, কিন্তু নিরাপদ কিন্তু সে আসলে হচ্ছে না, বরং তার কিন্তু সমস্যা অনেক ধরনের হচ্ছে। সে কিন্তু লেখাপড়া তার বন্ধ হয়ে যাচ্ছে, তার আয় উপার্জনের সম্ভাবনা বন্ধ হয়ে যাচ্ছে, তার আত্মবিশ্বাস কমে যাচ্ছে,
3: শারীরিক সমস্যা হচ্ছে,
0: কাজে সমস্যা কিন্তু কমছে না, কাজে নিরাপত্তার একটা বড় ঝুঁকি আছে। আর রিসেন্টলি আমরা দেখেছি আরেকটা গবেষণা, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, কিন্তু সেখানে বলা হয়েছে যে বাল্য বিয়ে আগে হতো নিম্ন পরিবার,
1: নিম্নবিত্ত
0: বা দরিদ্র যে পরিবারগুলো সেখানে বাল্য বিয়ের হার অনেক বেশি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে শুধুমাত্র নিম্নবিত্ত পরিবারে হচ্ছে না, সেটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারেও কিন্তু বাল্য বিয়ের যে হারটা সেটা
1: 4-5%। আমরা আবার আসবো আপনার কাছে, আমরা একটু প্রশ্ন নিয়ে আসি শ্রোতাদের। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো
4: হ্যালো আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। বলুন ভাইয়া, নাম বলে প্রশ্ন করুন।
4: আসসালামু আলাইকুম, আমি সুমন, ঢাকা দীঘাতলা থেকে আপনাদেরকে ধন্যবাদ এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য।
1: জি জি জি বলুন।
4: আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে বিয়ের জন্য একটা বয়স নির্ধারণ করা আছে, ছেলেদের 18 সরি 21, মেয়েদের 18।
1: হুম হুম।

0: এখন এই বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু বিয়ের পুরো খুব বড় এর জন্য মানে অনেক সময় দেখা যায় যে কিশোর কিশোরী অনেক সময় অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, এভাবে আইনের কি সিদ্ধান্ত আছে বা নিয়ম আছে জানালে খুব উপকৃত হতাম।
1: জি একটু সিলিয়া প্রবলেম অ্যাডভোকেট
2: এটা হচ্ছে যে বাল্যবিবাহর যে মানে বয়সটা বাল্যবিবাহ ধরা হয় কখন, কোন পুরুষ হলে তার 21 বছর বয়স পূর্ণ হতে হবে, নারী হলে 18 বছর পূর্ণ হতে হবে, এর এক দিনও যদি কম বেশি হয় তখন সেটা বাল্য, তাকে বাল্য হিসেবেই ধরা হবে আর কি। তো অনৈতিক কাজে আসলে যে কোনো বয়সেই জড়িয়ে যেতে পারে, এইটা
1: এটা আমাদের অভিভাবকদের এবং সচেতন থাকতে হবে,
2: অভিভাবকদের সচেতন হতে হবে,
1: বাচ্চাদেরকে আমার ধারণা যে একটু আগে থেকে ছোটবেলা থেকে যদি ওদেরকে একটু সরাসরি কথা বলে ট্রেনিং দেওয়া হয়, তাই না, সচেতনতার ব্যাপার আছে এখানে, এটা এবং এটি পারিবারিকভাবেই সম্ভব,
2: সেটাই
1: একটু আলোচনা।
2: আইন দিয়ে আসলে এই কাজগুলো অনৈতিক কাজগুলোকে, হ্যাঁ আইনও আছে, আইনের এটাও আছে,
1: যেমন যেমন আপনি বলছেন যেমন ধরেন 18 বছর নিচে কেউ যদি এরকম বিয়ে হয়, হ্যাঁ যদি 18 বছর নিচে হয় বাল্য বিবাহ হয় তখন কিন্তু তার হাজবেন্ড যদি থাকেও তার সেইটা কিন্তু যৌন মিলনটা রেফের পর্যায়ে চলে যায়, তার মানে তার বয়স যেহেতু হয় নাই, সুতরাং কোন কারণে যদি ওখানে মামলা করে তাহলে কিন্তু সেটি রেফ হয়ে যাবে,
2: তার জন্য শাস্তিও আছে,
1: সেজন্য
2: শাস্তি আছে। তা যদি মেয়ে হয় নারী হয়, নারী যদি বাল্য বিবাহ হয় নারী, সেই ক্ষেত্রে পুরুষের 2 বছর পর্যন্ত কারাদণ্ড হবে,
1: অনেক বড় ধরনের অপরাধ হয়ে যাচ্ছে এবং তার শাস্তি কিন্তু যাবজ্জীবন।
2: ওইটাই তো, যে বাল্য বিবাহ জিনিসটাই তো একটা ক্রাইম,
1: ফৌজদারি ক্রাইম, রাইট রাইট রাইট, ঠিক বলেছেন।
3: সুমন ভাই, জিগাতলা থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আমি নিশাত বলছি, যে প্রশ্নটা আপনি করেছেন অনৈতিক যে সম্পর্কের বিষয়টা, আসলে এটা যে শুধুমাত্র বয়সের উপরে নির্ভর করে যেটা আমাদের শিলিয়াপাও বলার চেষ্টা করছিল তা নয়, আমরা দেখেছি যে অ্যাডাল্টদের মধ্যেও যে তারাও বিয়ে হলেই যে তারা নৈতিকভাবে খুব ভালো থাকবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই কোথাও। তো শিশুদের ক্ষেত্রে যেটা হয়, তারা তো অনেক অপরিণত থাকে এবং তাদের মধ্যে কৌতূহল মানসিকতা অনেক বেশি কাজ করে, তো যার কারণে আসলে শিশুদের সাথে বাবা মার ওপেন কনভারসেশন বা খোলামেলা আলোচনাটা খুব দরকার, যেন বাবা মাকে সে বন্ধু ভেবে তার ভিতরের যে অ্যাংজাইটি গুলো আছে, কিউরিয়াসিটি গুলো আছে বা কৌতূহল গুলো আছে, সেটা যেন একটা পারস্পরিক আলোচনার মাধ্যমে তারা কথা বলতে পারেন, এবং বাবা মাকে যতটা বেশি আস্থার জায়গায় আমরা নিয়ে যেতে পারবো তত কিন্তু এই রিস্ক গুলো কমে আসবে। সন্তানরা যদি মনে করেন যে আমার একটা সম্পর্ক আছে মানেই হলো বাবা মা এখন আমাকে জোর করে অন্য কাউকে কারোর সাথে বিয়ে দিয়ে দিবে, তাহলে এটা কিন্তু পরিণতি অনেক ভয়াবহ হয়। কাজে দুই ধরনের মানে বাবা মারও সন্তানকে আস্থা রাখতে হবে এবং সন্তানকেও বাবা মার প্রতি আস্থা রাখতে হবে, অর্থাৎ দুই দিকেই করতে হবে। এছাড়া যে আমরা জানি যে পর্নোগ্রাফির বিভিন্ন প্রভাব আছে এবং কিশোর বয়সে কিন্তু এটা আমরা অনেক চেষ্টা করেও কমাতে পারি নাই অনেক ক্ষেত্রে, বা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কমেছে, কাজে এটার নিয়ন্ত্রণের যে দায়িত্বটা সেটা বাবা মাকে একটু যত্নশীল হতে হবে, যে অভিভাবককে যে কোন সাইটগুলোতে তারা ঢুকছে সেই জিনিসগুলোকে একটু মনিটরিংয়ে রাখা, খুব খবরদারি করতে গেলে আবার হিতে বিপরীত হবে, কাজেই সন্তানের সাথে যত বেশি বুঝিয়ে শুনিয়ে তাদেরকে এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখানো যায়, অর্থাৎ নারী পুরুষের সম্পর্ক একটা থাকবেই, এটা তো আর উপেক্ষা করার কোনো উপায় নাই, কিন্তু যেটা পরিষ্কারভাবে খোলামেলাভাবে একটা বাউন্ডারির মধ্যে থেকে যতটুকু আর কি বলা যায়, আমার কাছে মনে হয় সেটা কিছুটা হলে এই ধরনের প্রবণতাগুলো কমিয়ে দিবে।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনাদের জন্য একটা কুইজ আছে আজকে, সেটা খুব সহজ কিন্তু আপনারা জবাব দেবেন, সেটি হচ্ছে যে আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে যদি হয় তাহলে তিনি কিন্তু নাবালিকা এবং তিনি বাল্য বিবাহের জন্য উপযুক্ত নন, তো ছেলেদের ক্ষেত্রে কত বছর বাল্য বিবাহের মানে ছেলেদের ক্ষেত্রে কত বছর বয়স হলে বিবাহটা বাল্য বিবাহ হবে না, এই ব্যাপারে আপনাদের আপনারা উত্তর পাঠাবেন। চলো বদলে যাই, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরবাংলা নগর 1207। জি আপনি খুব সুন্দর করে বলছিলেন নিশাতাপা, আপনি খুব চমৎকার ভাবে বলছিলেন যে বাবা মা কিংবা অভিভাবকদের সচেতন হওয়াটা খুব জরুরি, আসলে একটা সময় ছিল বাবা মা কিন্তু এগুলো লজ্জা পেত, এই আলোচনাগুলো করতো না, কিন্তু এখন অনেকটা আমার ধারণা যে অনেক সচেতন হয়েছে এখন, এবং এটি সচেতন ভাবেই আমাদেরকে, এর কোনো বিকল্প নাই, মানে আলোচনা করেই ছেলে মেয়েদেরকে ঠিক রাখতে হবে, এছাড়া কিন্তু কোনো পথ নাই, কারণ আমাদের চারদিকে অনেক সুযোগ, বিশেষ করে আজকে মোবাইলের যে অ্যাপসগুলো আছে সেখানে কিন্তু খুবই সহজ ব্যাপার, আপনি আপনি খারাপ হতে চান আপনি কিন্তু খারাপ হতে পারবেন, সেই সুযোগটা আছে। সুতরাং এখানে অভিভাবক কিংবা বাবা মা তাদের অনেক বড় ভূমিকা আছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে এটি আমাদের আবেদন থাকবে যে আপনারা ছেলে মেয়েদের সাথে সরাসরি, যেটা নিশাত আপু বলছিলেন যে খোলামেলা আপনাদের সাথে আলোচনা করতে হবে, যখন বয়সন্ধিকাল হবে সেই সময়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ছেলে মেয়েরা যে কোনো সময় খারাপ পথে যেতে পারে, সুতরাং তাদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের সাথে আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করতে হবে। জি, আমি আরো শ্রোতা বন্ধুদের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, হ্যালো,
4: আমার সঙ্গে আমার 14 বড় ভাই আছে হাফেজ নুরুল আমিন সাহেব, উনি অনুষ্ঠানটা শুনছে। আমি প্রথমে একটু পরামর্শ দিতে চাই, দেখেন আমরা, আমি দীর্ঘদিন আমার একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, তো আমি বাল্য বিবাহ বা মানে এক কথায় ব্লাস্টের সঙ্গে আমি 2013 সাল থেকে নিয়মিত কাজ করি এবং লিগ্যালিটির সময়, এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের সমাজে যে এই বাল্য বিবাহটা, কিছুক্ষণ আগে আমাদের ম্যাডাম বলল, আপনি বলছেন যে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার এরাও কিন্তু দায়িত্ব অনেকটা পালন করতে পারে, বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারে, কিন্তু আমরা সমাজে দেখছি যে এরাই বড় মানে এটার জন্য তৈরি হয়, সেটা হচ্ছে আমরা দেখা যাই যে কামিকে ডেকে নিয়ে আসতেছে, তাদেরকে নিয়ে আসি, মেয়ের বয়স 14 বছর, বলছে যে কাজী সাহেব আপনি বিয়েটা পড়ায় দেন, রেজিস্টার দরকার 18 বছর হলে পরে করে দিয়ে যাবে, এটা ওই সময়, কিন্তু এই 4 বছরে মেয়েটা এমন একটা নির্যাতনের সম্মুখীন হলো যে 18 বছর পূজার আগে মেয়ের আর সারা সারু অনেক সময় ডিপোজও হয়ে যাবে। আমার জানার ইচ্ছা, এখানে যেতে অ্যাডভোকেট সাহেব রয়েছে, আমার জানার ইচ্ছা যে এই যে কাজী এবং চেয়ারম্যান বা মেম্বার, বিশেষ করে কাজী, আপনি দেখা যায় যে আপনার বয়স সময় দিয়ে দিয়ে দিল মানে পড়ালো কিন্তু রেজিস্টার্ড হলো না, তারপর এই কাজের জন্য, আর এখানে কিন্তু মতামতে আবার পিতামাতা অনেকটা দায়ী থাকে, আর এদের কোন শাস্তির ব্যবস্থা আছে কিনা, এটা আমার একটা জানার ইচ্ছা। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাল্য বিবাহ যখন আমাদের সংগঠন ভাবে আমরা প্রতিরোধ করতে যাই দেখা যায় আমরা কিন্তু অনেক হুমকির সম্মুখীন হই, বিশেষ করে অনেক একটা একটা শ্রেণী থাকে যে তারা কিন্তু চেষ্টা করে যে এই কাজটা কে করলো তাকে আমরা মানে মানে যেভাবে তাকে আমরা ক্ষতি করব। আমার জানার ইচ্ছা যে এই ব্যক্তির হুমকির সম্মুখীন হচ্ছে, তাহলে এনার তথ্য গোপন রেখে ইনাকে কোনো সহযোগিতা করার কোনো সুযোগ আছে কিনা, এটা যদি করতে পারে আমার বিশ্বাস যে বাল্য বিবাহটা বন্ধ হয়ে যাবে।
1: ধন্যবাদ, ধন্যবাদ অ্যাডভোকেট শিলিয়াপা আইনুন্নাহার শিউরি।
2: জি ধন্যবাদ।
1: তার
2: জন্য 2 বছর অনুন্য 6 মাস অথবা 50,000 টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে
1: আরো 3 মাসের
2: আরো 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হবে।
1: তার মানে হচ্ছে কাজী সাহেব যদি ওই 18 বছরের
2: নিবন্ধন বাতিল হয়ে যাবে,
1: নিবন্ধন তো বাতিল হবে, রাইট? তার মানে হচ্ছে কোনোভাবেই, ধরেন এখন নিয়মটা হচ্ছে আপনাকে জন্ম নিবন্ধন দিতে হবে, ঠিক আছে, অথবা আপনাকে ভোটার আইডি কার্ড সহ হয়ে যায় আগে যদি থাকে, তো সেগুলো যেহেতু নাই, সেগুলো যেহেতু নাই, তাহলে তো কাজী সাহেব রেজিস্ট্রি করতে পারবে না।
2: হ্যাঁ, তার মানে তো তারপরে এই কাজগুলো করলে সে তো একটা অপরাধ করছে, যার জন্য তার এই যে বিবাহ নিবন্ধক যে এটা মুসলিম আইন অনুযায়ী যেটা উনি রেজিস্ট্রি করে নিয়েছে, অর্জন করেছে, সেটা বাতিল হয়ে যাবে,
1: তার মানে কাজী সাহেবই বাতিল।
2: হ্যাঁ তারপর 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো 3 মাস কারাদণ্ডে।
1: ধন্যবাদ, তো ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের আপনারা যে নম্বরগুলোতে আমাদের ফোন করছেন, নম্বরগুলো যদি আরেকটু আপনাদের স্মরণ করে দেই, 02-44-81-3268, 02-44-81-3269, এই নম্বরগুলোতে আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা নিশাত সুলতান আপা, আপনি তো সমাজ উন্নয়ন কর্মী এবং আপনি একজন লেখক, আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিয়মিত লিখে থাকেন, আপনি প্রথম আলোতে লিখে থাকেন আমি জানি, তো আপনি এই যে বাল্যবিবাহ নিয়ে আমরা যে কথা বলছি, এই বাল্যবিবাহের যে কুফলগুলো সেটা আপনি বলছিলেন, আরেকটু গভীরে যদি আপনি আলোচনা করেন বাল্যবিবাহের কুফল।
3: আচ্ছা, বাল্যবিয়ের তো আমি তিনটা লেয়ারে আলোচনা করছিলাম, যে শারীরিক, তাদের যে সমস্যাগুলো, মানসিক এবং অর্থনৈতিক, এবং এর ফলে কি হয়, এই প্রত্যেকটা সমস্যা কিন্তু আলাদা আলাদা সমস্যা না, প্রত্যেকটা সমস্যার সাথে একটার সাথে আরেকটা কিন্তু প্রাসঙ্গিক। হ্যাঁ, এবং পরিণতিতে যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অগ্রসর যে হচ্ছে বাংলাদেশ, সেই জায়গায় একটা বিশাল বড় কিন্তু একটা ঝুঁকির মুখে পড়ছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মোট জনসংখ্যার কিন্তু 51% নারী, 49% পুরুষ। এই 51% নারীর বাংলাদেশে প্রায় 50% উপরে নারী বাল্যবিয়ের ঝুঁকির মধ্যে বসবাস করছে। তাহলে আপনি নিশ্চয়ই মানে আমরা বুঝতে পারছি যে এই 51% যে মানুষ, মানব সম্পদ যারা কিনা নারী, এদেরকে ক্ষমতায়িত করা, দেশকে অগ্রসর করার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। কিন্তু তারা যখন এই বাল্যবিয়ের কারণে তারা তাদের সকল সম্ভাবনার অবসান ঘটছে, তাহলে কিন্তু আমাদের যে অগ্রসর যেভাবে হওয়ার কথা সেখান থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ছি। এবং এই ধারা যদি চলতে থাকে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বিভিন্নভাবে বলে, ইউনিসেফের একরকমের ডেটা আছে, প্ল্যান ইন্টারন্যাশনাল একরকম আছে, অ্যাকশন এইডের আরেক রকমের আছে, সেখানে কিন্তু কোথাও বলা হয়েছে যে 136 বছর পিছিয়ে আছে, কোথাও বলা হচ্ছে 200 বছর পিছিয়ে যাচ্ছে। এই যে বিরাট একটা ক্ষতি, যেখানে হয়তো বা আর স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেছে, এখন 55 বছর পেরিয়ে যাওয়ার পর আমরা কি 100 বছরের মধ্যে আমরা কি ওই জায়গায় যেতে পারতাম না, যেখানে কিনা বাংলাদেশের সকল মানুষ, যেখানে কিনা এরকম বৈষম্য থাকতো না, নারী কিংবা পুরুষ প্রত্যেকটা মানুষই নিজেদেরকে পূর্ণভাবে বিকশিত করার সেই অধিকারটুকু লাভ করবে। এটা তো একটা ঘোরতর, একটা অন্যায়, একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, যে একজন মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে। এটার থেকে ভয়ঙ্কর বড় অপরাধ তো আর কিছু হতে পারে না।
2: অপরাধ প্লাস একটা রোগ
3: এবং
2: মারাত্মক ব্যাধি,
3: মারাত্মক ব্যাধি। এবং শিউলিয়া পায়, এটা খুবই খারাপ লাগে যে একজন মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, এবং সেখানে সবাই আমরা পোলাও, কোরমা, রোস্ট খেয়ে আমরা সেটাকে সেলিব্রেট করছি, এবং সেখানকার দেখা যাচ্ছে গণ্যমান্য ব্যক্তিগুলো কিন্তু সেখানে উপস্থিত আছেন। তো এটা আমি জানি না আসলে সংক্ষেপে আমি কিভাবে বলবো, এটা এই তো বললাম যে এটা মানে মূল অনেক অনেক গভীরে, এবং এটার ইম্প্যাক্টটা অনেক বেশি সুদূরপ্রসারী।
1: জি জি জি, ধন্যবাদ, খুব সুন্দর করে বলছিলেন আপনি। আমরা একটু শ্রোতা বন্ধুদের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, হ্যালো,
5: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আসসালামু আলাইকুম।
1: ওয়া আসসালাম ভাই, বলুন, নাম বলে প্রশ্ন করুন।
5: এই মুহূর্তে আমি রেডিও করে আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আমি কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলের, আমার গ্রাম ছোট পিঙ্গল থানা বড়াইগ্রাম জেলা নাটক থেকে।
1: জি বলুন
5: ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে বাল্য বিবাহ তো আইনগত দণ্ডনীয় অপরাধ, তাহলে বাল্য বিবাহ
1: এটা
2: আসলে কোর্টে, উনি প্রশ্নটা কি ছিল,
1: তাই না
2: এখানে যেমন পাঁচ ধারায় আছে যে বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি, সেটা আদালত স্বউদ্যোগে অথবা অন্য কোন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বা অন্য কোন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি এই মর্মে নিশ্চিত হন যে কোনো বাল্য বিবাহের ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে বা বাল্য বিবাহ অত্যাসন্ন, তাহলে আদালত উক্ত বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এখানে আদালত কখনোই অ্যালাউ করবে না।
1: তার মানে যদি বাল্যবিবাহ হয় মানে অত্যাশন মানে যে হবে শীঘ্রই, তাহলে সেটাই হবে
2: বাধা দিবে,
1: আদালত
2: নিষেধাজ্ঞা থাকবে, এবং এই নিষেধাজ্ঞা অমান্য করার ফলও আছে, মানে শাস্তি পাবে সে,
1: শাস্তি পাবে,
2: শাস্তি।
1: সুতরাং আদালতের যেটা আপনারা বলছেন বন্ধুরা, অনেকেই বলে যে কোর্টে যে কোর্ট ম্যারেজ করে এগুলো বলে তো, কিন্তু আসলে কোর্ট ম্যারেজ বলতে যেটি আমরা করছি এই যে এফিডেভিটের মাধ্যমে, এটি কিন্তু বৈধ না। সুতরাং এফিডেভিট যদি কেউ করেন তাহলে তাকে পরপরই আবার কাজী সাহেবের কাছে যে রেজিস্ট্রি করতে হবে, সেটি 18 বছর যদি মেয়ের বয়স না হয় কিংবা ছেলের বয়স 21 না হয় তাহলে কিন্তু সম্ভব না। সুতরাং সেখানে কাজী সাহেব করতে পারবেন না, এবং কাজী সাহেব যদি এই অবৈধ কাজটি করেন তাহলে তার কাজীশিপটাকে বাতিল হয়ে যাবে এবং তার 2 বছরের মিনিমাম সাজা হবে। সুতরাং এটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটি আদালত কোনোভাবেই এটি গ্রহণ করবেন না যে 18 বছরের নিচে কোনো মেয়ের শিশুর যদি বিয়ে হয় সেটি কিন্তু বৈধ হবে না। আর শ্রোতা বন্ধুর, আপনাদেরকে একটা কুইজের কথা বলছিলাম, আমি আবারও স্মরণ করে দিচ্ছি যে আমরা আমরা বলছি যে 18 বছরের নিচে যদি কোনো মেয়ের বিয়ে হয় বাল্যবিবাহ, তাহলে কোনো ছেলের কত বছরের নিচে হলে কোনো ছেলে বাল্যবিবাহ হবে সেটি যদি আপনারা প্রশ্নের জবাব দেন, মানে ছেলের বয়স কত হলে, ছেলের বয়স কত হলে তিনি বিয়ে করতে পারবেন, বিয়ের বয়স হবে মেয়ের যেমন 18 বছর হলে ছেলের বয়স কত হলে হবে, এই এই প্রশ্নের আপনারা উত্তর দেবেন এই কুইজের। এবং উত্তর পাঠানোর ঠিকানাটা বলে দিচ্ছি, চলবদলে যাই প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরবাংলা নগর 1207। জি হ্যালো, হ্যালো, হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই।
6: জি ভাই, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, পাবনা থেকে। আমার জানার, যেটা অ্যাডভোকেট সাহেব আছে সেটা হচ্ছে, আমি তো এগুলো কাজ করি, আমার জানার এখানে ইচ্ছা যে অনেক সময় দেখা যায় যে শিশু মেয়ের বিয়ে হয়েছে, বাল্য বিবাহ হয়েছে 14-15 বছর বয়সে, এনার তো কাবিল নামাও হয় নাই, এইবার 16 বছর বা 17 বছরে যায়, স্বামীর সঙ্গে অমালমান্য ঘটছে, সারা সারি দেখা পরিবেশ হয়ে গেছে, তখন দেখা যায় যে আমরা অনেক সময় চেয়ারম্যান সাহেবের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রশ্নপত্র নিই, যিনি একজন বিবাহতে, ওনার তো বিয়েই হলো না, তাহলে পরে আমরা এটাকে বিয়ের প্রত্যয়ন পত্র একজন চেয়ারম্যান সাহেব এটা কিভাবে দেয়,
1: আপনি অভিযোগ দেন তার বিরুদ্ধে অবশ্যই শাস্তি হবে, তিনি এটি দিতে পারেন না, আইনগত ভাবে তার কোন অধিকার নাই। এবং 18 বছরের নিচে আপনি দেখেন, আমরা যেটা বলছিলাম যদি বয়স 18 বছরের নিচে হয় বাল্য বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু তিনি টাকাটাও কিন্তু তিনি উদ্ধার করতে পারছেন না, কারণ তিনি আইনগত কোনো সুবিধা পাচ্ছেন না আইনের কাছে যে, তাই না? সুতরাং যেহেতু দেনমোহরের টাকাও যদি আপনি মামলা করেন সেখানে কিন্তু আপনাকে 18 বছর বয়স হতে হবে, সুতরাং এখানেও আপনার খেয়াল রাখতে হবে যে ওই মেয়ের যে অন্যান্য যে সুযোগ সুবিধা একজন স্বামীর কাছ থেকে পাওয়ার কথা ছিল কোনো কিছুই কিন্তু এই মেয়ে উদ্ধার করতে পারবে না এবং তার অভিভাবকরাও পারবে না, সুতরাং কোনোভাবেই বাল্য বিবাহ দেওয়া যাবে না।
6: সমাজে সমাজে কিন্তু এইগুলো অ্যাভেলেবল হচ্ছে
1: যে
6: ওই
1: আপনাদের তো আমরা আজকে
2: সমাজে ভাই এই জন্যই তো বলা হচ্ছে মারাত্মক ব্যাধি,
6: এগুলা বিশেষ করে জানাতে হচ্ছে মাকে, মা যদি এই ইচ্ছা করলে মা কিন্তু বাল্য বিবাহকে প্রতিরোধ করতে পারে, আর এই মেয়েদের নিয়ে পর্যাপ্ত অভিমান যদি উঠান বৈঠক করে গভর্নমেন্ট, তাহলে পর আমরা ওই প্রথম স্থান থেকে আমরা সরে যাবো, আর যদি এটা প্রতিরোধ করতে না পারে তাহলে আমাদের এই বাল্য বিবাহ কখনো প্রতিরোধ করা সম্ভব হবে না, তো একজন মা পারে আর মাকেই নিতে হবে উঠান বৈঠকে,
2: মা পারে। আবার আরো আছে যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে বিশেষ করে প্রাথমিক হাই স্কুলে বাল্য বিবাহের কুফল নিয়ে চ্যাপ্টার থাকতে হবে, তারপরে প্রত্যেক ধর্মীয় প্রতিষ্ঠানে বাল্য বিবাহ বন্ধ করার বিষয়ে আলোচনা করতে হবে, বিভিন্ন ভাবে উদ্যোগ নিয়ে বন্ধ যদি মানে করা যায়, উদ্যোগ নেওয়া যায় আর কি বন্ধ করা।
1: এবং বন্ধু আপনাকে বলছি, আপনি যে বলছেন যে আমাদের যে আজকে নিশাত আপা আছে, উনিও নিশ্চয়ই বলবেন যে ওনারা কিন্তু এগুলো করে থাকেন, ওনাদের ওনাদের যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে তারা কিন্তু সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে ওনারা কিন্তু কার্যক্রম গ্রহণ করে থাকেন। এবং আজকে যে আমরা অনুষ্ঠানটি করছি ইউনিসেফের আজকে সহযোগিতা আজকের অনুষ্ঠান, এটি কিন্তু একটা সচেতনতামূলক অনুষ্ঠানের কারণেই কিন্তু আমরা ইউনিসেফের সহযোগিতায় কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি, এই জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, যে অত্যন্ত মানে সামাজিক এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি।
3: সানোর ভাইয়ের জন্য আমি একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি বলেছেন মায়েদের সচেতনতার খুব বেশি প্রয়োজন আছে, আমি এটাকে খুবই সম্মান করি, এবং এর পাশাপাশি আমার মনে হয় যে বাবাদের সচেতনতা মায়েদের থেকেও বেশি প্রয়োজন, কারণ পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাংলাদেশে এখনো যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রেই বাবার কাছে থাকে, দাদার কাছে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা যদি একটা সিদ্ধান্ত দিয়ে দেন, অনেক ক্ষেত্রে মায়ের পক্ষে কোনোভাবে সেই সিদ্ধান্ত থেকে বাবাকে সরানো সম্ভব হয় না। কাজে বাল্য বিয়েতে আমাদের যেটা আমাদের পর্যালোচনা বলে, সেক্ষেত্রে মায়ের থেকে বাবার ভূমিকা অনেক বেশি বা পুরুষদের ভূমিকা অনেক বেশি, এবং যার সাথে বিয়ে হচ্ছে সেটাও অধিকাংশ ক্ষেত্রে পুরুষই থাকেন। কাজে পুরুষদের সচেতনতা আমার কাছে মনে হয় নারীদের সচেতনতার থেকে অনেক বেশি প্রয়োজন।
1: জি জি, খুব চমৎকার ভাবে নিশাতাবু আপনি বলেছেন। এবং শ্রোতা বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আপনারা দেখেন যে বাল্য বিবাহ মানে 18 বছরের নিচে যদি কোনো মেয়ে কন্যা শিশু, কিংবা ছেলে যদি 21 বছরের নিচে হয়, তাহলে তিনি কিন্তু বাল্য বিবাহের শিকার হচ্ছেন। মানে 21 বছরের নিচে হলে বাল্য বিবাহ, এবং পুরুষ এবং নারীর ক্ষেত্রে 18 বছরের নিচে হলে বাল্য বিবাহ। তো এবং এই বাল্য বিবাহ যদি কেউ কোনো কাজী সাহেব যদি বাল্য বিবাহ রেজিস্ট্রি করেন, তাহলে তার জন্য 2 বছরের সাজা আছে এবং তার কাজী সাহেব বাতিল হয়ে যাবে এবং তিনি মামলায় আসামি হয়ে যাবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের দুজন অতিথি অ্যাডভোকেট আইনুল নাসির এবং নিশাত সুলতানা, লেখক কলামিস্ট উন্নয়ন কুরু, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকারভাবে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করবার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

0: এতক্ষণ শুনলেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত বিশেষ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করলেন অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালাম আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছে, দেশজুড়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটার এইড সহ কয়েকটি সংস্থা বিভিন্ন প্রকল্পে প্রায় 25,000 কোটি টাকা অর্থায়ন করবে। তিনি আজ সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, বৈঠকে দেশের উপকূলীয় 14টি ঝুঁকিপূর্ণ জেলার জনগোষ্ঠীর জন্য বন্যা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই অবকাঠামো উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে 7,500 কোটি টাকার একটি 5 বছর মেয়াদী প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের সাথে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। আজ তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষাখাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশী নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক আইন বিবেচনায় নিয়ে আলোচনা, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টন সংক্রান্ত বিষয়গুলো সমাধান করতে হবে। তিনি আজ রাজধানী বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে পানির ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায় বিচার ও সহযোগিতা শীর্ষক সেমিনারে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। গঙ্গা সহ অন্যান্য অভিনব নদীর পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং এই ক্ষেত্রে দুই দেশের নেতৃত্বে রাজনৈতিক সদিচ্ছা ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম বলেছেন, শিক্ষকদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নের স্বার্থে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ করা হবে। তিনি আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজিত এক সম্মেলন একথা বলেন। তিনি বিএনপির শাসনামলে দেশের শিক্ষকদের বেতন, ভাতা, পেনশন ও মান মর্যাদা বৃদ্ধি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আজ হোক কাল হোক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে শিক্ষক কর্মচারী জাতীয়করণের দাবি বাস্তবায়ন হবে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। অন্ধত্ব দৃষ্টি শক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ ও চোখের যত্ন সম্পর্কে জনসচেতনা বাড়াতে প্রতিবছর অক্টোবর মাসে দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। দিবসে এবারই প্রতিপাদ্য, আপনার চোখকে ভালোবাসুন। যুক্তরাষ্ট্র সেদেশে কর্ম প্রশিক্ষণ প্রত্যাশী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ফি প্রস্তাব করেছে। এই প্রস্তাবের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা অর্জনের ট্রেনিং এর জন্য অন্তত $70,000 প্রদান করতে হবে। এছাড়া পরবর্তী কর্ম প্রশিক্ষণের জন্য আরও $23,000 অতিরিক্ত ফি প্রয়োজন হতে পারে। উল্লেখ্য, বর্তমান ব্যবস্থায় আওতায় বিদেশি শিক্ষার্থীদের সপ্তাহে 20 ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন এবং কর্ম প্রশিক্ষণের জন্য প্রায় $500 প্রদান করতে হয়। মিয়ানমারের নেতা মিন অং হ্লাইন বলেছেন, মালয়েশিয়ায় আটক তার দেশের অভিবাসীদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া হবে। তিনি আজ পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন। মালয়েশিয়া তাদের আটক কেন্দ্রে অবস্থানরত মিয়ানমারের কয়েক হাজার অভিবাসীকে ফেরত পাঠাতে দেশটির সহযোগিতা চাইছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় বন্ধুরা, সংবাদের পর আমন্ত্রণ পাঁচ মিশালি গানের আয়োজনে। শুরুতেই জাহিদুল হকের লেখা এবং খন্দকার নুরুল আলমের সুরে ইন্দ্র কিশোরের কণ্ঠে শুনবেন স্বপ্ন আমার কাজল পুকুর।

শ্রোতা বন্ধুরা, পাঁচমিশালি গানের আয়োজনে দেশের গানের পর শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী দিলশাদ নাহার কণা।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচ মিশেলি গান। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী মনির খান। গানের কথা লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালে গান আয়োজন মেলায়। এবার রয়েছে রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন অনিমা রায়।

পাঁচমিশালি গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন একটি লালন গীতি, শিল্পী শফি মণ্ডল।

আয়োজনমালায় এবারে শুনবেন আমাদের সন্তান বাণীচিত্রের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন যুগলশিল্পী আসিফ আকবর ও মিমি নাজনীন।

0: প্রিয় বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ করছি পাঁচমিশালি গানের আয়োজন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন রয়েছে হাসন রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী।

0: পরপর দুখানি হাসন রাজার গান শুনলেন। শিল্পী ছিলেন সেলিম চৌধুরী।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এবারে রয়েছে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও নোশেন তাবাসসুম স্মরণ। গানটির কথা সাজিয়েছেন ডক্টর মোহাম্মদ রশিদুল হাসান, সুর করেছেন অপু আমান।

0: এতক্ষণ ডেঙ্গু জ্বর বিষয়ক সচেতনতামূলক গান শুনলেন।
1: জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সব সময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ, এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা, এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন চম্পা সাহা।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন চম্পা সাহা।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বাংলাদেশ বেতার ঢাকা, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, দেশজুড়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটার এইড সহ কয়েকটি সংস্থা বিভিন্ন প্রকল্পে প্রায় ২৫,০০০ কোটি টাকা অর্থায়ন করবে। তিনি আজ সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, বৈঠকে দেশের উপকূলীয় ১৪টি ঝুঁকিপূর্ণ জেলার জনগোষ্ঠীর জন্য বন্যা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই অবকাঠামো উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ৭,৫০০ কোটি টাকার একটি ৫ বছর মেয়াদী প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। আজ তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষাখাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক আইন বিবেচনায় নিয়ে আলোচনা, সংলাপ ও কূটনৈতিক মাধ্যমেই বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টন সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করতে হবে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে পানির ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায় বিচার ও সহযোগিতা শীর্ষক সেমিনারে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। গঙ্গাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে দুই দেশের নেতৃত্বে রাজনৈতিক সদিচ্ছা ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শিক্ষকদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নের স্বার্থে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ করা হবে। তিনি আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে একথা বলেন। বিএনপির শাসনামলেই দেশে শিক্ষকদের বেতন ভাতা, পেনশন এবং মান মর্যাদা বৃদ্ধি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আজ হোক কাল হোক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে শিক্ষক কর্মচারী জাতীয়করণের দাবি বাস্তবায়ন হবে। ঠাকুরগাঁও এক সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ নির্বাচনে পাঁচ প্রার্থী হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামাতে ইসলামীর দেলোয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী, ইসলামী আন্দোলনের খাদিমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসেইন মোহাম্মদ ওমর ফারুক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন প্রার্থীরা। যুক্তরাষ্ট্র সে দেশে কর্মপ্রশিক্ষণ প্রত্যাশী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ফি প্রস্তাব করেছে। এই প্রস্তাবের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা অর্জনের ট্রেনিং এর জন্য অন্তত ৭০,০০০ ডলার প্রদান করতে হবে। বর্তমান ব্যবস্থার আওতায় বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন এবং কর্মপ্রশিক্ষণের জন্য প্রায় ৫০০ মার্কিন ডলার প্রদান করতে হয়। মিয়ানমারের নেতা মিন অং হালাইং বলেছেন, মালয়েশিয়ার আটক তার দেশের অভিবাসীদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া হবে। তিনি আজ পুত্রাজায়ের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন। মালয়েশিয়া তাদের আটক কেন্দ্রে অবস্থানরত মিয়ানমারের কয়েক হাজার অভিবাসীকে ফেরত পাঠাতে দেশটির সহযোগিতা চাইছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবারের আজকের আয়োজন।
3: কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে সাদর আমন্ত্রণ, আমাদের চেতনাই আমাদের ভাবনাই অনুষ্ঠান শোনার জন্য। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন।
2: আমি ইমতিয়াজ মাশরাফি
3: ও আমি ফারজানা ইয়াসমিন।
2: নবজাতকের বিপদচিহ্নগুলো জানা প্রত্যেক মা বাবার জন্য খুব জরুরি। শ্বাসকষ্ট, জ্বর, অতিরিক্ত ঠান্ডা, খাবার গ্রহণে অনীহা, অতিরিক্ত কান্না, শরীরে নীলচে ভাব ইত্যাদি নবজাতকের জন্য বিপজ্জনক।
3: এ পর্যায়ে নবজাতকের বিপদচিহ্ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকার প্রদান করেছেন আসমা হাসান, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মাহফুজ আলম। চলুন শ্রোতা বন্ধুরা শুনি সাক্ষাৎকারটি।
4: মন থেকে প্রত্যাশা সবাই ভালো আছেন, চারপাশকে ভালো রাখছেন। আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজ আলম, আমার সঙ্গে আছেন আসমা হাসান, পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। যে বিষয়টি নিয়ে কথা বলছি, নবজাতকের বিপদচিহ্ন, নবজাতক বিপদচিহ্ন, দুটো শব্দই খুব সেন্সিটিভ। কোথেকে শুরু করবেন আসমা হাসান?
5: আমি তো নবজাতক এবং বিপদচিহ্ন বলার আগে আমি একটু নিরাপদ মাতৃত্ব থেকে বলবো, কারণ বাচ্চা হবার আগে যে গর্ভবতী যে মা তার বিষয়টাই আগে জরুরি। নিরাপদ মাতৃত্বের প্রথম ধাপ হলো গর্ভবতীর কমপক্ষে ৪ বার চেক আপ। একটি বাচ্চা হতে হলে যে মা যখন বুঝতে পারে যে আমার বাচ্চা হবে, তার মাসিক বন্ধ হয়ে যায়, কারো মাথা ব্যথা করে, কারো খাবার রুচি কমে যায়, কারো বমি হয়, যেটা স্বাভাবিক, তো সেই সময় কিন্তু আমরা হয়তো শহর অঞ্চলে দেখি প্রতি মাসেই চেক আপ করে, কিন্তু গ্রাম অঞ্চলে সেটা করে না। তো সেজন্য আমরা বলি কমপক্ষে ৪ বার চেক আপ পুরা গর্ভকালীন সময়। প্রথমবার চেক আপ করবে মা যত তাড়াতাড়ি সম্ভব, যখন সে বুঝবে সে গর্ভবতী তখন। এরপরে গর্ভধারণের ৬ মাস পরে হলো দ্বিতীয় চেক আপ, এবং এই সময় তাকে টিটি টিকা দেওয়া হবে। এবং গর্ভধারণের ৮ মাস পরে হলো তৃতীয় চেক আপ, এবং গর্ভধারণের ৯ মাস পরে চতুর্থ চেক আপ। এবং এই চেক আপগুলোর সাথে যেটা আরও আছে, পুষ্টিকর খাওয়া খেতে হবে, পরিমিত বিশ্রাম নিতে হবে, ভারী কাজ করা যাবে না, এই বিষয়গুলো মেনে চলবে। এসব মেনে চললে তারপরে আমি আশা করব একটি সুস্থ মা এবং একটি সুস্থ শিশু জন্ম নিবে। এটাই হলো প্রথম হলো নিরাপদ মাতৃত্ব। এরপরে আসবো নবজাতকের কথায়।
4: খুবই চমৎকার একটি পয়েন্ট আপনি উঠিয়ে এনেছেন যে নবজাতকের বিপদচিহ্ন, মানে একজন নবজাতক কখন বিপদে পড়তে পারেন, যখন তার মা এই সময়টিতে যে বিষয়গুলো আপনি উল্লেখ করলেন সেখানে কোনো ধরনের গড়বড় হয় বা কোনো একটি যত্ন ঠিক মতো হয়নি বা কোনো একটি কাজ তিনি ঠিক মতো করেননি, তখনই কিন্তু নবজাতক বিপদগ্রস্ত হওয়ার সুযোগ আছে।
5: সেই জন্য এই যে গ্রামে যেটা হয় চাপকল ব্যবহার করে, যে ভারী কাজ করা হবে না, অন্তত চাপকলটা যেন আরেকজন চেপে দেয়, বা এই যে পানিটা তোলা হলো সেই পানিটা যদি এই গর্ভবতী নিয়ে যায় ওই ভারী পানি বালতিতে করে, তার জন্য কিন্তু ক্ষতিকর, এবং তার গর্ভে যে সন্তান, নবজাতক যে সন্তান, যে বাচ্চাটা, তার জন্য ক্ষতিকর। এবং একটু পরিমিত বিশ্রাম, যে যা ঘুম রাতের তার বাইরেও আমাদের ২ ঘন্টা একটা গর্ভবতীকে বিশ্রাম নিতে হয়। এরপরে হলো সুষম খাদ্য। আপনার যে সবসময় মাছ গোশ খেতে হবে তা না, কিন্তু সুষম খাদ্য বলতে আমি সবুজ শাকসবজি, ফলমূল, মুরগির কলিজা বলেন, এ ধরনের সব খাবার মিলে তাকে কিন্তু একটু পরিমাণে বেশি খেতে হবে, কারণ দুজনের খাবার, তার গর্ভের যে সন্তান মায়ের মাধ্যমেই কিন্তু খাবারটা গ্রহণ করছে। এই যে গর্ভবতী মা সুস্থ থাকলে তার একটি সুস্থ সন্তান এবং সুস্থ মা আমরা আশা করি, এবং একটি সুস্থ বাচ্চা হবে আশা করি।
4: এবং সেখানে যখন গড়বড় হয় তখনই নবজাতক বিপদগ্রস্ত পড়তে পারে এবং নবজাতকের বিপদ চিহ্ন আজকে আমাদের যে মূল আলোচনা সেখানে যদি আমরা চলে আসি।
6: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসর নামাজের পর।
7: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رفيع وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: আচ্ছা, নবজাতকের বিপদ চূর্ণ হলো, প্রথম যেটা বলবো 2000 গ্রামের কম ওজনের যদি নবজাতক হয় তাহলে হাসপাতালে নিতে হবে একদম দ্রুত। 2000 গ্রাম মানে আমি 2 কেজির যদি কম হয় এটা। আর বিপদচূর্ণগুলোর মধ্যে হলো খুব দ্রুত যদি শ্বাস নেয় বাচ্চা অথবা বুকের খাঁচা দেবে যাওয়া, এটা কিন্তু নবজাতকের জন্য একটি মারাত্মক বিপদচিহ্ন। বুকের দুধ টানতে না পারা এবং না চষা, হয়তো প্রথমে একটু বাচ্চার বুকের দুধ টানতে অসুবিধা হয় কিন্তু এটা কিন্তু খুব শীঘ্রই বাচ্চা ধরে ফেলে। এটা যদি একেবারেই না পারে সেটাও কিন্তু একটা বিপদচিহ্ন। জ্বর বা শরীর যদি ঠান্ডা হয়ে যায় নবজাতকের, সেই ক্ষেত্রেও এটা একটা বিপদচিহ্ন। নেতিয়ে পড়া, যদি বাচ্চা মানে স্বাভাবিক যে হাত পা ছুড়ে নবজাতক যেটা করে বা কান্না বা এটা যদি না করে নেতিয়ে পড়ে, এটি একটি বিপদচিহ্ন। খিচুনি, খিচুনি একটি বিরাট বিপদচিহ্ন এবং নাভি যদি পেকে যায়। এটি এই কটে হলে আমাদের কমন যে 6টি বিপদচিহ্ন, যে এটা আমাদের জন্য নবজাতকের এর যে কোনো একটিও যদি দেখা যায় তাহলে সরাসরি নিকটস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যেতে হবে কাল বিলম্ব না করে।
4: বিপদ তো সবই, তার মধ্যে যদি আমি একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, মাত্রা নিশ্চয়ই আছে বিপদের মাত্রা, কোনটিকে আপনি সবচাইতে বেশি বিপদজনক বলতে চান?
3: আসলে কোনটি আলাদা করা যাবে না, কারণ কোন শিশুর কোনটি হচ্ছে এবং মানে কার যে কোনটাতে ক্ষতি হয়ে যাবে কোনোটাই ছোট করে দেখা যাবে না। এর যে কোনো একটিও যদি দেখা যায় আমরা নিকটস্থ স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তাকে নিয়ে যেতে হবে। আর আরেকটি ব্যাপার হলো, নবজাতক সে তো গর্ভে থাকে, তারপরে যখন বাইর হয় তো একটা নতুন পৃথিবীর সাথে তাকে কিন্তু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, তার কিন্তু খুব দ্রুত সংক্রমণ ধরে যায়। তো সেই সংক্রমণ প্রতিরোধ করার জন্য কিন্তু যারা বাচ্চাটাকে নাড়াচাড়া করে তাদের কিছু জিনিস মেনে চলা দরকার। যেমন নবজাতককে প্রতিবার সেবা প্রদান, বুকের দুধ খাওয়ানো বা স্পর্শের পূর্বে বা মলমূত্র পরিষ্কারের পরে অবশ্যই কিন্তু হাতটা ধুয়ে ফেলা উচিত সাবান দিয়ে। তারপরে প্রসবের ক্ষেত্রে যে নারী কাটার জন্য যে জীবাণুক্ত ব্লেড বলেন বা নারী বাঁধার জন্য যে জীবাণুক্ত সুতা ব্যবহার করা দরকার, এই বিষয়গুলো। তাছাড়া নারী কাটা এবং বাঁধার পর ওই যে আমরা বলি যে 7.1% ক্লোরোহেক্সিডিন নবজাতকের নাড়িতে এমনভাবে লাগানো যেন সম্পূর্ণ নাড়িটি ভালোভাবে ভিজে যায়, খালি দিলাম কিন্তু পুরাটা ভিজলো না সেরকম না। এবং প্রত্যেকবার ক্লোরোহেক্সিডিন লাগানোর পর নাড়ি কিন্তু কিছু সময় মানে খুলে রাখা দরকার যাতে ওই স্থানটা শুকিয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু মেনে চলতে হয়। কারণ আমাদের কাছে বিষয়গুলো কিন্তু অনেক স্বাভাবিক, কারণ আমরা পৃথিবীতে চলছি, মাও চলছে, তার হয়তো বয়স 18 বা 20, কিন্তু যে সন্তানটি জন্ম হলো সে কিন্তু 9 মাস মায়ের গর্ভে থেকে পৃথিবীর আলো দেখলো মাত্র, তার কিন্তু অতি মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তখনও জন্মায় নাই, যার জন্য অতি দ্রুত কিন্তু সে সংক্রমিত হয়ে যায়। সেই জন্য মাকে এবং যে বাচ্চাকে ধরে বা পরিচর্যা করে তাকে কিন্তু এই সাবধানতাগুলো মেনে চলতে হয়।
4: কোনো ফেজ কি আছে, যেমন ধরেন একটি বাচ্চা জন্মগ্রহণ করলো প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, কোন সময়টাতে কোন ধরনের বিপদগুলো আসলে লক্ষ্য রাখা উচিত?
3: আচ্ছা, যেটা আছে যে কিছু অত্যাবশ্যকীয় পরিচর্যা আছে কিন্তু বাচ্চা হওয়ার পরে, সেটা হলো জন্মের সাথে সাথে পরিষ্কার এবং শুকনো একটি নরম সুতি কাপড় দিয়ে মোছানো, বাচ্চার গা খুব নরম থাকে সেজন্য আগের থেকেই নরম কাপড়ের ব্যবস্থা করে রাখতে হয়, সেটা দিয়ে গা মোছাতে হয়। তাছাড়া নারীর যে যত্ন, সেটা হলো জীবাণুমুক্ত উপায়ে নারী কেটে বেঁধে, আমি ওই যে বললাম ফ্লোরহেক্সিডিন লাগানো, এবং এরপর নারীতে অন্য কিছু যেন না লাগে এবং নারী যেন শুষ্ক থাকে, ভিজায় না যায়, সে বিষয়টা খেয়াল রাখা। তাছাড়া একটু উষ্ণতা বজায় রাখা। মোছানোর সাথে সাথে মায়ের ত্বকে বা ত্বকের স্পর্শে রাখলে এবং পরবর্তী মাথা এবং শরীর কাপড় জড়িয়ে একটু উষ্ণ রাখতে হয়। বাচ্চাটাকে একটু কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয় এবং যতটা সম্ভব মায়ের যে একটা যে একটা গরম থাকে সের সান্নিধ্য রাখলে বাচ্চার জন্য একটি খুবই এটা ভালো হয়। আর হলো বুকের দুধ খাওয়ানো, জন্মের সাথে সাথে অবশ্যই এক ঘন্টার মধ্যে দুধ খাওয়ানোর চেষ্টা। প্রথমে কিন্তু বাচ্চা টানতে পারবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটা সহজাত প্রবৃত্তি শিখে ফেলে। আর আরেকটা যেটা আমরা বলি গোসল না করানো, জন্মের তিন দিনের মধ্যে কোনোভাবেই শিশুকে কিন্তু গোসল না করানো, এটা আমরা সবসময় বলি যে বাচ্চাকে তিন দিন যেন গোসল না করা হয়, মুছে কাপড়ের মধ্যে মুড়ায় তাকে রাখতে।
4: এটা আসলে কারণটা কেন বলা হয়?
3: এটা ওই যে বললাম সংক্রমণের একটা ব্যাপার আছে, যে যে কোনো বাচ্চা যখন হলো পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করতে, আলোর সাথে অ্যাডজাস্ট করতে তার একটু সময় লাগে, সেই জন্য সে শরীরের দিয়ে বলেন নারীটা একটু শুষ্ক হয়ে গেল, সব কিছু বিবেচনা করে তিন দিন পরে গোসলটা করতে বলা হয়। এই জন্য খুব সাবধানে করতে হয়, যে অনেক সময় বাচ্চা হওয়ার পরেই যে একটা গোসলের প্রবণতা দেখা যায়, যে একদম সাবান টাবান দিয়ে একদম গোসল করে দেখা গেল যে নারীতে পানিটা লেগে গেল বা কিছু, তখন যে একটা এই যে একটা সংক্রমিত হয়, এবং আমি বলেছি বিপদ চিহ্নের মধ্যেও বলেছি যে নাভি পেকে যেতে পারে, এই জন্যই আমরা এই সতর্কতা অবলম্বন করি।
4: অনেকের মধ্যে আমরা একটা বিষয় দেখি আসমা হাসান, যে তারা হয়তো বা ভাবেন যে ঘরে জ্যেষ্ঠ কেউ আছেন, তারা হয়তো বা বলছেন তারা এই বিষয়গুলো খুব ভালো জানেন, নিজেদের ধারণা অনুযায়ী তারা এই সময়টাকে টেক ওভার করার চেষ্টা করেন। সেটা হতে পারে নানি দাদি আছেন, তারা হয়তো বলছেন এই জিনিসগুলো আমরা এটা এইভাবে করেছি, এটা এইভাবে করতে হবে। তো ওই সময়টাতে সঠিক চিকিৎসকের সঙ্গে সম্পৃক্ত থাকা, নাকি এই যে পারিবারিকভাবে আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে কাজগুলো যারা জ্যেষ্ঠ আছেন তাদের মাধ্যমেই শেষ করে ফেলি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এবং সেখান থেকে বিপদ চিহ্ন আসতে পারে কিনা, বা যে বিপদ চিহ্নগুলোর কথা আপনি বললেন সেগুলো আরো বেশি বাড়তে পারে কিনা?
3: হ্যাঁ, যেটা হয় দাদি নানিরা তারা যেটা বলেন আমরা এভাবে করে আসছি এভাবে করা, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বাড়িতেই সন্তান প্রসব করার কথা তারা বলতে থাকে। তাদের যে সময়টা ছিল সেটা আসলে 50 বছর 70 বছর আগে হয়তো বা তারা এরকমই ছিল, কিন্তু এখন তো অনেক যুগ অ্যাডভান্স হয়ে গেছে, সব কিছু আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে চলছি, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক ডেলিভারির দিকে সবসময় জোর দিচ্ছি, এবং এখনও আমাদের মাত্র 59% প্রাতিষ্ঠানিক ডেলিভারি, বাদবাকিটা কিন্তু বাড়িতেই হচ্ছে। এবং এই বাড়িতে যে শিশু জন্মগ্রহণ করলে কিন্তু মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। একটি বাচ্চা হতে গিয়ে যদি কোনো কমপ্লিকেশন বা কোনো জটিলতা দেখা দেয় তখন কিন্তু বাড়িতে সেটা সমাধান করা সম্ভব হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হাসপাতালে নিয়ে যেতে যেতে মা বা শিশুর মৃত্যু ঘটতে পারে। সেই জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানো দরকার। এবং এই যে আমি প্রথমেই বলেছিলাম গর্ভবতীর চেক আপ, যখনই চেক আপে থাকবে প্রতিষ্ঠানের মাধ্যমে চেক আপ হবে এবং বাচ্চা হবে প্রতিষ্ঠানেই হবে আমি ধরে নিলাম, তাহলে কিন্তু একটি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যায় এবং একটি মা এবং শিশু মৃত্যু রোধ করা।
4: আমার বিশ্বাস আমাদের যারা শ্রোতা বন্ধু আছেন আপনার এই আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তারা আসলে জেনে গেছেন এবং সেগুলি হয়তো তারা মেনে চলবেন। যারা শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আসমা হাসান আপনাকে ধন্যবাদ আপনার এই চমৎকার আলোচনার মাধ্যমে সবাইকে ঋদ্ধ করার জন্য।
5: নবজাতকের বিপদচিহ্ন নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু। অপরিকল্পিত পরিবার গঠন বা দুয়ের বেশি সন্তান নিলে দম্পতির জন্য জীবনযাপনের স্বাভাবিক প্রক্রিয়া চলমান রাখা বা মৌলিক চাহিদাগুলোর সংস্থান করা কঠিন হয়ে পড়ে, দাম্পত্যে বেসামাল অবস্থা ও অশান্তি চলে আসে।
6: তাই দুটির বেশি সন্তান গ্রহণ কোনোভাবে কাম্য নয়। জনসংখ্যার গান আমাদের এবারের আয়োজন। গানটির শিল্পী সুফিয়া মানুয়ার, কথা সাজিয়েছেন কুটি মনসুর। চলুন শ্রোতাবন্ধু গানটি শুনি।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন সুপ্রিয় শ্রোতা বন্ধু। প্রসব পরবর্তী সময়ে একজন মায়ের মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময়ে মায়ের শরীরে নানা রকম হরমোনের পরিবর্তন ঘটে যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।
1: অনেকেই এই সময়ে মানসিক সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার বিভিন্ন কারণ, লক্ষণ এবং সমাধান নিয়ে এবারে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকার প্রদান করেছেন APM শাহিনুজ্জামান। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন তনিমা করিম। বন্ধুরা, আমরা জানি একজন মানুষ যখন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে তখনই তাকে আমরা পরিপূর্ণ সুস্থ মানুষ বলি, সুখী মানুষ বলি, তাই না? আর এই বয়সভেদে এই শারীরিক এবং মানসিক অবস্থা বা সমস্যা যেমন ভিন্নতর হয়, তা চিকিৎসা পদ্ধতিও ভিন্নতর হয়। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রসব পরবর্তী সময়ে একজন মায়ের মানসিক সমস্যা নিয়ে তার সেই সমাধান নিয়ে আমরা কথা বলবো। এই জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হিসেবে শাহিনুজ্জামান শিশির। আমি প্রথমে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, প্রসব পরবর্তী সময়ে কি ধরনের মানসিক সমস্যা হতে পারে?
2: আসলে আমাদের সবাইকে একটি জিনিস আসলে মানতে হবে, সেটি হলো যে কোনো নারীর জন্য গর্ভ অবস্থা হচ্ছে একটি জটিল অধ্যায়। তো আমরা সবাই দেখা যায় যে সন্তান প্রসবের পরে সবাই কিন্তু সন্তানকে নিয়েই খুশি হই, এখন মার কি হচ্ছে এই বিষয়টি কিন্তু আমরা মাথায় রাখি না।
1: তো অনেক ক্ষেত্রে
2: রাখি না। তো সেক্ষেত্রে একজন মায়ের গর্ভের পরে, প্রসবের পরে তার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা কিন্তু হতে পারে। এবং এটি কেন হতে পারে, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গর্ভ অবস্থায় একজন নারীর বিভিন্ন ধরনের হরমোনজনিত পরিবর্তন ঘটে, এবং যখন গর্ভ খালাস হয়ে যায় অর্থাৎ প্রসব করে ফেলে, তখন কিন্তু তার সেই হরমোনাল যে বিষয়গুলো আছে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসা শুরু করে। তো তখন যে এই ধরনের একটা চেঞ্জ আসে সেটি কিন্তু মা আসলে বুঝতে পারে না, কিন্তু তার যে ধরনের মানসিক কিছু যাতনা, মানসিক উদ্বিগ্নতা, তারপর অস্থিরতা, এই বিষয়গুলো হচ্ছে তৈরি হতে থাকে। তো এই মানসিক সমস্যাগুলো কিন্তু বিভিন্ন কারণে হয়, বিশেষত যদি অল্প বয়সে বিয়ে হয়, অল্প বয়সে বিয়ে হলে অল্প বয়সে যদি সন্তান ধারণ করে সেই ক্ষেত্রে হয়। তারপরে আবার পারিবারিক ক্ষেত্রে একটা আমাদের একটা মিথ প্রচলিত আছে যে না, সবাই ছেলে সন্তান আশা করছে, কিন্তু কোনো মহিলার হয়তো মেয়ে সন্তান হয়েছে, তো সেই ক্ষেত্রে পরিবার থেকে কেমন যেন হচ্ছে তাকে একটা অসহযোগিতা পরায়ণ কিংবা একটা অসন্তুষ্টিমূলক যে আচরণ করে, তখনও কিন্তু মা একটু নার্ভাস হয়ে যায়, এটি একটু হতে পারে। আরেকটি বিষয় হলো যদি উনি আগে থেকেই যদি মানসিক কোনো সমস্যায় যদি ভুগে থাকেন,
1: আচ্ছা,
2: এটির কারণে হতে পারে। আবার হচ্ছে পারিবারিক যে দাম্পত্য কলহ থাকতে পারে, তারপরে হলো বিভিন্ন কারণে মানসিক চাপ থাকতে পারে। যেমন আমরা জানি এখন অনেক নারী কিন্তু কর্মজীবী, তো একদিকে সংসার, আরেকদিকে হচ্ছে বাচ্চা, আরেকদিকে হলো আপনার তার স্বামীর সাথে যে অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো আছে, এই সবকিছু মিলিয়ে কিন্তু তার মানসিক সমস্যাগুলো তৈরি হতে পারে।
1: বন্ধুরা, আমরা শুনছিলাম যে কেন এবং কি ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে একজন মা প্রসবের পরপরই। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে যতটুকু শুনলাম তাতে মনে হলো যে সবার আগে এগিয়ে আসতে হবে পরিবারকে।
2: অবশ্যই।
1: এছাড়া আমাদের কি করণীয় আছে পরিবারের, বা অন্যভাবে আমরা কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া বা এই বিষয়ে কি করণীয় আছে সেটি যদি একটু বলেন।
2: এটির আগে আমি একটু ব্যাখ্যা করি একটা বিষয়। মানসিক সমস্যাগুলোর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সাধারণত তিন ধরনের সমস্যা তৈরি হয়।
1: আচ্ছা,
2: প্রথমটিকে যদি আমরা বলি পোস্টপার্টাম ব্লু, এটি আপনার প্রসবের 2-3 দিনের মধ্যে এবং 2 সপ্তাহ ধরে এই ধরনের সাইনগুলো থাকতে পারে। হ্যাঁ, তার খিটখিটে স্বভাব, মেজাজের উদ্বিগ্নতা, এমনি দেখা যাচ্ছে যে কান্নাকাটি করছে, নিজের ভিতরে আবার অপরাধ বোধ জাগ্রত হচ্ছে যে আমি ভালো মা না, হ্যাঁ, সন্তানের টেক কেয়ার করতে পারছি না, এটা একটা অধ্যায়। এবং এটি কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত পার্সিস্ট করতে পারে। আর এর পরবর্তী স্তরটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, সাইনগুলো প্রায় একই রকম কিন্তু হচ্ছে এটা আর একটু দীর্ঘতম হয়। আর সবশেষে যেটি রয়েছে সেটা হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস। এই জায়গাটা কিন্তু আসলে আমাদের বেশি সচেতনতা দরকার, দেখা যায় যে এটা একটা দীর্ঘমেয়াদী একটা অধ্যায় ধরে চলে মায়ের।
1: আচ্ছা, এই সময়ের সিমটম বা সমস্যাগুলো কি থাকে?
2: এই সময়ের সমস্যাগুলো আগে যেমন আমরা বলেছি যে প্রাথমিক যেই লক্ষণগুলো বলেছি যে মেজাজ খিটখিটে, হ্যাঁ,
1: শঙ্কিত থাকেন,
2: এই জিনিসগুলোই থাকে, কিন্তু তার সাথে অনেক ক্ষেত্রে তার মৃত্যু চিন্তাও আসতে পারে,
1: ভয়টাও কাজ করে।
2: এবং তার মনের মধ্যে এমন একটা জিনিস জাগ্রত হয় যে না, আমাকে কেউ টেক কেয়ার করছে না, আমি একজন ভালো মা না, আমি আমার বাচ্চার যত্ন নিতে পারছি না, আমি কেন শিশু মানে একটা ছেলে সন্তান দিতে পারলাম না, এই যে এই জিনিসগুলো আছে। এমনকি সে চিৎকার করতে থাকে, সারা রাত ঘুমায় না, একটা বিরাট ধরনের উদ্বিগ্নতা কাজ করে, এমনকি মূর্ছাও যেতে পারে,
1: অপরাধ বোধও কাজ করে, এবং যেটা কোনো যুক্তি নেই।
2: না, এটার কোনো যুক্তি নেই, ঠিক আছে, এবং সবাই কিন্তু হয়তো মনে করে যে আমাদের সমাজে যে কিছু প্রচলিত ধারণা রয়েছে তাকে হয়তো জিনে আছর করেছে, ভূতের আছর করেছে,
1: কুসংস্কার
2: যেটা, আসলে কিন্তু বিষয়টা কিন্তু পুরো একটা তার একটা মেডিকেল একটা ইম্প্যাক্ট পড়ে, এটা কিন্তু পরিবারের মানে বুঝতে হবে। এখন আপনি যেই কথাটা বললেন যে পরিবারের পাশাপাশি আর কি করণীয় আছে, প্রথম যে বিষয়টা অবশ্যই একজন মায়ের আমি মনে করি যদি তার স্বামী থেকে থাকেন তাহলে কিন্তু ওই মহিলার জন্য তার স্বামী হচ্ছে সর্বোত্তম বন্ধু, তার স্বামীকে এগিয়ে আসতে হবে। এক, দুই নম্বর হচ্ছে পরিবারের বাকি যে সদস্যরা রয়েছেন বিশেষত শ্বশুর শাশুড়ি তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে, ননদরা থাকলে তাদেরকেও সেই মাকে সহযোগিতা করতে হবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে একটা বাচ্চার জন্য ঠিক যেরকম যত্ন আমরা নেব ঠিক একজন মায়ের জন্য কিন্তু সেই সমস্ত যত্নই কিন্তু নিতে হবে, যেমন হচ্ছে তাকে পুষ্টিকর খাবার দিতে হবে, তাকে সুপেয় পরিষ্কার পানি পান করার সুযোগ দিতে হবে, তাকে পরিমিত বিশ্রাম দিতে হবে, ঘুমোতে দিতে হবে। আরেকটা জিনিস

0: সাথে আমাদের বন্ধু সুলভ আচরণ করা,
1: পরিচর্যাটা দরকার,
0: পরিচর্যাটুকু দরকার।
1: আচ্ছা, এবারে আমরা শেষ প্রশ্নে চলে যেতে চাই, সেটি হচ্ছে উপজেলা পর্যায়ে যেই মা হওয়ার আগের যে সময়টুকুতে, এ সময় কি আপনারা এই বিষয়গুলো আপনাদের পক্ষ থেকে পরিবার বা ওই মাকে কোন রকম কাউন্সেলিং করা হয় কিনা, বা আগে থেকে যে প্রস্তুতি নেওয়া যে মানসিক সমস্যা হতে পারে এই বিষয়গুলো আপনারা কি করেন?
0: আসলে বলতে দ্বিধা নেই, এই যে মায়ের যে মানসিক সমস্যার ব্যাপারটি, এটি আমাদের সমাজে কিন্তু সেইভাবে পরিষ্কার না, মানুষ বোঝে না, জানে না। অর্থাৎ প্রসবের পরে যে একজন মায়ের এই ধরনের সমস্যা হতে পারে, সেই ধরনের জ্ঞান সমাজে এখনো নেই। ওই যে আপনাকে বললাম যে অনেকে মনে করে যে কুসংস্কার একটা জায়গায় রয়েছে, তো তারপরেও আমরা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ে একটি বড় ধরনের হচ্ছে কর্মী বাহিনী রয়েছে, আবার হচ্ছে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আমরা মাঠ পর্যায়ে যে সমস্ত মাকে প্রসব পূর্ববর্তী অর্থাৎ ANC সেবা দেই, সেই ANC সেবার সময় কিন্তু একজন মাকে কিন্তু এই জিনিসটা আমরা একটু বলি যে মা প্রসবের পরেও কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে, সেটা আপনার হয়তো একটু মেজাজ খিটখিটে হতে পারে, একটু অস্বস্তি লাগতে পারে, হ্যাঁ একটু ভয় পাবেন না আপনি, এবং আপনার এই সমস্যাটি অবশ্যই আপনার পরিবারের সাথে আপনি শেয়ার করবেন, কিংবা আপনি যদি লুকিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো ভয়াবহ হতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে মায়ের সাথে তার স্বামী আসেন সেবা নিতে, অথবা তার যদি শাশুড়ি আসেন, আমরা কিন্তু সেই শাশুড়ি কিংবা স্বামীকেও কিন্তু এই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করি।
1: শ্রোতা বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনলাম, সেটি হচ্ছে প্রসবের পরে একজন মায়ের মানসিক স্বাস্থ্য কিভাবে সুস্থ রাখতে হবে এবং কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে সেই বিষয়ে। আপনাকে অনেক ধন্যবাদ শাহিনুজ্জামান শিশি। বন্ধুরা, প্রতি মুহূর্তে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি, আর এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আপনাদেরকেও সেই বিষয়ে সচেতন থাকতে হবে। বাসায় যেন 3 দিনের বাসে কোনো জমা পানি না থাকে, যেখানে এডিস মশা ডিম পাড়তে পারে সেই জায়গাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সবাই মিলে নিরাপদ থাকবো।
2: প্রসব পরবর্তী সময়ে একজন মায়ের মানসিক সমস্যা ও সমাধান নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু। বাড়ছে মানুষ, কিন্তু এই বিশাল জনগোষ্ঠী যদি জনশক্তি না হয়, তবে শুধু পরিবার, সমাজ, দেশ নয়, পুরো পৃথিবী জুড়ে এর বিরূপ প্রতিক্রিয়া হবে।
3: জনসংখ্যা একটি দেশের অমূল্য সম্পদ হতে পারে যদি তা পরিকল্পিত ও শিক্ষিত জনগোষ্ঠী হয়। জনসংখ্যা সম্পর্কিত গান শুনবেন এবারে।

0: জনসংখ্যা সম্পর্কিত গানটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু। বেতার কার্টুন একটি বিষয়কে প্রাঞ্জল এবং আকর্ষণীয় করে উপস্থাপন করে। আমাদের এবারের পরিবেশনায় রয়েছে একটি বেতার কার্টুন।
1: কি অবস্থা রে তুফানি?
2: আর কি অবস্থা, দুডায় মারামারি কামড়া কামড়ি কইরা কাহিল। একটা কপাল ফুল্লা শিং উঠছে আর একটা ঠোঁট ফুল্লা জুল্লা পড়ছে।
1: অহন কি করে,
2: অনেক কষ্টে ঘুম পাড়ে আইছি, কেমনে যে সামলাও বুঝি না।
1: বুঝবি বুঝবি, তোর নিজের যখন হইব তখন বুঝবি।
2: আমার এতটি হইব না,
1: দেখা যাইব নে।
2: কি দেখা যাইব, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই স্লোগান কেডায় না জানে। আমি বুঝি না বুবু, তোমরা কোন জমানার মানুষ? কত
1: কোন জমানার মানুষ মানে?
2: জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি লও না কেন?
1: ট্যাবলেট আমার সয় না রে, মাথা ঘুরায়, বমি বমি লাগে সারাক্ষণ।
2: তাইলে দুলা ভাইরে কি ব্যবস্থা নিতে?
1: মাথা খারাপ, সে তো কোনোভাবেই কন্ডম ব্যবহার করতে রাজি না, সব দায় যেন আমার একার আর কি। আবারও মনে মনে ডর লাগতেছে জানিস।
2: কি আবার?
1: জানি না, তারিখ পার হইছে আজ 5 দিন হয়, শরীরটা আমার ভালো না রে তুফানি, ভালো না। অনেক কষ্টে রাজি করাইছি পরিবার কল্যাণ কেন্দ্রে জাউনের লাইগা।
3: ও, এর মধ্যে এমআরও করায় ফেলাইছেন দুইবার।
1: না মানে অন্য জটিলতা আছিল ডাক্তার
3: সাহেব। জটিলতার কারণ তো বুঝা ফেলাইছি। লগে কি আপনার স্বামী? এই যে বইয়ার হচ্ছে
1: যে ডাক্তার সাহেব।
3: এই যে মিয়া সাহেব, সিধা হয়ে বসেন। নাম কি?
4: কদম।
3: জিমান কেন, নাইট গার্ডের চাকরি করেন নাকি?
4: না, দোয়ানদারি করি।
3: মেলা রাত পর্যন্ত?
4: যে না, সন্ধ্যা বাতির আগে বাড়ির জায়গা।
3: বউটা নে।
1: যে না যে না, রাইতে সোহে দেহ না, রাইত কানা।
3: ও, রাইত কানা, তারপরেও খেমা নাই। কয় বাচ্চা?
4: দুই।
3: কতবার উচ্চারণ করেন দুই?
4: না, মোট 2 জন।
3: বয়স?
4: 32 বছর।
3: ওই মিয়া, বাচ্চার বয়স 32 হয় কেমনে?
4: যে ডাক্তার সাহেব, আমি তো আমার বয়সের কথা কইছি।
3: আরে বাচ্চার বয়স?
4: বড়টা সাইয়া ছোটটা 1 বছর 3 মাসের ছোট।
3: আরে বয়স জানতে চাইছি।
4: বয়স ওই তো, ওই তো ছোটটা সাইয়া, বড়টা 1 বছর 3 মাসের বড়।
3: থর বড়া থর বড়ি খাড়া খাড়া বড়ি থর। আরে এটা কি পাগল?
1: আস্তাকিল্লা, পাগল না পাগল না ডাক্তার সাহেব,
3: পাগল না হইলে ভালো। কিন্তু পরিবার পরিকল্পনা না নিলে তো আপনার শরীর আরো খারাপ হইব, টাকা পয়সার টানাটানি শুরু হইলে বাচ্চা পালতে কষ্টও হইব।
1: সেই কষ্ট থেকে বাঁচানোর লাগাই তো ওরে লগে লইয়া আপনার কাছে আইলাম পরামর্শের লাগা।
3: স্থায়ী ব্যবস্থা লন, আর যেন বাচ্চা না হয়।
4: অসম্ভব।
3: আরে বাপরে, ফাল দিয়ে উঠছে।
4: এই বউ, চলো চলো, কোনো পরামর্শের কাম নাই, আমি রাজি না হলে স্থায়ী ব্যবস্থা করেন কেমনে আপনি?
3: না না না না, আপনাদের মতামত ছাড়া কিছু হবে না। আপনি রাজি হইবেন একদিন, ভালো কইরা ভাবনের সময় দেওয়া গেল।
1: ওরে সময় দিলে তো আমার বিপদ।
3: আপনার কোনো বিপদ হবে না। শুনেন, আপনি 3 মাস মেয়াদি অস্থায়ী ব্যবস্থা লইয়া আপাতত চলেন, উনি রাজি হইলে যে কোনো সময় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়েন।
1: আচ্ছা,
3: ইঞ্জেকশন খুবই কার্যকর নিরাপদ একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। 3 মাসের মধ্যে গর্ভ সঞ্চারের কোনো ভয় থাকে না, জরায়ুর ভিতরের দেওয়ালে টিউমার হয় না, ক্যান্সার প্রতিরোধ করে। ইঞ্জেকশনের ফলে রক্ত জমাট বাঁধতে পারে না, তাই হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। আর সমস্যা হইলে পদ্ধতি বদলান যাইব, কোনো সমস্যা নাই। কি কন?
1: জি ডাক্তার সাহেব, জি।
5: বেতার কার্টুনটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু। একটি দেশের উন্নয়নে জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্ভর করে সেই জনশক্তির উপর।
0: বর্তমান বিশ্বে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম, তাই জনশক্তিকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে হবে, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। বাংলাদেশের অনেক মানুষ বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠাচ্ছেন, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য শ্রদ্ধা। দেশের অর্থনীতিতে এই রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
5: জনশক্তি একটি দেশের অমূল্য সম্পদ, এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন নিশ্চিত। দেশের উন্নয়ন নিশ্চিত করতে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে মমতা নিয়ে, দেশাত্মবোধ নিয়ে কাজ করব।
6: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: শেষের কথাই বলে যাই, এশো গড়ি ছোট পরিবার গ্রন্থনা করেছেন ইমতিয়াজ মাশরাফি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন,
5: আমি ইমতিয়াজ মাশরাফি
0: ও আমি ফরজানা ইয়াসমিন।
5: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন
7: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
8: এশো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
9: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন পল্লীগীতি শুনবেন, কণ্ঠ দিয়েছেন আবুল বাসের। প্রথম গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শাহ আব্দুল করিম।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন আবুল বাসের। মনে রাখবেন, নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান।

কৃষক কার্ডের গান শুনলেন প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একটু পরেই ইংরেজি সংবাদ শুনবেন ও পরপরই বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Farhana Trina. A meeting has been held on public transport management in Dhaka City with Prime Minister Tariq Rahman in the chair. The meeting was held at the Secretariat today. Various issues relating to Dhaka public transport management, ensuring road safety and addressing the existing disorder in the public transport system have been discussed at the meeting. Home Minister Salahuddin Ahmed has said the government has decided to step up security at Rohingya camps in Cox's Bazar. The decisions were taken at the regular coordination meeting of the National Committee on Forcibly Displaced Myanmar Nationals with the Home Minister in the chair. Salahuddin Ahmed said, as part of the enhanced security measures, damaged sections of the camps, barbed wire fencing will be prepared, while CCTV cameras and solar-powered lights will be installed at regular intervals. Up to new army camps in areas identified as hotspots for abduction and extortion will also be established, he added. On the long-delayed repatriation of Rohingyas to Myanmar, the minister expressed hope that the process could eventually move forward under UN leadership and with support from the international community. Local Government, Rural Development and Cooperative Minister Dr. Abdul Moin Khan has said several international organizations, including UNICEF, the World Bank and WaterAid, will provide approximately 25,000 crore taka in funding for various projects aimed at ensuring the supply of safe drinking water across the country. He was briefing the newsmen after a meeting with the UNICEF delegation at the Secretariat in the capital today. The minister said the meeting included discussion on undertaking a five-year project funded by the World Bank at a cost of 7,500 crore taka to reduce flood and disaster risk and develop sustainable infrastructure for the communities in 14 vulnerable coastal districts. Bangladesh has signed a 15-year agreement with the Dubai-based logistic company DP World for the operation and maintenance of the new mooring container terminal in city of Chattogram port. The public-private partnership PPP agreement was formally signed at the Invest Bangladesh auditorium in the capital today. Speaking on the occasion, Road Transport and Bridges, Railway and Shipping Minister Sheikh Rabiul Alam said, through this agreement, the potential of Chattogram port will be upgraded to international standards. Indonesian Vice Minister of Foreign Affairs Muhammad Anis Mata has met Prime Minister's advisor and spokesperson for the PMO Mahathir Amin to discuss simplifying visa and travel procedure and enhancing bilateral trade between Bangladesh and Indonesia. The meeting took place at the Prime Minister's office in Tejkau in the capital today. State Minister for Foreign Affairs Sumayan Kubi has said sincerity at a political and official levels of Bangladesh and India is essential to finding an amicable resolution to the long-standing water-sharing issue between the two countries. He told this to the reporters while responding to a question after attending a seminar in the capital today. The seminar was organized to understand water diplomacy on multilateral platforms and identify potential opportunities for Bangladesh to strengthen its efforts and cooperate with other like-minded countries. The state minister expressed optimism that the water issue could be resolved positively if the leadership of both countries demonstrates the willingness to cooperate. He said, Bangladesh is talking international law into consideration while dealing with the issue. District Election Officer has allocated symbols to the candidates contesting the by-election for the Thakurgaon 1 parliamentary constituency. BNP candidate Mirza Faisal Amin was assigned with the symbol of sheaf of paddy, while Delwar Hussain from Jamaat-e-Islami got scale. Khadimul Islam of Islami Andolan got banyan tree, Abdul Alim Nizami of Khilafat Andolan got handfan, and Hussain Muhammad Omar Farooq from Bangladesh Congress got the symbol of green coconut. Our Thakurgaon correspondent said, following the allocation of symbols, the candidates have officially launched their election campaigns. Myanmar's leader Min Aung Hlaing says migrants detained in Malaysia will be returned home as soon as possible. He made the announcement today during a joint news conference with the Malaysian Prime Minister Anwar Ibrahim in Putrajaya. Malaysia is seeking Myanmar's cooperation to repatriate thousands of migrants held in detention centres. However, rights groups have raised concern over the safety of returners, particularly the Rohingya Muslim minority. Many Rohingyas have faced persecution in Myanmar, where the military remains embroiled in the civil war. Finally, weather and forecast. Volatile 1 tonight says there are chances of rain or thunder showers with a temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mayansing, Dhaka, Faridpur, Madaripur, Joshur, Kushtia, Khulna, Potuakhali, Noakhali, Kumilla and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আক্তার খাতুন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী 15 বছর টার্মিনালটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড। আজ রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ বোর্ড ভবনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইম চুক্তিপত্রে সই করেন। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকই করণ, ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানোর বিষয়ে আলোচনা এবং পণ্য পরিবহন ও খালাসের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজকরণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষাখাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসিকে তাদের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদকে এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জন আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে আমানতকারীরা 15 অক্টোবর থেকে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 171টির, কমেছে 150টির এবং অপরিবর্তিত ছিল 64টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 11 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,475 পয়েন্টে। ডিএসইতে 533 কোটি 20 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 406 কোটি 83 লাখ টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 50 পয়সা, ক্রয় 122 টাকা 50 পয়সা, ইউরো বিক্রয় 139 টাকা 77 পয়সা, ক্রয় 137 টাকা 23 পয়সা, সৌদি রিয়াল বিক্রয় 33 টাকা 12 পয়সা, ক্রয় 32 টাকা 47 পয়সা, দিরহাম বিক্রয় 33 টাকা 80 পয়সা, ক্রয় 33 টাকা 19 পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96 টাকা 99 পয়সা, ক্রয় 95 টাকা 20 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30 টাকা 39 পয়সা, ক্রয় 29 টাকা 80 পয়সা এবং থাই বাত বিক্রয় 3 টাকা 70 পয়সা, ক্রয় 3 টাকা 62 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিন নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রশ্রোত বন্ধুরা, আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে। শোনাব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চঞ্চল খান।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন চঞ্চল খানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার অনুষ্ঠানে উপস্থাপনায় আছে জুবায়ের আল মাহমুদ, জান্নাতুল ফেরদৌস লিজা এবং আমি শামসী মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন ইফতিহাজ আহমেদ, মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, নাসরিন আক্তার ও হাফিজ আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
2: অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা শুনব আধুনিক গান। শিল্পী হামিদা আক্তার ঝিনুক, গীতিকার কাজী লতিফা হক সুরকার, সত্য সাহা

আধুনিক গান শুনছেন শিল্পী হামিদ আক্তার ঝিনুক। এবারের গানটি লিখেছেন আব্দুর রশিদ কিশোরগঞ্জী, সুরকার আতিকুর রহমান।

0: আধুনিক বংশধর শিল্পী ছিলেন হামিদা আক্তার ঝিনুক।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ডক্টর মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা জানব ডেঙ্গু রোগের লক্ষণগুলো সম্পর্কে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। আমাদের দেশে সেপ্টেম্বর মাস এলেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই মাসে এর প্রকোপ বেশি দেখা যায়। এডিস প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু হয় এবং মশা যখন কোনো সংক্রমিত ব্যক্তিকে কামড়ায়, ডেঙ্গু ভাইরাস মশার শরীরে প্রবেশ করে এবং এরপর কোনো অসংখ্য ব্যক্তিকে কামড়ালে তার মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। আমরা সকলে জানি এডিস সাধারণত ঘরের ভেতরে, ছাদে, বাগানে এবং যে কোনো স্থির পানিতে প্রজনন করে। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মশা নিয়ন্ত্রণ করা। আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা, এবার আসুন ডেঙ্গুর লক্ষণগুলো সম্পর্কে জানি। ডেঙ্গু রোগের প্রথম লক্ষণই হল জ্বর। ডেঙ্গু জ্বর হঠাৎ করেই তীব্র জ্বর হয়ে দেখা দেয়। 101, 102 এমনকি 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই জ্বর সাধারণত 3 থেকে 7 দিন থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা 10 দিন পর্যন্তই জ্বর থাকতে দেখি। জ্বরের সাথে থাকে অত্যন্ত দুর্বলতা, তীব্র মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখের মনির পেছনে ব্যথা, হাড় এবং হাড়ের যে জয়েন্ট সেখানেও ব্যথা হতে দেখা যায়। ব্যথা বেশি হয় বলে একে অনেক সময় আমরা হাড় ভাঙা জ্বরও বলে থাকি। এছাড়া আরও দেখা যায় বমি বমি ভাব, শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি, গ্রন্থি ফুলে যাওয়া, নাক বা মাড়ি থেকে রক্তপাত হতে পারে। ডেঙ্গু জ্বর বিশেষ করে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে গুরুতর জটিলতা সৃষ্টি করে। একে অনেক সময় ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমও বলা হয়। মাত্র অতিরিক্ত জ্বর, রক্তনালী থেকে রক্ত বের হওয়া, বমি, প্রস্রাব এবং মলে রক্ত, নাক ও মাড়ি থেকে রক্তপাত, রক্তে প্ল্যাটিলেটের সংখ্যা কমে যাওয়া, পেটে তীব্র ব্যথা, ঠান্ডা বা ফ্যাকাশে চেহারা, চামড়া খিটখিটে এবং অস্থির আচরণ, এছাড়াও শ্বাস নিতে অসুবিধা হলে বা দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে এরকম দেখা গেলে অবিলম্বে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আমরা ডেঙ্গুর বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে জানব। প্রথম পর্যায় বলি আমরা সাধারণত জ্বর আসার 1 থেকে 3 দিন পর্যন্ত সময়কালকে। এই সময়ে জ্বর অত্যন্ত তীব্র থাকে, শরীরে তাপমাত্রা বেশি থাকে, এ সময় রোগী সাধারণত খুবই দুর্বল থাকেন। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হল এই দ্বিতীয় পর্যায়, জ্বরের 4th দিন থেকে 6th দিন। এই সময় সাধারণত আমরা দেখতে পাই রোগীর জ্বর কমতে শুরু করে এবং অনেক সময় আমরা ভাবি রোগী বোধহয় সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়। এই সময়ে রোগীর শরীরে জটিলতা দেখা দিতে থাকে, রক্তচাপ হঠাৎ করে কমে যেতে পারে, তাই এই সময় রোগীকে খুব সাবধানে দেখাশোনা করতে হবে। আর তৃতীয় পর্যায়ে অর্থাৎ জ্বরের 7th দিন থেকে 10th দিন পর্যন্ত, এই সময় জ্বর সম্পূর্ণ কমে যায় এবং রোগী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, তবে দেখা যায় যে দুর্বলতা আরও কিছুদিন থাকতে পারে। প্রিয় শ্রোতা, ডেঙ্গুর এই সব লক্ষণগুলো দেখা দিলে আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু নির্ণয়ের জন্য বিভিন্ন রকম পরীক্ষা করতে হবে। যেমন ধরুন জ্বরের প্রথম যে পর্যায়ের কথা আমরা বললাম, প্রথম 3 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু NS1 পরীক্ষা করা হয়। এটি আমাদের শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি সরাসরি বলে দেয়। এছাড়া 3 দিন যদি পার হয়ে যায় তখন IgM অ্যান্টিবডি বলে একটি পরীক্ষা করা হয়। সাথে সবসময় আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট এই পরীক্ষাটি করে থাকি, কারণ ডেঙ্গুর ঝুঁকি নির্ণয়ের জন্য প্ল্যাটিলেট কাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই CBC পরীক্ষা থেকে জানা যায়। প্রিয় শ্রোতা, আসুন এবার শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: প্রিয় শ্রোতা, এবারে আমরা জানি ডেঙ্গু রোগে আক্রান্ত হলে কি করা উচিত। আক্রান্ত হলে কখনো ভীত না হয়ে প্রথমে আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। তিনি আপনার রোগের লক্ষণ দেখে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তারপর সঠিক পরিকল্পনা করেন। এক একজন রোগী ভেদে এক এক ধরনের চিকিৎসার প্রয়োজন হতে পারে, তাই কখনোই নিজে নিজে বা অন্য কারো থেকে শুনে, যিনি চিকিৎসক নন এমন ব্যক্তি থেকে শুনে কখনোই চিকিৎসা শুরু করা যাবে না। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গুর সবচেয়ে বড় বিপদ হল প্রথম দিকে বোঝা যায় না রোগ আসলে কতটা মারাত্মক। বাইরে থেকে দেখতে সাধারণ জ্বর মনে হয়, কিন্তু ভেতরে রক্তক্ষরণ বা অন্যান্য জটিলতা হতে পারে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসক তা জানতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেন। তাই আপনার যদি মনে হয় আমি বা আমার আশেপাশে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তাহলে দেরি করবেন না, অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, নিজে নিজে বা চিকিৎসক ব্যতীত অন্য কারো পরামর্শে ওষুধ সেবন করা যাবে না, এতে মারাত্মক বিপদ হতে পারে। প্রতিটি মানুষের শরীর আলাদা, তাই চিকিৎসাও ভিন্ন। ডেঙ্গু একটি গুরুতর রোগ, তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসায় বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যান। যদি মনে করেন আপনার বা আপনার পরিবারের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। আর আমরা সকলেই জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, তাই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হলে ডেঙ্গু মশাকে নিধন করতে হবে। আর এই মশা নিধনের জন্য আপনার ঘর, আপনার পরিবেশ, আপনার চারপাশ পরিষ্কার রাখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করেছে। সেই ওয়ার্ডে পর্যাপ্ত বেড, পর্যাপ্ত চিকিৎসক, পর্যাপ্ত নার্সের ব্যবস্থা রয়েছে। তাই ডেঙ্গু সন্দেহ হলে বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হন। এছাড়াও সরকার চিকিৎসা ব্যবস্থা যাতে ব্যাহত না হয় সেজন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য কিট এবং পর্যাপ্ত স্যালাইনেরও ব্যবস্থা করেছেন। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধ ভালো। সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করতে গত 12 সেপ্টেম্বর থেকে 3 মাসের বিশেষ যৌথ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান চালু করেছে। বাংলাদেশ সরকার ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। পরীক্ষার সুবিধা, চিকিৎসা ব্যবস্থা, মশা নিয়ন্ত্রণ, গবেষণা এবং সচেতনতা, সব ক্ষেত্রেই দেশে অগ্রগতি হয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে কখনোই এই দায়িত্ব পালন করা সম্ভব নয় বা ডেঙ্গু নিধন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এটি সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের, আমার এবং আপনার দায়িত্ব। আসুন সরকারের সাথে নিজেও নিজ নিজ জায়গা থেকে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি। আসুন ডেঙ্গু মুক্ত দেশ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই শুভকামনাই শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনে ছিলেন ডক্টর মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ইসমত আরা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ইসমত আরার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন একটি দেশের গান, শিল্পী খালিদ হোসেন মিলু, গীতিকার এবং সুরকার লোকমান হোসেন ফকির।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum warahmatullah.
1: Waalaikumsalam.
0: Ah, baba, sabai eskushi phul pura mono hoye ache
2: byapar. Ha, amra Allahr rahmate balai achi, lege khushi. Ajke soptahe shesh din bole kotha.
0: Shobai jodi khushi khushi thaka jay, eita kintu shorirer jonno onek bhalo.
2: Mon bhalo to shorir bhalo.
0: Ha, shorir bhalo. Beshi doctor er kache jao lage na. Ha, poishao lage na.
2: Ar amra shob manushra doctor er kache jao mane shula nai lokshi.
0: Ei je dhoro matir sathe jodi mesha jay, ei je majhe oi je majhe majhe je khali pay jodi hata jay, eita kintu shorirer jonno onek bhalo.
2: O nasir bhai.
0: Kao.
2: এই স্যান্ডেল পরার মতো সময় আছে, ওই সন্ধ্যাবেলা উজু টুজু কইরা তারপরে যায় স্যান্ডেলটা পরি, সারাদিন তো মাঠে খালি পায়ে কাজ করা লাগে।
0: সবচেয়ে ফুরফুরার একটা কারণ কি জানো, এই যে আমরা কৃষক না, এই যে বর্তমান সরকার কৃষক যে কৃষক কার্ড দিতেছে, এইটা কিন্তু আমাদের জন্য একটা সম্মানের ব্যাপার, বুঝছো?
2: খুবই ভালো
3: একটা,
0: এটা আমরা সরকারে ধন্যবাদ জানাই, এই যে এইটা যেন সবসময় চলমান থাকে, তাই না? তাহলে কৃষকরা উপকার হইব, আর কৃষকরা যদি উপকার হয় তাহলে ফসল উৎপাদন বাড়বো, তারপরে তোমার ধরো দেশের উন্নতি হইব, জিনিসপত্রের দাম কমবো, চাহিদা বাড়বো, কত শান্তি, তাই না?
2: কৃষকের উন্নতি মানে দেশের উন্নতি।
0: হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি এই যে ডেঙ্গুর যে একটা ব্যাপার আছে না, এইটা কিন্তু নিয়ে একটা টেনশনের মধ্যে আছে লিলিপু।
2: এটা তো আমরা প্রত্যেকদিন,
0: তুমি যে অভিযান চালাইছো, এই যে ধরো তারপরে রূপালী একটা নতুন পদ্ধতিতে এই যে স্কুলের পোলাপান লইয়া যায়, তোমার যেন বাড়ি বাড়ি যায়, আজ মানুষের লজ্জা দিতেছে যে আপনার বাড়ি চারপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
2: আমরা তো সর্বাত্মক ভাবে চেষ্টা করতেছি, আর আল্লাহর রহমতে আমগো গ্রাম ডেঙ্গু মুক্ত আছে এখনো, তাহলে খালি আমগো গ্রাম থাকলে তো হইব না, সারা দেশের গ্রাম গুলা ডেঙ্গু মুক্ত থাকবে,
0: এইটাই হচ্ছে আসল কথা, বুঝছো? তারপরে ধরো এই আমরা যে এখন ধরো, এখন তো অনেকের কিন্তু বুদ্ধি বিবেচনা বাইরে গেছে, বুঝছো?
2: এইটা তো ঠিক,
0: এই যে ধরো এই যে বসত বাড়ির আশেপাশে যে অল্প অল্প খালি জায়গাগুলো পড়ে রয়েছে, এই বসত বাড়ির আশেপাশে জমিতে কিন্তু চাষ করলে নিজের ঘরের যে একটা শাক সবজির যে চাহিদা থাকে এইটা কিন্তু পূরণ হয়,
2: পারিবারিক চাহিদাটা মিটে,
3: বিভিন্ন প্রকার ফুল গাছ। আজকে দেখি একটা গাছে ফুল ফুটছে, তখন মনে পড়লো এখন তো আশ্বিন মাস, তাকাই দেখি শিউলি ফুল গাছে শিউলি ফুল ফুটছে, এইটা তো তোমাকে বলতে মনে নেই, ধানের কোনায় শিউলি ফুল ফুটে রয়েছে চকচক করে।
2: ফুল গাছ লাগালে হবো না, ওটা তো চোখে সৌন্দর্য ভালো সুবাস দেয়, কিন্তু পেটটারও তো ভরণ লাগবে,
0: একটা ছোট্ট জায়গা একটা পেঁপে গাছ লাগাইলা, কম জায়গা লাগে, তারপরে ধরো মানে বেশি তদারক করা লাগে না,
3: বারো মাস খাওয়া যায়,
0: বারো মাস খাওয়া যায়।
2: লতানো সবজি লাগাইলে গাছে উঠায় দেওয়া যায়, চালে উঠায় দেওয়া যায়, অনেক সুবিধা।
0: তারপর রান্নাঘর জায়গা ধরো ওই যে ই আছে না, রান্নাঘরের উপরেও কিন্তু
2: রান্নাঘরের চালে, যে গরুর গোয়ালের চালে, রান্নাঘরের চালে
0: উর্বর মাটিতে সারের গুরুত্ব নিয়ে এবং কি কি ভর্তুকির যুক্তিকতাটা কি সেইটা নিয়েও কিন্তু একটা আলোচনার দরকার আছে।
2: আমরা
0: এই মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবের কাছ থেকে কৃষি ক্ষেত্রে মাটির উর্বরতা রক্ষায় সারের গুরুত্ব ও ভর্তুকির যৌক্তিকতা নিয়ে আমরা একটা আলোচনা শুনি।
2: আচ্ছা শুনি।
4: আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে কৃষি ক্ষেত্রে মাটির উর্বরতা রক্ষায় সারের গুরুত্ব ও ভর্তুকির যৌক্তিকতা। বাংলাদেশ মূলত একটি কৃষি প্রধান দেশ, ক্রমবর্ধমান বিশাল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সীমিত আবাদি জমি থেকে সর্বোচ্চ ফসল উৎপাদন করা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিবিড় চাষাবাদ এবং একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের ফলে মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ক্রমাগত হ্রাস পাচ্ছে। এই হারিয়ে যাওয়া পুষ্টি উপাদান পুনরুদ্ধার করে মাটির স্বাস্থ্য ও উর্বরতা বজায় রাখার জন্য সার প্রয়োগ অপরিহার্য। তবে কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা সীমিত হওয়ায় সারের প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারি ভর্তুকি একটি যুগান্তকারী চালিকা শক্তি হিসেবে কাজ করছে। মাটির উর্বরতা এবং সারের আন্তঃসম্পর্ক। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং আশানুরূপ ফলনের জন্য মোট 17টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। মাটি প্রাকৃতিক উপায়ে এসব উপাদান সরবরাহ করলেও নিবিড় কৃষির কারণে এই সঞ্চয় দ্রুত ফুরিয়ে যায়। কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে সারের ব্যবহার মূলত মাটির এই পুষ্টির ঘাটতি ঘাটতি পূরণ করে। রাসায়নিক সার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম উদ্ভিদের মূল গঠন, পাতা সবুজ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দ্রুত কাজ করে। জৈব সার, এটি মাটির ভৌত ও রাসায়নিক গঠন উন্নত করে, পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটিতে উপকারী অণুজীবের বংশবৃদ্ধি সচল রাখে। এবার আসি মাটির উর্বরতা রক্ষায় বিভিন্ন প্রকার সারের সুনির্দিষ্ট গুরুত্ব। কৃষিবিদদের মতে সুষম মাত্রায় সার ব্যবহার না করলে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। মাটির উর্বরতা রক্ষা এবং ফসলের গুণগত মান উন্নয়নে বিভিন্ন প্রকার সারের সুনির্দিষ্ট গুরুত্বগুলো হল নাইট্রোজেন ঘটিত সার মানে ইউরিয়া, উদ্ভিদের কায়িক বৃদ্ধি, পাতার গাঢ় সবুজ রং এবং প্রোটিন তৈরিতে নাইট্রোজেন প্রধান ভূমিকা পালন করে। ইউরিয়া সার মাটিতে নাইট্রোজেনের ঘাটতি মেটায়, তবে এর অতিরিক্ত ব্যবহার মাটির অম্লত্ব বাড়িয়ে উর্বরতা নষ্ট করতে পারে। ফসফেট সার টিএসপি ও ডিএপি, ফসফরাস উদ্ভিদের শক্তিশালী মূল বা শিকড় গঠনে এবং সময় মতো ফুল ফল ও বীজ উৎপাদনে সাহায্য করে। ডিএপি সারে একই সাথে নাইট্রোজেন ও ফসফরাস থাকায় এটি মাটির দ্বিমুখী পুষ্টির ভারসাম্য রক্ষা করে। পটাশ সার অর্থাৎ এমওপি, পটাশিয়াম ফসলের কাণ্ড শক্ত করে, খরা ও রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শস্যের গুণগত মান নিশ্চিত করে। এটি মাটির ভেতরের পানি ও পুষ্টির শোষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। জৈব ও সমন্বিত সার ব্যবস্থাপনা, মাটিতে জৈব পদার্থের আদর্শ পরিমাণ কমপক্ষে 5% হওয়া উচিত, কিন্তু আমাদের দেশের মাটিতে তা 1-2% নেমে এসেছে। সমন্বিত সার ব্যবস্থাপনার মাধ্যমে রাসায়নিক ও জৈব সারের সুষম ব্যবহার নিশ্চিত করলে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী হয়। কৃষিখাতে সার ভর্তুকির যৌক্তিকতা, ভর্তুকি হল সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক বা সামাজিক কল্যাণের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট পণ্য বা সেবার উৎপাদন বা ক্রয় মূল্যের আর্থিক সহায়তা প্রদান। কৃষি উপকরণ বিশেষ করে সারের ক্ষেত্রে এই ভর্তুকি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিকে টিকিয়ে রাখার একটি প্রধান স্তম্ভ। কৃষি উৎপাদনে সারের দামের সরাসরি প্রভাব রয়েছে। আন্তর্জাতিক বাজারে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সারের দাম ও পরিবহন খরচ আকাশসম্বী হওয়া সত্ত্বেও সরকার ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সারের ভর্তুকির যৌক্তিক কারণগুলো হল প্রারম্ভিক কৃষকদের উৎপাদন খরচ হ্রাস, বাংলাদেশে অধিকাংশ কৃষকই ক্ষুদ্র ও প্রান্তিক, ভর্তুকি না থাকলে সারের দাম 3-4 গুণ বেড়ে যেত যা সাধারণ কৃষকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেত। ভর্তুকির ফলে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে থাকে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ভর্তুকির কারণে সুষম মূল্যে সার পাওয়ায় কৃষকেরা আবাদ অব্যাহত রাখছেন, যার ফলে ধান গম ও ভুট্টার বাম্পার ফলন সম্ভব হচ্ছে। সার সরবরাহ বিঘ্নিত হলে খাদ্য উৎপাদন হ্রাস পেয়ে দেশে তীব্র খাদ্য সংকট ও দারিদ্র্যের ঝুঁকি তৈরি হতে পারে। সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধকরণ, ভর্তুকিহীন বাজারে দামের পার্থক্যের কারণে কৃষকরা কম দামি সার বেশি এবং দামি সার কম ব্যবহার করার প্রবণতা দেখাতেন। সব ধরনের সারের সুষম ভর্তুকি দেওয়ার ফলে কৃষকেরা জমির মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় পুষ্টির সঠিক অনুপাতে সার প্রয়োগ করতে পারছেন, যা মাটির স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক সংকটের ঢাল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে সারের ব্যবহার সরবরাহ ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ কৃষিকে রক্ষা করতে এবং খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রাষ্ট্রীয় প্রণোদনা ও ভর্তুকি একটি শক্তিশালী অর্থনৈতিক ঢাল হিসাবে কাজ করছে। টেকসই নীতি, ডিজিটাল কৃষি ও পরিবেশ বান্ধব ভর্তুকি, বর্তমানে ভর্তুকির অপচয় ও কালোবাজারি রোধে সরকার ডিজিটাল কৃষক কার্ড ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে প্রকৃত ও প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সুবিধা ও উপকরণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তবে শুধু রাসায়নিক সারে ভর্তুকি দীর্ঘমেয়াদে রাসায়নিক অম্লতা বাড়িয়ে তুলতে পারে, এই কারণে বর্তমানে কৃষি বিশেষজ্ঞরা মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক পাশাপাশি জৈব সার উৎপাদনে ভর্তুকি ও বিশেষ প্রণোদনা দেওয়ার জোরালো সুপারিশ করছেন। মাটি হল কৃষির মূল ভিত্তি এবং সার হল তার জীবনী শক্তি। মাটির উর্বরতা রক্ষা করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সারের সুষম ব্যবহারে কোনো বিকল্প নাই। একই সাথে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের অন্ন সংস্থানের তাগিদে কৃষিখাতে সার ভর্তুকি কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি অপরিহার্য রাষ্ট্রীয় বিনিয়োগ। দূরদর্শী ব্যবস্থাপনা এবং জৈব ও রাসায়নিক সারের সুষম সমন্বয়ই পারবে আমাদের মাটির স্বাস্থ্য রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে।
0: শুনলা তো? হ্যাঁ
2: শুনলাম।
0: তাহলে মাটির উর্বরতা রক্ষায় সারের যে গুরুত্ব আছে এটা কিন্তু আরো ভালো করে সুন্দর করে এই আমাদের মোহাম্মদ শরীফুল সাহেব বুঝাই দিচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখতে
2: হবে, কাজ করতে হবে। সার হলো জমির খাদ্য, ভালোভাবে বুঝলাম।
0: এখন আর একটা গান তো শুনবা, গানের আগে কিন্তু একটা ঘোষণা আছে, অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা। এই যে ধরো ইলিশ মাছ, এই ইলিশ মাছ যদি আমরা সবসময় ধরি তাহলে কিন্তু ইলিশ মাছের ওই যে ছোট ছোট ওই যে তোমার ঝাটকা যেটারে কয় আর কি, এইটা যদি বংশবৃদ্ধি হয়ে যায়, এই বংশবৃদ্ধির জন্য তোমার মা ইলিশ সংরক্ষণ অভিযান 2026 এটা কিন্তু শুরু হয়ে গেছে।
2: ইলিশ মিঠা পানিতে আসবো ডিম পার, তখন তো দরন যাইব না গো।
0: এই আজকে থেকে মানে 8ই অক্টোবর থেকে 29 অক্টোবর 2026 পর্যন্ত এই 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন করা, ক্রয় বিক্রয়, মজুত ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন কেউ যদি অমান্য করে, মানে এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান রাখা হইয়াছে।
2: এটা খুব ভালো বিষয়।
0: এই যে কঠোর শাস্তির বিধান রাখা হইয়াছে তারপরেও কিন্তু আমরা দুই চারজন কিন্তু ওই যে ফাঁকে ঝোঁকে ধরার একটা চেষ্টা করি, এইটা থেকে আমরা আমরাও এই কৃষক ভাইরা অনুরোধ করতেছি, এই যারা এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন, আর আপনারা বিরত যদি থাকেন তাহলে ইলিশ মাছ বড় হইলে কিন্তু আমরা সবাই মিলে খাইতে
2: পারব। ছোট একটা ইলিশ মনে করে কয়জনে খায়, বড় একটা ইলিশ পুরো পরিবার খায়, পুরো স্বাদ মেলা।
3: এই তোমার এই কথা শুনে আমার একখান প্রশ্ন এসে গেল, সেটা হইল ইলিশ মাছ ধরন, পরিবহন, মজুতকরণ সব নিষেধ, খাউন কি নিষেধ? না
2: না,
0: খাউন তো যদি নাই ধরো তাহলে খাইবে,
2: তুমি যদি কিনতে না পারো ধরতে না পারো খাইবে কি?
3: আমরা যদি না খাই ওরা বেচবে কার কাছে?
0: এই কথার পরে যে লিলিবু একটু আগে কইলো না একটা গানের ব্যবস্থা করতে, তাহলে আমরা কৃষি বিষয়ক গান শুনি কি করে? তোমরা কৃষক শোনেন, দেশের মানুষ যারা, এটা হচ্ছে গানের কলি বুঝছো, শিল্পী হইতেছে কামরুজ্জামান রাব্বি ও ডলি মন্ডল, তা আমরা শুনি, এটি কৃষি বিষয়ক গান, শোনেন দেশের মানুষ যারা।

0: তাইলে গোলাপ ফুলের চাষের কথা কিন্তু বর্ণনা করছে,
1: গানে গানে
2: বর্ণনা
0: করছে। রানী, আর এই রানী এত একটা জিনিস দেখো, গোলাপ ফুলের যে একটা ঘেরান, এই ঘেরানটা কিন্তু তুমি চিন্তাই করা যায় না যে অন্য কোন ফুলের লগে কিন্তু মেলে না, এত সুন্দর ঘেরান, এটা চিন্তাই করা যায় না।
3: আর গোলাপ ফুল তো এখন মানে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া যায়, গোলাপ ফুলের প্রচুর বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে, গোলাপ ফুল বিদেশে রপ্তানি করা হইতেছে
0: বাংলাদেশ থেকে। একটা জিনিস মনে তুমি চিন্তা করে দেখছো যে আমার ওই যে কামাল মিনা কিন্তু খুব সুন্দর সুন্দর খবর রাখতেছে দেশ বিদেশের, আমরা যে পুকুরে যে মাছ চাষ করি না, পুকুরের পাড়ে যে জমি গুলান পইরা থাকে পুকুরের কান্দি, তাই না? এই কান্দিতে যদি আমরা এই সুন্দর সুন্দর সবজি চাষ বা এই বিভিন্ন ধরনের চারা লাগাই, এই ধরো বেগুনের চারা, টমেটোর চারা, এই জিনিসগুলো এবং কিভাবে কি সার দিতে হয় এই ব্যবস্থাটা যদি আমরা একটু শুনি আর আমরা যদি চাষ করি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয়, নাকি বলো? রূপালী তো চাষ করতেই আছে, রূপালী এই জন্য চুপচাপ রয়েছে, কথা কয় না, কারণ যদি আবার তোমরা যাই না যাও
1: সেই না নিয়ে না শুনো,
0: এটা লাগবো
1: না, এটা তো ঢাকা রাখার বিষয় না, গেলেই দেখা যাইব। আমি আমার দেখা দেখি সবাই আমার মতো করুক।
3: পুকুর পরে সবজি চাষ করলে কি আলাদা ভাবে সার দিতে হবে আলাদা নিয়মে?
0: আরে সেটা তো
1: যেমন করবো ওইখানেও তাই
0: আমরা এই ব্যাপারে ওই যে মুশফিকা সুলতানার কাছ থেকে আমরা একটু জানি
1: ব্যবস্থা,
0: বসত বাড়ির পুকুর পারে সবজি চাষ ও সার ব্যবস্থাপনা নিয়ে আমরা একটা আলোচনা শুনি।
1: আচ্ছা
0: শুনি।
4: বসত বাড়ির পুকুর পাড়ে সবজি চাষ একটি লাভজনক সমন্বিত পদ্ধতি। আমরা সমন্বিত পদ্ধতি এই কারণেই বলবো যে পুকুরের মাছের সাথে পুকুরের পাড়ে আমরা সবজি চাষ ফলাতে চাই। পাড়ের যে ঢালু ও খালি জায়গায় রয়েছে সেখানে আমরা লাউ, কুমড়া, পুঁই শাক, করলা, শিম সহ নানা ধরনের মৌসুমি সবজি কিন্তু ফলাতে পারি। আর অতিরিক্ত রাসায়নিক সার যেন কোনো কারণেই পুকুরের পানিতে ধেয়ে গিয়ে মাছের ক্ষতি করতে না পারে সেই জন্য আমরা অবশ্যই এই ক্ষেত্রে জৈব সার ও পরিমিত রাসায়নিক সার ব্যবহার করে এই সবজি ফসল ফলাতে চাই। এখনই পুকুর পাড়ে সবজি চাষের জন্য আমাদের প্রথমত পুকুরের পাড়ের আগাছা পরিষ্কার করে নিতে হবে এবং মাটি ঝুরঝুরো করে নিতে হবে। আর এই পাড়েই আমাদের মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, ঝিঙে, চিচিঙ্গা এবং বরবটি বা শিম চাষ আমরা সহজেই কিন্তু করতে পারি। যেহেতু এই সবজিগুলি লতানো, তাই লতানো সবজির জন্য পুকুরের বিপরীত দিকে বা পাড়ের উপর মাচা তৈরি করে নিতে হবে যেন মাছে আলো বাতাস বাধাগ্রস্ত না হয়। যদি খুব বড় বড় গাছ লাগাই পুকুর পাড়ে, খুব বড় বড় পাতাওয়ালা গাছ আমাদের থাকে, তবে অবশ্যই এখানে পুকুরের ছায়া ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাদের অবশ্যই ছোট ও মাঝারি শাকসবজি এই পুকুর পাড়ে চাষ করতে হবে। আর চাষ করার সাথে সাথে আমাদের সার ব্যবস্থাপনাও করতে হবে, যেখানে আমাদের অতীব সতর্কতা অবলম্বন করতে হবে। রাসায়নিক সারের বদলে পাড়ে অবশ্যই আমরা জৈব সার, পচা গোবর, কম্পোস্ট সার ব্যবহার করতে চাইব। রাসায়নিক সার কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, তবে সেখানে ইউরিয়া, টিএসপি সার খুব অল্প মাত্রায় এবং কিস্তিতে দিতে হবে, যাতে অতিরিক্ত সার বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে পুকুরে না পড়ে যায়। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে সার প্রয়োগের সময় চারিদিকে আইল বা বাঁধ দিয়ে দিতে হবে, এতে মাটির পুষ্টি উপাদান সরাসরি পুকুরে গিয়ে পানি নষ্ট যেমন করতে পারবে না, ঠিক তেমনি ভাবে যে সবজিগুলি আমরা ওখানে চাষ করব সেগুলি পরিমিত পুষ্টি উপাদান সহজেই গ্রহণ করতে পারবে। শুধু তো সারের ব্যবস্থা না, মাঝে মাঝে এই সবজি চাষে আপনাদের অনেক সময় দেখা যেতে পারে যে কীট পতঙ্গ লেগে যেতে পারে, সেই সময় আমাদের অবশ্যই ক্ষতিকারক কীটনাশক করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। একই কথা বারবার বলছি, কারণ এটি সমন্বিত একটি পদ্ধতি, মাছ আর সবজি, তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন মাছের কোনো ক্ষতি না হয়। পুকুর পাড়ের জমিতে অনেক ধরনের সবজি, কিছু কিছু ছোট ছোট ফলও আমরা আবাদ পারব। সবজি চাষে অপেক্ষাকৃত কম সময় লাগে, একই জমিতে বছরে কয়েকবার আমরা সবজি চাষ করে নিতে পারি। পুষ্টির দিক থেকে প্রায় সব শাক সবজি উন্নত মান সম্পন্নই আমাদের হয়ে থাকে, ফলে বছর ব্যাপী উপযুক্ত পরিমাণ সবজি খেয়ে যেমনি পুষ্টিহীনতা দূর করতে পারি, রোগমুক্ত থাকতে পারি, ঠিক পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি সবজি আমরা বিক্রি করে পরিবারের জন্য আয়ের সংস্থান করতে পারি। বসতবাড়ির পুকুর পাড়ে পরিবারের মহিলা ছেলে মেয়েদেরও অবসর সময় সবজি চাষের কাজে লাগিয়ে পারিবারিক শ্রমেরও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়।
0: এই আসলে সোনার বিষয়টা কিন্তু তোমার এই যে আমাগো রূপালী বেগমের জন্য খুব কাম হইল।
1: হ্যাঁ, রূপালী বেগমের
0: বাড়ির আশেপাশে যেভাবে পুকুর পাড়, যেভাবে পুকুর আর এবং এই পাড়ে যদি ঠিক মতো ওই যে মানে ওই তোমার মাটির সাথে সার কিভাবে মিশাই দিতে হইব, কতটুকু পরিমাণে দিতে হইব, এইটা কিন্তু যদি যদি তুমি ঠিক মতো ওই যে কৃষি অফিসারের কাছ থেকে যদি যাই না, না
1: এখন আফা কইলো না, আমিও তো
0: লিখে রাখছি,
1: তুমি তো অনেক ওই কথাটা হলো তেলের মাথায় তেল দেয়, ওর পুকুর বেশি দেখে ওর কামে লাগবো, কি আমার একটা পুকুর দেখে কি আমার কামে লাগবো না,
2: না এইটা সবার জন্য,
1: তাইলে এটা সবার জন্য, যার পুকুর আছে তারই লাগবো কামে।
0: ভুলবশত একটু বইলা ফেলাইছ,
1: ভুল না,
0: না
1: তুমি একটু বেশি পুকুর তো একটু দাম দাও বেশি,
0: না না না
1: এইটা কথা না, তুমি আবার মনে কিছু নিও,
0: এই যে তুমি ধরো সবজি রানি, তোমারে তো আমরা কম দাম দেই না, কম
1: তো
0: দাম না, আমার কথা যখন কই তখন তখন কিন্তু এই রূপালী বেগম কিন্তু
1: ভালো করি না,
0: হিংসা করে না, বুঝছো না, তবে লিলিবু বয়স ছোট তো এই জন্য আর কি,
1: আস্তে আস্তে একটু বয়স তুমি আবার আমার বয়স কম করো, আমার বয়স বেশি,
2: আমি
1: দাদিনানি হয়েছি না,
0: আচ্ছা তাই দাদিনানি হয়ে গেছো, ও আচ্ছা তা তো জানতাম না,
1: তুমি আমার নানি দেখো,
0: ও আচ্ছা আচ্ছা লিলি নানি
1: ঠিক
0: আছে,
1: কোনো সমস্যা নাই,
0: তুমি যদি বলো তাইলে তো আমাদের ডাকতে কোনো অসুবিধা,
1: কোনো অসুবিধা নাই,
0: কিন্তু সব কথার এক কথা হইতাছে তোমার এই যে আজকে থেকা এই যে 8ই অক্টোবর থেকা 29শে অক্টোবর 2026
1: মা ইলিশ সংরক্ষণ
0: 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা যাইব না, পরিবহন করা যাইব না, ক্রয় বিক্রয় করা যাইব না, মজুত করা যাইব না, খাওন যাইব না, এইগুলো কিন্তু মনে রাখতে হইব,
1: খাওন যাইব না, এটা আমরা যোগ করলাম, খাইব না, না খাইলে
0: বেচবো কেমনে,
1: না বেচলে মাছ ধরবো কেমনে,
0: এই আইন যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে কিন্তু কঠোর শাস্তির বিধান রাখছে সরকার, বুঝছো,
1: সবই ঠিক আছে,
0: সাবধান চাষি ভাইরা, আপনারাও কিন্তু সাবধান হয়ে যান, বুঝছেন,
1: আমরা হলে আমি হলে বাড়ি যাব, তাহলে
0: বাড়ি তুমি তো যাবা, তাহলে আমরা সবাই একসাথে যাই, তার আগে একটু জানাই দিই,
1: সমাপ্তি করো,
0: এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালি ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা, তাহলে চলো সবাই আমরা একসাথে
1: যাই, একসাথে।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হাবিবুর রশিদ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীরের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণ সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, দেশ জুড়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফ, বিশ্ব ব্যাংক ও ওয়াটার এইড সহ কয়েকটি সংস্থা বিভিন্ন প্রকল্পে প্রায় 25,000 কোটি টাকা অর্থায়ন করবে। তিনি আজ সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, বৈঠকে দেশের উপকূলীয় 14টি ঝুঁকিপূর্ণ জেলার জনগোষ্ঠীর জন্য বন্যা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই অবকাঠামো উন্নয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 7,500 কোটি টাকার একটি 5 বছর মেয়াদী প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষাখাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক আইন বিবেচনায় নিয়ে আলোচনা, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টন সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করতে হবে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডি এ পানির ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায় বিচার ও সহযোগিতা শীর্ষক সেমিনারে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। গঙ্গাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে দুই দেশের নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। ঠাকুরগাঁও এক সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ নির্বাচনের 5 প্রার্থী হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন, খিলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রচারাভিযান শুরু করেন প্রার্থীরা। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব

বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীতে তবলায় লহরা শুনবেন, বাজিয়েছেন সুকান্ত চন্দ্র দাস।

0: তবলায় লহরে শুনলেন সুকান্ত চন্দ্র দাসের পরিবেশনায়।
1: বাংলাদেশ বেতার আবহাওয়ার পূর্বাভাস। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবারও বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৬৭% এবং সন্ধ্যা ৬টায় ৮৭%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর ৫:৫৩ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫:৩৮। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that in association with temporary east or southeasterly squally wind at the velocity of 45 to 60 kilometers per hour, along with rain or thunder shower is likely to occur over the regions of Rongpur, Rajshahi, Papna, Bogura, Tangail, Moymansingh, Dhaka, Furidpur, Madaripur, Joshur, Kushtia, Khulna, Potuakhali, Noakhali, Kumilla and Sylhet. River ports of these areas are to cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind at many places of Rongpur, Rajshahi, Moymansingh, Dhaka and Sylhet divisions and at few places of Khulna, Borishal and Chattogram divisions. Meanwhile, moderately heavy rainfall may expected at places of the country. Day and night temperature may slightly decreased all over the country. The highest temperature was recorded today at Feni 34.5 degrees Celsius and the lowest was 20.4 degrees Celsius at Sylhet over the country. The temperature is recorded in Dhaka today was maximum 33.4 degrees Celsius and minimum 26.5 degrees. Humidity at 9 a.m. was 67% and at 6 p.m. was 87%. The sun rises over Dhaka tomorrow at 5:53 a.m. and sets at 5:38 p.m. And that's all we have for weather forecast for this time.
1: বাংলাদেশ বেতার একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ১৬ই অক্টোবর ২০২৬ পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট, দাগ্রিমাংশ ৯১.৪৫’২০ পূর্ব ও অক্ষাংশ ২২.২৩’ উত্তর থেকে ৩৩০ বরাবর এবং দক্ষিণ সীমানা হালিশহর, দাগ্রিমাংশ ৯১.৪৫’৪৩’ পূর্ব ও অক্ষাংশ ২২.২০’৪৫’ উত্তর থেকে ২৮০ বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে ১২,০০০ গজ অথবা ৬.৮ মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং ২২,০০০ ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ে কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে, রাত আটটা দশ মিনিটে জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেট প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, উচ্চাঙ্গ সংকেতের অনুষ্ঠান শুনবেন বেহালা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে, এফএম নয় দুই মেগা হারতে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি শুনলেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ছিল আপনার চোখকে ভালোবাসুন। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং চোখের যত্ন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি পালন করে। এর অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টির জন্য বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া বিনামূল্যে চক্ষু শিবির, স্কুল, কর্মক্ষেত্র ও বিভিন্ন জনবহুল এলাকায় বিনামূল্যে চোখের পরীক্ষা ও দৃষ্টিশক্তি স্ক্যানিং ক্যাম্প পরিচালিত হয়। পরে অন্ধত্ব প্রতিরোধ ও চোখের সুস্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলন আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এতে প্রধান অতিথি ছিলেন। সম্মেলনে তিনি বলেন, শিক্ষকদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নের স্বার্থে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ করা হবে। বিএনপি শাসনামলেই দেশীয় শিক্ষকদের বেতন ভাতা, পেনশন এবং মান মর্যাদা বৃদ্ধি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই শিক্ষক কর্মচারী জাতীয়করণের দাবি বাস্তবায়ন হবে। স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আজকের যত্ন আগামীর সুস্থতা শীর্ষক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্যবিধি, নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতা সভা আজ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার নরসিংদীর উপপরিচালক সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন। সভায় বক্তারা বাড়িঘর, অফিস ও আশেপাশে পানি জমতে না দেওয়া এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান। এছাড়া ডেঙ্গু সচেতনতা রোধে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাটবাজার সহ বিভিন্ন জনসমাগম স্থলে লিফলেট বিতরণ করা হচ্ছে। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠ পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে ত্রৈমাসিক সমন্বয় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এতে সভাপতিত্ব করেন। সভায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রযুক্তির ব্যবহার, সনদ সংশোধন প্রক্রিয়া সহজীকরণ, একাডেমিক কার্যক্রমের সমন্বয় ও পরীক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কিশোরগঞ্জে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং বিষয়ক এক অ্যাডভোকেসি সভা আজ জেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মুখ্য আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির ফলে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি রক্ষা এবং এ থেকে বাঁচতে স্থানীয় প্রশাসন বাজারে নিয়মিত নজরদারি বাড়ানোর উপর জোর দেন। মুন্সিগঞ্জ জেলার এলপিজির সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে এলপিজির সরবরাহ, মূল্য, বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি করা যাবে না। মা ইলিশ রক্ষায় রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে 410 জন নিবন্ধিত জেলের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেকে 25 কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে প্রজনন মৌসুমে কেউ যেন নদীতে মাছ শিকার না করে সে বিষয়ে সকল জেলেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা 29 অক্টোবর পর্যন্ত চলবে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আর্দ্রতা ছিল ৬৭% এবং সন্ধ্যে ৬টায় ৮৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৫৩ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৫:৩৮। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: ভালো আছো তোমরা সবাই?
3: আলহামদুলিল্লাহ।
2: আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আমরা প্রথমেই কিছুক্ষণ স্থির হয়ে বসি পবিত্র এশার নামাজের আজান শোনার জন্য। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নিয়ম অনুযায়ী, সময় অনুযায়ী।
3: আচ্ছা,
4: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশা নামাজের আজান।
5: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: হ্যাঁ, আমরা ফিরে এলাম পবিত্র এশার নামাজের আজানের পরে আমাদের দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে। তো তোমরা ভালোই আছো তো নাকি?
5: হ্যাঁ, ভালোই আছি। ওই পাশের বাড়ির একজনের দেহ ডেঙ্গু ধরা পড়ছে।
4: আচ্ছা আচ্ছা, আসলে এই ডেঙ্গু ধরা পড়তে পারে, কিন্তু তার আগে চিন্তা করতে হবে, বারবার বলা হচ্ছে আমাদের এখান থেকে,
5: সাবধান থাকো, দরকার
4: পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এডিস মশা যাতে জন্ম বৃদ্ধি করতে না পারে। তো সেই কাম কি করতেছে? ওই ওই যে সব ওই দুই একজন আছে ওই যে ছোট মেয়ের মতন, তারা খালি একটা বিষয় শোনো, আমি একটু বলে রাখি, এই যে আমরা এত আমাদের জাতীয় মাছই তাই না, ইলিশ মাছ, এই ইলিশ মাছকে যাতে আমরা ঠিকঠাক মতন বড় করতে পারি, বড় হয়, বড় বড় মাছ খাতে পারি, সেজন্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে মৎস্য অধিদপ্তর থেকে। সেটা হলো যে এই 8 তারিখ মানে আজকে থেকে তোমার 29 অক্টোবর পর্যন্ত মাত্র 22 দিন, হ্যাঁ মাত্র 22 দিন, সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন করা, ক্রয় বিক্রয় মানে বেচা কিনা, মজুত ও বিনিময় সম্পূর্ণ নিষেধ, বুঝলে? ঠিক, তা এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কিন্তু মাইলি সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে, বুঝলে? তো এই ব্যাপারটা কিন্তু প্রয়োগ হবে, সবাই সচেতন হই, যাইলে জেলে ভাইরা যারা আছেন তারা কিন্তু সাবধান, মা ইলিশ ধরা যাবে না, ইলিশ ধরলেই কিন্তু বিপদ, আপনার কিন্তু শাস্তির বিধান তো আছে, আপনি এই ব্যাপারে সচেতন হন।
6: আরে একেবারে কোন মাছই ধরা যাবে না সাগরে, কোনটা মা ইলিশ আর কোনটা বাবা ইলিশ, ওটা কি আর বোঝা যাবে?
4: ইলিশ মাছ ধরা বলি গেছে,
6: কোন মাছই ধরা যাবে
4: সারা দেশে ইলিশ মাছ ধরা,
6: এই 22 তারিখ 22 দিন,
4: এই যে বললাম যে 22 দিন ধরে ইলিশ মাছ ধরা একেবারেই নিষেধ, আরো কি কি আছে? তো চলো আমরা ইলিশ
7: মাছ খবরে পড়ে, হারুন ভাই যে আমরা ইলিশ মাছ ধরা এই 22 দিন বন্ধ করে দিব।
4: হ্যাঁ অবশ্যই বন্ধ করব। তো চলো আমরা আরেকটা বিষয় আজকে জানি, তা হচ্ছে যে এই যে আমরা একসময় কথাম এই কল দেখিনি ধাঁধা, যে
5: সারা বছরের ওই তোমার কবে
4: তোমার দূরে তুমি দেখি ফার্স্ট করে একটা কথা বলে ফেললে, তার ধাঁধাটা কব, তুমি এত বেশি জানো, মুশকিল হয়ে গেছে তোমাকে নিয়ে, তোমাকে সামনে কিছু কওয়া যাবে।
5: আচ্ছা যাই,
4: এই নারিকেলের কথা যখন কইলে, নারিকেল বিষয়ে আমরা একটা বিষয় শুনবো, সেটা হচ্ছে নারিকেল সংগ্রহ পরবর্তী পরিচর্যার মাধ্যমে নারিকেলের ফলন বৃদ্ধি, এ বিষয়ে বলতেছেন মুসাম্মদ সেলিন আক্তার, উৎপাদন অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, খামারবাড়ি, ঢাকা। তো চলো আমরা এই বিষয়টা শুনি এবং বুঝি, আর আর কি বলবো,
7: ওদের নারকেল বাড়ি আর সোডোমিয়া হ্যাঁ জানি শুনি,
4: হ্যাঁ ও যাতে শুনি, চলো শোনা যাক।
5: আচ্ছা শুনি,
6: শুন।
8: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নারকেল সংগ্রহ পরবর্তী পরিচর্যার মাধ্যমে আমরা কিভাবে নারকেলের ফলন বৃদ্ধি করতে পারি। আমরা জানি নারকেল অর্থকরী ফল ও তেল জাতীয় ফসল, প্রায় সবার বাড়িতে দু একটা নারকেলের গাছ রয়েছে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি নারকেলের ফলন কমে যাচ্ছে। নারকেল গাছের ফলন কেন কমে যাচ্ছে সেটা যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে নারকেল ফলন কমার প্রধান কারণ হচ্ছে নারকেলের পরিচর্যার বিষয়ে আমাদের উদাসীনতা ও অজ্ঞতা। নারকেলের গাছের ফলন বাড়াতে হলে প্রথমেই আমাদেরকে দৃষ্টি দিতে হবে নারকেল সংগ্রহ পরবর্তী পরিচর্যার বিষয়টি। যেমন নারকেল সংগ্রহ করার পরপরই গাছের বয়স অনুযায়ী সুষম পরিমাণে সার প্রয়োগ করতে হবে, সঠিকভাবে সেচ ব্যবস্থাপনা দিতে হবে এবং নারকেলের গাছ ছাঁটাই অথবা পরিষ্কার এবং রোগবালাই দমনের ব্যবস্থা নিতে হবে। এখন অক্টোবর মাস চলছে, এখন আমরা নারকেলের গাছ থেকে যখন নারকেল সংগ্রহ করব, তখন নারকেল গাছের ফলন বাড়াতে হলে আমাদের এই সময়ে গাছের বয়স অনুযায়ী সার ব্যবস্থাপনাটা নিতে হবে। এবার আমরা আসি আমরা কিভাবে গাছের বয়স অনুযায়ী সার ব্যবস্থাপনা করব। নারকেলের গাছের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে একটা নারকেলের গাছ 8 থেকে 10 বছর বয়স হলেই ফলন দেওয়া শুরু করে। এখন আমাদের নারকেলের ক্ষেত্রে যে পরিচর্যাটা করতে হবে সেটা হচ্ছে অন্যান্য ফলের চেয়ে নারকেলের গাছে কিন্তু প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয় এবং এক এক বয়সের গাছের ক্ষেত্রে এক এক রকম সারের প্রয়োজন হয়। নারকেলের গাছের বয়স টাকে যদি আমরা একটা রেঞ্জ হিসেবে ধরি, 8 থেকে 10 বছর বয়সের গাছের ক্ষেত্রে একরকম খাবারের প্রয়োজন হবে, 11 থেকে 15 বছর বয়সের ক্ষেত্রে একরকম খাবারের প্রয়োজন হবে, 16 থেকে 20 বছর বয়সের ক্ষেত্রে একই পরিমাণ সারের প্রয়োজন হবে এবং 20 বছর বা এর ঊর্ধ্বে যত বয়স হবে সেই বয়সের জন্য একরকম খাবার প্রয়োজন হবে। সাধারণত 8 থেকে 10 বছর বয়সের ক্ষেত্রে বছরে আমরা যে খাবার দেব এটা আমরা একবার এপ্রিল মাসে দেব এবং আরেকটা অংশ দেব হচ্ছে আমরা এই এখন যে অক্টোবর মাস, এই মাস, এই অক্টোবর মাসে 8 থেকে 10 বছর বয়সের একটি গাছের ক্ষেত্রে জৈব সার প্রয়োজন হবে 10 কেজি, ইউরিয়া 400 গ্রাম, TSP 250 গ্রাম, MOP 750 গ্রাম, জিপসাম 150 গ্রাম, জিঙ্ক 40 গ্রাম, বোরিক এসিড 15 গ্রাম। আবার গাছের বয়স যখন বাড়তে থাকবে তখন বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবার আমরা জানব যে এই সার আমরা কিভাবে গাছে প্রয়োগ করব। সঠিক পদ্ধতিতে যদি আমরা সারটা প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু আমরা আশানুরূপ ফলন পাব না। এই জন্য আমাদেরকে প্রথমে নারিকেলের গাছের গোড়া থেকে 1 হাত জায়গা পরিমাণ বাদ দিয়ে দিতে হবে, কারণ 1 হাত জায়গার ভিতরে যদি আমরা খাবার দিই সেক্ষেত্রে কিন্তু গাছ সেই খাবারটা গ্রহণ করতে পারবে না। এবারে 1 হাত জায়গা বাদ দিয়ে গাছের চারিদিকে 4 হাত দূর পর্যন্ত আমাদেরকে বৃত্তাকার আকারে রিং করে নিতে হবে এবং এই রিং এর উপরে হালকা কুপিয়ে দিতে হবে যাতে গাছের শিকড় না কেটে যায়। এইভাবে হালকা কুপিয়ে আমরা বয়স অনুযায়ী যে সারগুলোর কথা আমরা বললাম এই সমস্ত সারগুলি একত্রে মিশিয়ে আমাদেরকে গাছে দিতে হবে এবং সার প্রয়োগের পরপরে অবশ্যই পরিমাণ মতো আমাদেরকে সেচ দিয়ে সারগুলো গাছের খাবার উপযোগী করে দিতে হবে। এবার আসি আমরা যে আমরা সেচ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। এখন অক্টোবর মাস, বর্ষারও শেষের দিকে চলে এসেছে এবং শীতেরও আগমন সামনে। শীতের শুরুতে কিন্তু মাটির আর্দ্রতা ধরে রাখতে হলে নিয়মিতভাবে আমাদেরকে নারকেল গাছে সেচ দিতে হবে এবং গাছের গোড়ায় খড় এবং কচুরি পানা দিয়ে মালচিং যদি আমরা করে দেই তাহলে আমরা ভালো ফলন পেতে পারি। নারকেল গাছের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারকেলের ছাঁটাই আমরা কিভাবে করব। অনেক সময় দেখা যায় যে নারকেলের গাছ ছাঁটাইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেই না। অনভিজ্ঞ লোক দ্বারা আমরা গাছ পরিষ্কার অথবা ছাঁটাই করি, কিন্তু এই অনভিজ্ঞ লোক দ্বারা কিন্তু গাছ ছাঁটাই বা পরিষ্কার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা অনেক গাছের সতেজ ডালগুলো কেটে ফেলে, এতে করে কি হয় গাছের ফলন কমে যায়। ভালো ফলনের জন্য একটা পূর্ণ বয়স্ক একটা গাছে 30 থেকে 35টি ডাল থাকা আবশ্যক, কারণ গাছের যে সবুজ পাতা থাকে এগুলো খাদ্য তৈরি করে। এই জন্য নারকেলের গাছের কোনো সবুজ ডাল বা পাতা এগুলো কাটা যাবে না, কাটলে খাদ্য তৈরি কমে যাবে, এতে করে গাছে ফুল ফল ধারণ ক্ষমতাও কমে যাবে এবং খাবারের অভাবে গাছ থেকে নারকেলও বা ডাব ঝরে পড়তে পারে।
4: তো শুনলে তো, নারকেল সংগ্রহ পরবর্তী পরিচর্যার মাধ্যমে নারকেলের ফলন বৃদ্ধি কিভাবে হবে না হবে জানলাম। তো জানার তো শেষ নাই, তারপরেও আমাদের জানতে হবে, জানলে কাজ করার সুবিধা। তো চলো এখন একটা কৃষি বিষয়ক গান শোনা যাক। বাড়ির পাশে খালি জায়গা, শিল্পী রুকসানা মমতাজ গীতিকার ডক্টর প্রিয়ার মোহাম্মদ, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলো গানটা শুনি।
5: আচ্ছা শুনি।

0: শুনলে তো
1: শুনলাম,
0: এই গানে গানে কিন্তু আমাদের অনেক কথা ভুলে গেল, তাই না? আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আজকে কিন্তু শুনবা, সেটা হচ্ছে যে ওই যে দেখো আমাদের দেশে দেশপ্রেমিক মানুষের সংখ্যা কিন্তু অনেক, সবাই আমরা
1: সবাই
0: দেশকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটা প্রকাশ করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে তোমার ওই যে পলিথিন, পলিথিন কিন্তু যে কোনো জায়গায় ফেলা যাবে না, ব্যবহারই করা যাবে না। আর দুই হচ্ছে এই যে বিদ্যুৎ খরচ, আমার ইচ্ছা হলে আমি লাইট জ্বালাবো,
2: দেশের সম্পদ নষ্ট,
0: সম্পদ নষ্ট হয়। তো এগুলো খেয়াল করে তো আমাদের সব কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা তো কৃষক মানুষ, আমরা যাতে ভেজাল সার না কিনি, খুব তাড়াতাড়ি গাছ বাড়বি, ফল বাড়বি, এইসব করে মানুষের ক্ষতি না করি, নাকি? তো চলো আমরা আজকে আরেকটা মাছের বিষয় শুনি, তা হচ্ছে ট্যাংরা মাছ। কার খাতি ভালো না লাগে,
2: অনেক ভালো, অনেক ভালো।
0: তো চলো ট্যাংরা মাছের চাষ পদ্ধতি আমরা শুনবো। উনি বলবেন হচ্ছেন মোহাম্মদ ইউসুফ আলী, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। আর তার সাথে এই বিষয়ে কথা বলেছেন জান্নাতুল ফেরদৌস তমা। চলো শোনা যাক।
2: আচ্ছা শুনি।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমরা আলোচনা করব ট্যাংরা মাছ নিয়ে, আর ট্যাংরা মাছের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এজন্য আমাদের আসরে আজ উপস্থিত রয়েছেন মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই যেটা বলবো যে ট্যাংরা মাছ অত্যন্ত সুস্বাদু একটা মাছ, এবং ছোট মাছের দিকে যদি আমাদের কারো একটা ভালো লাগার থাকে তাহলে অনেকেই আমরা ট্যাংরা মাছের কথা বলি। তো আসলে ট্যাংরা মাছ নিয়ে আপনার কাছে একটু জানবো, তারপর ধাপে ধাপে আরো অনেক কিছু জানবো।
4: আমরা জানি ট্যাংরা মাছটি একটি ছোট প্রজাতির, আমরা যে বলি স্মল ইন্ডিজিনাস স্পেসিস বা ছোট প্রজাতির দেশীয় মাছ। এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং আমাদের খাল বিল সর্বত্র এই মাছটি পাওয়া যায়। মাছটি সুস্বাদুর কারণে এই মাছটি এবং কাটাও কম থাকে, এবং এই জন্য সকলের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। আমাদের যে খাল বিলগুলি রয়েছে সেখানে এটা অ্যাবান্ডেন্স অনেক বেশি প্রাচুর্যতা, তবে বর্তমানে কীটনাশক বা বিভিন্ন কারণে, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে, এই কারণে মাছটির প্রাচুর্যতা প্রাকৃতিকভাবে কমলেও এখন বর্তমানে সুসংবাদ হলো এই ট্যাংরা মাছটি এখন চাষ হচ্ছে।
3: সেক্ষেত্রে পুষ্টি গুণাগুণের বিষয় তো জানতেই হচ্ছে।
4: জি, আমি আবারও বলছি যে আমাদের দেশের এর পুষ্টিগুণ আগেই বলি যে আমাদের দেশের ডাক্তাররা রক্ত শূন্যতা হলে কিন্তু ট্যাংরা মাছটি খেতে বলেন। এটাতে প্রতি 100 গ্রাম ট্যাংরা মাছে 2 মিলিগ্রাম আয়রন পাওয়া যায়, এবং 144 কিলো ক্যালোরি আপনার শক্তি আপনি একটা মাছ থেকে পাবেন। কারণ যে এখানে প্রায় 20% প্রোটিন থাকে, 6.5% মানে 6.5 ভাগ হচ্ছে চর্বি থাকে, এবং 277 মিলিগ্রাম ক্যালসিয়াম, যেটি হচ্ছে আমাদের বিশেষ করে নারী এবং ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি মাছ।
3: মানে এক কথায় বলতে গেলে পুরো পরিপূর্ণ পুষ্টি গুণাগুণ রয়েছে। সেক্ষেত্রে এখন আমরা এই ট্যাংরা মাছের প্রজনন, আপনি বলছিলেন যে এখন চাষ করাও হচ্ছে, সেক্ষেত্রে কৃত্রিম প্রজনন বা একটু ট্যাংরা মাছ আসলে কিভাবে করে চাষ করা হয় একটু যদি বিস্তারিত বলতেন।
4: জি, ধন্যবাদ। আসলে ট্যাংরা মাছটি 3 মাস হলে, একটা মাছ 3 মাসেই প্রাপ্তবয়স্ক হয় প্রজননের জন্য। মে মাসের শেষ থেকে প্রায় জুন, প্রায় আগস্ট পর্যন্ত এই মাছটি প্রজনন করে থাকে। তাহলে এই মাছটি প্রজনন কৌশল নিয়ে যদি আমরা বলি, তো আমরা ব্রুড মাছকে, প্রায় 8 থেকে 10 গ্রাম ওজনের ট্যাংরা মাছকে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই প্রজননের জন্য আগে রেডি করা হয়, তারপরে পুকুরে নিয়ে এসে কৃত্রিম প্রজনন করা হয়। হ্যাঁ, তারপর একটি সিস্টার্নে প্রথমে আমরা পুরুষ এবং মহিলা যে মাছগুলি থাকে এগুলোকে আমরা সিস্টার্নে নিই। সেখানে নিয়ে মজুদের প্রায় হচ্ছে 2:1, পুরুষ হচ্ছে 2 ভাগ, নারী হচ্ছে 1 ভাগ হিসেবে আমরা হচ্ছে এখানে রেখে আমরা সিস্টার্নে আমরা রাখি, এবং সিস্টার্নে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝর্ণা প্রয়োগ ব্যবস্থা করে থাকি। হ্যাঁ, তারপরে স্ত্রী মাছের ক্ষেত্রে প্রতি কেজিতে 30 থেকে 40 মিলিগ্রাম, এবং পুরুষের ক্ষেত্রে কেজি প্রতি 15 থেকে 20 মিলিগ্রাম হারে পিজি যেটা হচ্ছে থাকে পিটিউটারি গ্ল্যান্ডের যে দ্রবণ, সেই মাছটি ট্যাংরা মাছের বক্ষদেশে পাখনার নিচে ইঞ্জেকশন দেওয়া হয়।
0: তো শুনলে তো ট্যাংরা মাছের চাষ পদ্ধতি, তো আমরা এইভাবে চাষ করলে ট্যাংরা পাওয়া যাচ্ছে।
2: এই যে খালি লেখাপড়া কইরা কি চাকরির পিছে ছুটে নাকি, আজকাল পোলাপান দেখছো এই মাছের খামার কইরা অনেক উন্নতি করছে,
1: খামার করে আবার মনে করো তারা তো এক ধরনের উদ্যোক্তা, আমরা আবার ওই যে অন্য মানুষকেও চাকরি দেয়।
0: কারণ হচ্ছে কি দেখো, ওই চাকরি করবি যায় আসবি এ করবি, তার থেকে যদি খামার করে, এই যে মুরগির খামার করতেছে, মাছের খামার করতেছে, গরুর খামার করতেছে এই যুব সমাজ, এই যে দেখো ইমরান বলো, নকরক বলো, গিয়াস বলো, এরা কি সুন্দর তোমার খামার করেছে। হ্যাঁ, ওই অল্প অল্প পুঁজি থেকে এখন তারা অনেক,
5: শোনো খালি ছেলেরা না, এই যে আমার পাশের বাড়ির বুঝছো, ওই সম্পর্কে আমার নাতি নয় লিজা নাম বুঝছো, হে এখন গরুর খামার করছে।
0: সবচেয়ে বড় কথা ওইটাই যে আসলে পরিশ্রম করলে ভালো কিছু পাওয়া যায়। তা আমরা সবাই সচেতন হই, নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি, দেশটাকে ভালোবাসি, তো এই প্রতিশ্রুতি নিয়ে চলো আজকে। তো যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো উঠা,
2: চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। প্রিয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈনিক ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং আমন্ত্রণ। আজ দুর্বারে শুনবেন পল্লিগীতির অনুষ্ঠান মেঠো সুর।
1: প্রথমে শুনব আব্দুল আলিমের কণ্ঠে গীতিকার ও সুরকার কবি জসীমউদ্দীন।

দুর্বারে আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারের গানটির শিল্পী নীনা হামিদ, গানটির গীতিকার এবং সুরকার কানাইলাল শীল।

0: বাংলাদেশ বেতার একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসবিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 অক্টোবর 2026 পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট দাঘ্রিমাংশ 91°45′20’ পূর্ব ও অক্ষাংশ 22°23′ উত্তর থেকে 330° বরাবর এবং দক্ষিণ সীমানা হালিশহর দাঘ্রিমাংশ 91°45′43’ পূর্ব ও অক্ষাংশ 22°20′45’ উত্তর থেকে 280° বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ, জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: আবার আমন্ত্রণ জানাচ্ছি দুর্বারে পল্লী গানের অনুষ্ঠান মেঠের সুরে। এবারের গানটির শিল্পী এবং সুরকার বিপুল ভট্টাচার্য, গানটির গীতিকার শফিকুল ওয়ারেস।

0: আপনারা শুনছেন দুর্বারে পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার ও সুরকার আব্দুল করিম।
1: কিসের মোর রাধন, কিসের মোর বাড়ন, কিসের

দুর্বারে আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনবেন একটি লালন গীতি, শিল্পী ফরিদা পারভীন।

0: এই গানটির সাথে শেষ হলো দুর্বারে পল্লী গানের অনুষ্ঠান মেট্রিশোর। আজকে দুর্বার অনুষ্ঠান উপস্থাপনে ছিলাম আমি শামসী মাহমুদ শুক,
1: আমি জুবায়ের আল মাহমুদ। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। আগামীকাল ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে 3-ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 11 অক্টোবর দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হবে। নিগার সুলতানা বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন। এদিকে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 12:00 খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 126 রান করে। জবাবে শ্রীলঙ্কা নারী দল 19 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে 128 রান করে। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11:00 খেলা শুরু হবে। আগামীকাল রাঁচিতে স্বাগতিক ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শুরু হবে। 5-ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3-ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা মাঠে গড়াবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট চলতি মাসের 18 তারিখে এবং তৃতীয় ও শেষ টেস্ট 27 অক্টোবর শুরু হবে। নরসিংদীর রায়পুরায় আগামীকাল ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে দেশি বিদেশি প্রায় 1000 দৌড়বিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 42 কিলোমিটার ফুল ম্যারাথন, 21 কিলোমিটার হাফ ম্যারাথন, 10 কিলোমিটার রেস এবং 1 কিলোমিটার ফ্যামিলি রেস, এই 4টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 3 বছর পর আগামী শনিবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লীগ। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এবারের আসরে 11টি ক্লাব অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারি ক্লাব খেলবে ঢাকা ইয়াংস স্টারের বিপক্ষে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করবেন। খেলা উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2-ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল চলতি মাসের 18 তারিখে ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নোতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। 5ই নভেম্বর বাংলাদেশের গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17ই নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় 40তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের এন্ট্রি আহ্বান করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 16ই অক্টোবরের মধ্যে এন্ট্রি ফর্ম পূরণ করে ফেডারেশন বরাবর এন্ট্রি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 23 তারিখে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 6 দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। আর্জেন্টিনার হয়ে বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। গতকাল
মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে বেনিনকে পরাজিত করে। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে সমর্থক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে 21 বছরের ক্যারিয়ারের দিকে ফিরে তাকান তিনি। এদিকে আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসিকে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েন্স আইরেস বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, মানব জীবনের সূচনা লগ্ন থেকেই এই পৃথিবীতে কোনো না কোনোভাবে পারিবারিক ব্যবস্থা চালু ছিল। পরিবার নানাভাবে প্রতিটি মানুষের মানসিক বিকাশের সহায়ক, পাশাপাশি প্রতিটি পরিবার হচ্ছে প্রতিটি মানুষের জন্য প্রথম পাঠশালা ও বড় শিক্ষা প্রতিষ্ঠান। কারণ ছোট একটি শিশু একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা শুরু করে এই পরিবারের মাঝে থেকেই। পারিবারিকভাবে যে শিশু সঠিকভাবে গড়ে ওঠে, সেই শিশু বড় হয়ে সঠিক পথে থাকে। একটি পরিবারে একসঙ্গে মা বাবা ভাই বোন বসবাস করেন। একসঙ্গে থাকার ফলে একজনের সুখে অন্যজন সুখী হন, একজনের দুঃখে অন্যজন কাঁদেন। এভাবে পরিবারের সদস্যরা একে অপরকে নানাভাবে সাহায্য করে থাকেন। পরিবারের এই যে বন্ধন, এ বন্ধন তাই প্রত্যেকের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের দৃষ্টিতেও এই পরিবার প্রথার গুরুত্ব অনেক। এ নিয়ে এবার শুনব একটি আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা আসতাফা আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজে আমরা নিয়মিত একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার গুরুত্ব। সুপ্রিয় শ্রোতা, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে দুজন বিদগ্ধ ইসলামিক চিন্তাবিদ উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: আরো আছেন সালাহউদ্দিন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি মা বাবা ভাই বোন মিলে আমরা যেখানে বসবাস করি সেটাকে একটা পরিবার বলা হয়। ইসলামী পরিবার সমাজের একটি মৌলিক ভিত্তি, আর বিবাহ হল এই পারিবারিক বন্ধনের একটি স্বীকৃত প্রতিষ্ঠান। সমাজের প্রাণকেন্দ্র হল পরিবার। ইসলামের দৃষ্টিতে পরিবার শুধুমাত্র একটি উত্তম সামাজিক প্রতিষ্ঠানই নয়, বরং একটি পবিত্র সংস্থা। পরিবারের সুখ শান্তি এবং পারস্পরিক সম্পর্ক ছাড়াও এর রয়েছে একটি আইনগত ও সামাজিক দিক। সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের বিকল্প নেই। পরিবারেই মুসলিম শিশুরা এবং বয়স্করা পেয়ে থাকেন ধর্মীয় প্রশিক্ষণ। নৈতিক চরিত্র গঠনের প্রকৃষ্ট ক্ষেত্র হল পরিবার। সামাজিক সম্পর্ক সৃষ্টি হয় পরিবারকে কেন্দ্র করে। পরিবার ছাড়া জীবনের যাত্রাপথে থাকে না কোনো নিরাপত্তা। সামাজিক, মানবিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ পরিবারেই বেশি সহযোগিতা পেয়ে থাকে। পরিবার ছাড়া একটি শিশুর পক্ষে সুসন্তান হিসেবে গড়ে ওঠা কষ্টকর। জীবন সায়ান্নে যে সেবা ও সহানুভূতি মানুষের দরকার, তা পরিবারের বাইরে অন্য কোথাও পাওয়া যায় না। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা, আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি সালাহউদ্দিন, তার কাছ থেকে আমরা জেনে নেই যে ইসলামিক দৃষ্টিতে পরিবারের গুরুত্ব কতটুকু।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াত থেকে আমরা বুঝি যে মহান রাব্বুল আলামিন এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আনফুসাকুম দ্বারা যে আমরা বুঝতে পারছি, আমরা যে আপনার হুকুম আহকাম, যে আপনি যে আদেশ করেছেন সে আদেশগুলাকে মানবো, আর যে নিষেধাজ্ঞাগুলা সেগুলা থেকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা আমাদের পরিবারকে আমরা কিভাবে বাঁচাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহ তাআলা যে কথাগুলা তোমাদের জন্য আদেশ করেছে সে কথাগুলাকে মানবে, তোমরা তাদেরকে সেই কথাগুলাকে তাদের কানে ফুসে দিও, তারা যেন সেই অনুপাতে আমল করে, এবং তোমরা যে আমলগুলা তোরা নিষেধ করো না, আর তোমাদের যে আহলদের পরিবারদেরকে তোমরা সেগুলা বলবে, তারাও যেন সে কথাগুলা না করে। তাহলে এরকম কর্মপন্থা যদি অবলম্বন করে, তাহলে তারা পরিবার পরিজন তারা জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারে। এ কথার প্রসঙ্গে বলতে পারে যে আমরা যে পরিবারের গুরুত্ব নিয়ে যদি বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পরিবারের সবচেয়ে বড় একটা গুরুত্ব হলো যে আহল দ্বারা পরিবার তার শুরুতে হলো যে একটা পরিবার, একজন স্বামী স্ত্রী মিলে একটা পরিবার। এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুসন্তান দান করে। যখন আমাদের পিতা মাতা যখন সুশিক্ষিত হবে, ভালো হবে, তো সেই ঘর থেকে তার সন্তান গুলাকে সেরকম ভালো আশা করা যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে বলে দিচ্ছেন যে আলা ইয়া মাশারা শাবাব মালিস্তাতা মিনকুম বা তাফালিয়াতা যাওজ ফা ইন্নাহু আগযুল লিল বাসার ওয়া আহসানুল লিল ফরজ। আর যখন এই বিবাহ করবে, তখন এই বিবাহের মাধ্যমে নিজের তার সৌন্দর্য এবং গুনাহ থেকে বেঁচে থাকার একটা সুরক্ষার একটা জিনিস পাওয়া যায়। যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস থেকে তিনি বলছেন যে কার আমার পরিবারের পরিবার ফতি হলো আমি জিম্মাদার। হাদিসের ভিতরে আছে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি ওয়াল আমিরু রাঈন ওয়া রাজুলু রাঈন আলা ইমরাতি। এই হাদিস থেকে বোঝা যায় যে আমি আমার পরিবারের জন্য একজন জিম্মাদার, আর কিয়ামতের ময়দানে আমার জিম্মাদারি সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। এজন্য আমি যদি একজন জিম্মাদার হয়ে আমি আমার পরিবারকে সুচল সুন্দরভাবে ইসলামের দৃষ্টিতে তাদেরকে সুন্দরভাবে চালাতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে কু আংফুসাকুম ওয়া আহলিকুম নার। এই তার উদ্দেশ্য হলো যে আমাদেরকে যদি আমি সঠিক সুন্দরভাবে চালাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন।
2: ধন্যবাদ মুফতি সালাউদ্দিন সাহেবকে। ইসলামী দৃষ্টিতে পরিবারের গুরুত্ব করোনা হাদিসের আলোকে স্পষ্ট করে আমাদের শ্রোতাদের জন্য উপস্থাপন করার জন্য। সুপ্রিয় শ্রোতা, আমরা সূরা রুমের 22 নম্বর আয়াতে দেখি আল্লাহ তাআলা সাধারণত বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই আয়াত কারিমা আমাদেরকে স্পষ্ট করেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে নারী এবং পুরুষ সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল লিতাস কোন ইয়ে হয়, যাতে করে আমরা নারীদের কাছ থেকে প্রশান্তি লাভ করি এবং আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে আমাদের প্রেম প্রীতি ভালোবাসাকেও বাড়িয়ে দিয়েছেন। একটি পরিবারে একসঙ্গে মা বাবা ভাই বোন বসবাস করে, একসঙ্গে থাকার ফলে একজন আরেকজনের সুখে সুখী হয়, আরেকজনের দুঃখে সে দুঃখী হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে হাল জমানায় সেই চিরচেনা পরিবার প্রথা বিলুপ্তির পথে, যে পরিবার প্রথা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালাম থেকে। এটা একটি সামাজিক বিপর্যয় বটে, পারিবারিক বিপর্যয় রোধে অনেকে চিন্তিত, নানা কৌশল অবলম্বন করেন, কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি যদি আমরা পোষণ করতে না পারি, আমরা যতভাবেই চেষ্টা করি না করো এই বিপর্যয় রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার যে গুরুত্ব এটা অপরিসীম, কারণ পাশ্চাত্য সভ্যতা যেভাবে তারা তাদের পরিবারগুলিকে প্রতিপালন করে সেটার সাথে ইসলামের কোনো মিল নেই। অতএব আমাদের জানা দরকার যে এই প্রথাটার গুরুত্ব কতটুকু। এই সম্পর্কে আলোচনা করছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। আমি জানব যে ইসলামের দৃষ্টিতে পরিবারের প্রথার গুরুত্ব কতটুকু।
3: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার গুরুত্ব অপরিসীম, এবং আজকে যে এটা নির্ধারিত হয়েছে এটা সুন্দর। পবিত্র ইসলাম হল সম্পূর্ণ সুখ শান্তি সমৃদ্ধিশালী জীবন ব্যবস্থা। প্রত্যেক কাজের পূর্বে সব মানুষের একটা সুষ্ঠু পরিকল্পনা থাকে। একটা সফল পরিবারের লক্ষ্য হতে হবে কিভাবে পরিকল্পনা মাফিক সাজিয়ে শান্তি মাফিক করতে হবে। প্রত্যেক সদস্যকে শিক্ষায় দীক্ষায় সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে, আর তখন এই দেশ ও জাতি সমৃদ্ধিশালী হবে। শুধু শ্রোতা বন্ধুগণ, সেজন্যে আমাদের পরিবার পরিকল্পনা মাথায় রাখতে হবে। পবিত্র ইসলাম কঠিন বা ঝঞ্ঝাটপূর্ণ জীবনযাত্রা সমর্থন করে না। মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, তোমাদের পক্ষে যা সহজ আল্লাহ তাই চান, আর তোমাদের পক্ষে যা কষ্টকর কঠিন তা তিনি চান না। সূরা বাকারা 185 আয়াত। সুধী শ্রোতা বন্ধুগণ, পরিবার বলা হয় একটি আদর্শ প্রতিষ্ঠান স্বরূপ। পরিবার প্রথার গুরুত্ব সাধারণত আমাদের সমাজে প্রচলিত পরিবারদেরকে নিয়েই। কিভাবে পরিবার সুন্দরভাবে গঠন হবে, কি নিয়মে পরিবার চলবে, পরিবারের সদস্যের প্রতি যে দায়িত্ব, কিভাবে আচার আচরণ ব্যবহার করতে হবে, আচরণগত নিয়মের ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা সমষ্টিগতভাবে প্রয়োগ করতে হবে, এইগুলিকে আমরা বলতে পারি পারিবারিক প্রথা। অনেক ক্ষেত্রে যেমন একক পরিবার, যৌথ পরিবার, পিতৃতান্ত্রিক যেটা পিতা থেকে আসছে, মাতৃতান্ত্রিক পরিবার যেটা মাতার দিক দিয়ে মামার দিক দিয়ে আসছে, বর্ধিত পরিবার যেটা বর্তমান আধুনিকতম কালে চলছে যে ছেলের ছেলে নিয়া আলাদাভাবে বিবাহ বাসর করে ঘর তৈরি করলো, পরিবার তৈরি করলো, মেয়ের মেয়েদেরকে এরকম। এইভাবে আমরা পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক পরিবার থেকে বর্ধিত পরিবার যে গঠনের দিকে যাচ্ছি সেটার দিকে আমাদের লক্ষ্য এবং যত্নশীল হতে হবে। আর বৈশিষ্ট্য হলো আত্মীয়তা রক্ষা করতে হবে, আত্মীয়তার ভাব বা প্রতিবেশীর হক, পরিবারের প্রত্যেকের হক দায়িত্ব পূরণ করতে হবে, এগুলো কর্তব্য। সুখে দুঃখে তাদের সাথে থাকা, সাংস্কৃতিক ও মূল্যবোধের ব্যক্তিকরণ, এখানে দেখা যায় খেলাধুলা, সাংস্কৃতিক কবিতা, গল্প, মানুষকে কি করে কল্যাণ করা যায়, মানুষকে কি করে উপকার করা যায়, মানুষকে কি করে সুন্দর পথে চলা যায়, এগুলো আমাদের প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। ফলে গ্রাম থেকে শহর বন্দর সবখানে এই সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে আমাদেরকে আগাইতে হবে। তাই পারিবারিক প্রথাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বেশি সচেতন হতে হবে। ইসলাম বলেছে যে সন্তান কর্মঠ নয়, আলোকিত জীবন যাপন করতে পারে না, তেমন সন্তানের প্রয়োজন নাই। তাই পবিত্র ইসলামকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। অনেক ক্ষেত্রে আমরা না বুঝে না জেনে পবিত্র ইসলামী বিধানকে কঠিন বানিয়ে ফেলেছি, ফলে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। ইসলামী বিধানে কোথাও আসেনি তোমার অধিক অধিক সন্তান হোক আর তারা অপুষ্টিতে রোগে শোকে পড়ে থাক, অশিক্ষায় কুচিন্তায় কুশিক্ষায় উচ্ছৃঙ্খল জীবন যাপনে করুক আর সমাজ ও দেশের ক্ষতি হোক। তাই সুধী শ্রোতা বন্ধুগণ, আমরা পারিবারিক প্রথার প্রতি সচেতন হই, গুরুত্ব আরোপ করি, আর সাথে সাথে যে সমস্ত বিয়ে শাদি করা হয়, সবচেয়ে একটা বাল্য বিবাহ বা কম বয়সী বিবাহ ইত্যাদি যেটা খুব সমস্যা হচ্ছে, তা হলো মহান আল্লাহ পাক নিজ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দিবেন যদি তারা সংযম অবলম্বন করে। সূরা নূরের 33 আয়াতে বলা হয়েছে। অথচ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় সামর্থ্য নাই, পরিবার পরিজন সন্তান লালন পালনের ব্যবস্থা নেই, কিন্তু বিয়ে করে পুষ্টিহীনতার সন্তান আসলো আর তারা না হয় সুঠাম দেহের অধিকারী, না পায় সুচি শিক্ষা, না পায় মানুষর ইসলামী বিধান ও উচ্ছৃঙ্খল ও ভারসাম্যহীন সমাজ সমর্থন করে না। সুতরাং পারিবারিক প্রথার যে বিধান, এই নিয়ম আমাদেরকে মানতে হবে। সংসারে মানুষ কম থাকলে সুখ শান্তি সমৃদ্ধি আসে, অর্থনৈতিক সচ্ছলতা আসে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে দরকারি ও কাজের মানুষ নেই। তাই আসুন আমাদের যুব সমাজকে পারিবারিক প্রথায় সংপৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাই। ওয়াখির দাওয়ানা অনিল হামদুলিল্লাহ।
2: ধন্যবাদ। ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি যে একটা রাষ্ট্র বা সমাজ গঠন করতে হলে তাকে প্রথমেই হাত দিতে হয় পরিবারের উপর। সমাজবিজ্ঞানী এবং ইসলামী বিশেষজ্ঞদের দৃষ্টিতে মানব সমাজ এবং রাষ্ট্রের প্রাথমিক ভিত্তি হল পরিবার। এদেরই আমরা ভুলতে বসেছি পারিবারিক বন্ধনের কথা। আমাদের মূল্যবোধ ক্রমেই লোপ পাচ্ছে, পরিবারের প্রতি আমরা বৈষম্যমূলক আচরণ করছি, গুরুত্ব দেওয়া হচ্ছে না পরিবারের বয়স্কদের প্রতি, আবার স্নেহস্বরূপ আচরণ করা হচ্ছে না ছোটদের প্রতি। অথচ ইসলামে বলা হয়েছে পারস্পরিক সম্পর্কের কথা। পরিবারের সুখ শান্তি এবং পারস্পরিক সম্পর্ক ছাড়াও এটার একটা আইনগত ও সামাজিক দিক আছে। জীবনের সব পর্যায়ে যদি আল্লাহ প্রদত্ত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান মেনে চলা যায়, তাহলে পারিবারিক বিপর্যয় রোধ করা সম্ভব, নতুবা মানবীয় প্রচেষ্টা মরিচিকার মতো নিষ্ফল ব্যর্থ হতে বাধ্য। আসুন আমরা ইসলামের পরিবারের মূল উদ্দেশ্যটাকে আমরা সংযত করি এবং প্রত্যেকের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা এবং মনের প্রশান্তি গড়ে তুলি, তাহলে সত্যিকার অর্থে আমরা পরিবারের স্বাদ পাব এবং সেই পরিবার আমাদের জন্য ইহা এবং পরকালীন কল্যাণ লাভ করতে সক্ষম হবে। সুপ্রিয়তা, আসুন আমরা ইসলামী দৃষ্টিতে পারিবারিক প্রথার গুরুত্ব সম্পর্কে দুজন বিদগ্ধ ইসলামিক চিন্তাবিদ যে সকল বিষয়গুলো আলোচনা করলেন আমরা সেগুলোকে গ্রহণ করি এবং আমরা আমাদের পরিবারগুলোকে সেভাবে সাজার চেষ্টা করি। আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: প্রিয় শ্রোতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় 50 থেকে 100 মিলিয়ন মানুষ প্রতিবছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। এ রোগের অন্যতম বাহক হচ্ছে এডিস মশা, যা এখন আমরা প্রায় সকলেই জানি। সাধারণত এডিস মশা কামড়ানোর 4-7 দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা যায়। উপসর্গগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীরে ছোট ছোট লাল ফুসকুড়ি, মাংসপেশী এবং অস্থি সন্ধিতে ব্যথা ইত্যাদি। তবে এ সময় প্রকৃতিতে যেমন আছে গরমের তীব্রতা, সাথে হঠাৎ বৃষ্টি আর ঝোড়ো বাতাসের শীতলতাও, এই গরম ঠান্ডার প্রভাবেও অনেকে ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রেই ডেঙ্গু জ্বর নাকি গরম ঠান্ডায় জ্বর তা বোঝা মুশকিল হচ্ছে। তাই জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিন, সেই সাথে এডিস মশা নিধনে বাড়িঘরের ভিতর ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন, কেননা জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা জন্মায়। সকলের সচেতনতায় সুস্থ থাকুক আমাদের চারপাশ, প্রতিটি জীবন আর প্রতিটি সংসার হয়ে উঠুক সুখী সংসার।
5: কি ব্যাপার, আজ এত দেরি?
6: কই না তো, ঠিক 5টায় অফিস থেকে বের হয়েছি, এরপর বাসে বাদুড় ঝোলা হয়ে মোড় পর্যন্ত আসা, মোড় থেকে হাঁটতে হাঁটতে বাসায় ফেরা, একটু দেরিতে হবেই। এই দেখো পিঠা এনেছি, এবার ফার্স্ট ক্লাস করে চা বানাও, তারপর মজা করে দুজনে খাই। এই যা, ভুলেই গেলাম, আমার বাবুসোনাটা কই দেখছি না যে?
5: ঘুমিয়ে আছে।
6: অসময়ে ঘুমিয়ে কেন, তোলো তোলো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কই বাবুসোনা, এই ওঠো ওঠো ওঠো, দেখো কি এনেছি তোমার জন্য।
7: আমাকে মারবে না তো?
6: না, বাবা কেন মারবে তোমাকে, কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছো কেন? মিতু, মিতু
5: বলো,
6: বাবুর কি হয়েছে, এমন ভাবে মুখ লুকালো কেন, কি হয়েছে বাবুর?
5: কি হয়েছে দেখবে?
6: হ্যাঁ,
5: এই দেখো তোমার অফিসের এই কাগজগুলো কি অবস্থা করেছে।
6: ও তো এগুলোতে আঁকিবুকি করছে, তা তুমি কি করেছো?
5: আমি কি করেছি মানে, আচ্ছা করে ধমক দিয়েছি আর বলেছি তোমার আব্বু এলে পেটাবে।
6: আচ্ছা মিতু, তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি?
5: কেন,
6: বাবু 4 বছরের ছোট্ট শিশু, ভুল আমারই হয়েছে, কাগজগুলো এভাবে টেবিলে না রেখে তুলে রাখা উচিত ছিল। যাই হোক, ওর কৌতূহলী মন যা চেয়েছে তাই করেছে, ও প্রথম কলম ধরা শিখেছে, ওর মন যা কিছু লিখতে চায়, আঁকতে চায়, অর্থাৎ ওর আবেগ অনুভূতি প্রকাশ করতে চায়। তুমি যদি ওকে শাস্তির ভয় না দেখিয়ে অন্য একটি কাগজ দিয়ে তাতে আঁকতে বা লিখতে বলতে, তাহলে সে খুশি হতো এবং ওর মধ্যে একটা নিরাপত্তা বোধ জন্মাতো, বুঝলে? এই যে তুমি শাস্তির ভয় দেখালে, এতে ওর মানসিক বিকাশের ক্ষতি হতে পারে তো।
5: আমি তো ওকে মারিনি।
6: মারা উচিত নয়, বুঝলে, শিশুকে পরিবার এবং সমাজের একজন পরিপূর্ণ ও উপযুক্ত সদস্য হিসেবে গড়ে তুলবার সবচেয়ে বেশি কার্যকর উপায় হচ্ছে ওর কি করণীয় তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে বোঝানো, কি করা যাবে না সে সম্পর্কেও বলা দরকার। আর হ্যাঁ, অন্য একটা কাগজে ও যাই আঁকিবুকি করুক না কেন, সেই কাজের প্রশংসা করলে ওর আত্মবিশ্বাস আরো বাড়ত।
5: বাবা, তুমি এত কিছু জানো?
6: হ্যাঁ, সবই জানতে হয় ম্যাডাম, বুঝলেন, বাবা হয়েছি আর তুমি হয়েছ মা। আমাদের সাহচর্যেই তো ও বড় হয়ে উঠবে, নাকি? কই বাবুসোনা, আব্বুর কোলে এসো, চলো দেখো কি এনেছি তোমার জন্য, আমরা সবাই মজা করে খাবো।
7: হ্যাঁ আব্বু, আমি খাবো,
6: চলো চলো চলো চলো চলো।
1: শেষ কথায় জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
8: সাহিতা মঞ্জুরি।
0: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
9: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থা সংক্রান্ত বৈঠক, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু কিশোর ও তরুণদের জন্য সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি স্বাক্ষর। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির। শারদা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 12 ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বন্টন চুক্তি সইয়ের আশা প্রকাশ পানি সম্পদ মন্ত্রীর। এবছর সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কার্সন। এবং টাস্কন্দে এএফসি অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থা, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে 1,000 খেলার মাঠ তৈরির নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন। বৈঠকে তারেক রহমান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি 2 থেকে 3টি ওয়ার্ডের জন্য অন্তত 1টি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 40টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 90টি মাঠ খেলাধুলার উপযোগী করে সেখানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে অন্তত 1টি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার উপরও গুরুত্ব দেন তিনি। বৈঠকে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও খেলাধুলার উপযোগী করা, দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার এবং প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশের সব খেলার মাঠ সংরক্ষণ, সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা এবং আগামী 5 বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক্স খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত 15 বছর মেয়াদী কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বড় পরিবর্তন আসছে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে। 15 বছরের জন্য টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল দুবাই ভিত্তিক বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ড। প্রায় $15 কোটি বিনিয়োগে আধুনিকায়ন, প্রযুক্তি সংযোজন আর দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য খালাসে গতি আনার লক্ষ্য সরকারের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত কন্টেইনার টার্মিনাল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। গত অর্থবছরে এখান দিয়ে হ্যান্ডেলিং হয়েছে প্রায় 13,85,000 টিইউ কন্টেইনার, যা চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডেলিং এর সক্ষমতার প্রায় 44%। অর্থাৎ এই টার্মিনালের দক্ষতা বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। এই লক্ষ্যেই বৃহস্পতিবার বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সই হল 15 বছরের কনসেশন চুক্তি। চুক্তি অনুযায়ী টার্মিনালের মালিকানা ও সামগ্রিক নিয়ন্ত্রণ থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে, আর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। এই চুক্তির ফলে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে চায় ডিপি ওয়ার্ল্ড। সেই সঙ্গে স্বচ্ছতা, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি সম্মান এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে কাজ করবে বলে জানান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ডিরেক্টর ইসাক আজিম।

0: সৃজনশীলতা আর অটোমেশন ও পেপারলেস ব্যবস্থাপনার মাধ্যমে আরও দ্রুত হবে কন্টেইনার পরিবহন ও খালাস। নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চুক্তির ফলে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগে বাড়বে রাজস্ব আদায়, কর্মসংস্থান ও বন্দরের সক্ষমতা।
1: ডিপি ওয়ার্ল্ড যে অর্থ ব্যয় করে এটাকে ঢেলে সাজাবেন, আপ টু দা মার্কে নেবেন, অটোমেশনের জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গা যখন প্রতিষ্ঠিত হবে সেখানে আরো চাকরির সুযোগ বাড়ার সম্ভাবনা আছে, আমাদের যারা চাকরি করছেন তাদের আরো দক্ষতা বাড়ার সম্ভাবনা আছে।
0: রাজস্ব আদায় বৃদ্ধি ও বন্দর আধুনিকায়ন হলে আমদানি ও রপ্তানিতে ব্যবসায়ীদের সময় ও খরচ কমবে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আবরার ফাহাদের পরিবার। এ সময় তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সাক্ষাৎকালে আবরার ফাহাদের বাবা তার ছেলের হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকরের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে তারেক রহমান বলেন, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, আদালত স্বাধীনভাবে মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণ সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। এদিকে আজ বাংলাদেশ বিষয়ক যুক্তরাজ্যের অল পার্লি পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ APPG-র প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইন প্রণেতাদের আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের যে অবদান রয়েছে তা এদেশের মানুষ মনে রাখবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের নোয়াখালীপাড়া ও রঙ্গখালী পাহাড়ে রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার মতো পুলিশ একাডেমি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে তার মন্ত্রণালয়ে পরপর দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রথমটি ছিল জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা। সভা দুটির পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নির্মূল ও সন্ত্রাসী কার্যক্রম দমনে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সময়ে অভিযান চালাতে হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাটা তারের বেড়া পুনর্নির্মাণ, সৌরবিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা এবং ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা স্থাপনের কথাও বলেন তিনি।
4: রঙ্গিখালী এবং নোয়াখালীপাড়া সম্ভবত এই দুইটা নামে পাহাড় আছে যেখানে অপহরণের ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে বিভিন্নভাবে, সেই জায়গায় দুইটা ক্যাম্প স্থাপন করা হবে। সে ক্যাম্পগুলো স্থাপন করা হলে সেই এলাকায় এই জাতীয় অপরাধগুলো নির্মূল হবে বলে আমাদের সবার মতামত।
3: এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসের অভয়ারণ্য থেকে এই এলাকায় সুশাসন ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
4: সারদার মতো একটা পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেজন্য জমি দেখা হচ্ছে। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জন্য সেখানে 72 একর জমি অ্যাকোয়ার করা হয়েছে, সেই জায়গায় স্থানান্তরিত হবে বাইজিত লিংক রোডের পাশে। এগুলো আমরা সব এমনভাবে সমন্বিতভাবে করছি যার মধ্য দিয়ে আশা করি জঙ্গল সলিমপুর এলাকার যে কয়টি মৌজায় সরকারি জমি আছে সেগুলো যেন সুশাসনের মধ্যে নিয়ে আসা হয় এবং সেই জায়গার অধিবাসীগণকে আমরা কিভাবে পুনর্বাসন করতে পারি যারা বিভিন্ন সময় অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করেছেন তাদেরকে।

0: পুনর্বাসনের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।
1: এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকার অবশ্যই জন আস্থা অর্জন করেছে, কতটুকু করেছে সেটা বিচার করবে জনগণ। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: 12 ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বন্টন চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশা প্রকাশ করেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, 1977 সালের চুক্তির মতো নতুন চুক্তিতেও নিশ্চয়তা ধারা বা গ্যারান্টি ক্লজ পুনর্বহাল করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। বিদ্যমান 30 বছরের চুক্তির মেয়াদ 12 ডিসেম্বর শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে 1977 সালে সই হওয়া 5 বছরের চুক্তিতে গ্যারান্টি ধারা ছিল, তবে 1996 সালে নতুন চুক্তি সইয়ের সময় এই ধারাটি বাদ দেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনীয় পানি নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ সহ ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন গঙ্গা পানি বন্টন চুক্তি চায় বাংলাদেশ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। পানির সঠিক ব্যবস্থাপনা না শিখলে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। বৈঠকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, পয় নিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ড আব্দুল মঈন খান বলেন, দেশজুড়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাংক ও ওয়াটার এইড সহ কয়েকটি সংস্থা বিভিন্ন প্রকল্পে প্রায় 25,000 কোটি টাকা অর্থায়ন করবে। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের জন্য যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ, ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানোর বিষয়ে আলোচনা এবং পণ্য পরিবহন ও খালাসের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশী নাগরিকদের অনারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্ব পায়। ঠাকুরগাঁও এক সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই নির্বাচনে 5 প্রার্থী হলেন বিএনপির মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জামায়াত ইসলামীর দেলোয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী, ইসলামী আন্দোলনের খাদিমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন প্রার্থীরা।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কার্সন। সুইডিশ একাডেমি জানায়, লেখিকাকে তাঁর বলিষ্ঠ ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। দ্রৌপদী ঘরানার সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের সহযোগে তাঁর লেখনী সমসাময়িক সাহিত্যের এক নতুন ধারা সৃষ্টি করেছে। 1950 সালে টরন্টোতে জন্মগ্রহণকারী অ্যান কার্সন তাঁর কবিতা, গদ্য ও অনুবাদকর্মে অগাধ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। তাঁর লেখায় প্রাচীন গ্রিক সাহিত্য ও পুরাণের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। 2001 সালে তিনি দ্য ওয়েট অব দ্য হাজব্যান্ড সংকলনের জন্য প্রথম নারী হিসেবে টিএস এলিয়ট পুরস্কার পান। তিনি গুগেনহাইম এবং ম্যাক আর্থার ফেলোশিপও লাভ করেন। আগামী ডিসেম্বরে স্টকহোমে অ্যান কার্সনের হাতে আনুষ্ঠানিকভাবে পদক ও ডিপ্লোমা হস্তান্তর করা হবে। আজ ইউক্রেনের যুদ্ধরত সীমান্তবর্তী শহর ক্রামাত্রস্কে বেসামরিক বাসের ওপর রাশিয়ার গ্লাইড বোমা হামলায় অন্তত 33 জন নিহত এবং আরও 18 জন আহত হয়েছে। দোনেৎস্কের আঞ্চলিক কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে যাত্রীবাহী বাসগুলোকে লক্ষ্য করে বহুসংখ্যক বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ করেছে। ইউক্রেন জুড়ে রুশ হামলা জোরদার এবং বেসামরিক হতাহতের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধির মধ্যে এই হামলার ঘটনা ঘটল। মিয়ানমারের নেতা মিন ওয়াং লাইং বলেছেন, মালয়েশিয়ায় আটক তাঁর দেশের অভিবাসীদের যতদ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া হবে। তিনি আজ পুত্রাজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন। মালয়েশিয়া তাদের আটক কেন্দ্রে অবস্থানরত মিয়ানমারের কয়েক হাজার অভিবাসীকে ফেরত পাঠাতে দেশটির সহযোগিতা চাইছে। এদিকে মানবাধিকার সংস্থাগুলো প্রত্যাবর্তনের অপেক্ষারতদের, বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। মিয়ানমারের অনেক রোহিঙ্গা দেশটিতে নিপীড়নের শিকার হয়েছে এবং সেখানে সেনাবাহিনী এখনও গৃহযুদ্ধে লিপ্ত রয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল 75 বছর। 1978 সালে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। হিন্দি ও মারাঠি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। খেলার খবর। ফুটবল। অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক উজবেকিস্তানকে হারিয়ে দারুণ জয় নিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। নাটকীয়তায় ভরা ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে রুনা আক্তারের জয়সূচক গোলে 2-1 ব্যবধানের জয় ছিনিয়ে আনে লাল সবুজের প্রতিনিধিরা। তাসখন্দে স্টেডিয়ামে এইচ গ্রুপের নিজেদের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দুদল। গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী 11 অক্টোবর শক্তিশালী ফিলিপাইন্সের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে লাল সবুজের কিশোরীরা। ক্রিকেট। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 12টায় খেলা শুরু হবে। এদিকে আগামীকাল ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যে 3-ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 11 অক্টোবর দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক। সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে কি শিশু কিশোর ও তরুণদের জন্য সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ। চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি স্বাক্ষর। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির। শারদা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 12 ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তি সইয়ের আশা প্রকাশ পানি সম্পদ মন্ত্রীর। এবছর সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় নাগরিক কানাডীয় লেখক অ্যান কার্সন। এবং তাস্কন্দে এএফসি অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছে শাহানা জাহান। আজ থেকে দেশের নদনদী ও উপকূলীয় জলসীমায় একটি গুরুত্বপূর্ণ সময়ের সূচনা হয়েছে। মাইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলমান এই কর্মসূচি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ সংরক্ষণের একটি বৃহৎ উদ্যোগ। বাংলাদেশে প্রাণীজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস মাছ। মৎস্য অধিদপ্তরের হিসেবে দেশের প্রাণীজ প্রোটিনের প্রায় ৬০% আসে মাছ থেকে। তবে এই বিপুল চাহিদা পূরণে এককভাবে ইলিশের অবদান সীমিত। মোট মাছ উৎপাদনের প্রায় ১২% আসে ইলিশ থেকে। অর্থাৎ দেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ইলিশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চাষকৃত ও অন্যান্য প্রজাতির মাছও সমানভাবে প্রয়োজনীয়। তবে ইলিশের বিশেষত্ব হল এটি শুধু একটি খাদ্য নয়, এটি বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি এবং নদীকেন্দ্রিক জীবনযাত্রার প্রতীক। তাই মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা কেবল একটি মাছকে রক্ষার উদ্যোগ নয়, বরং দেশের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ ও ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখার প্রচেষ্টা। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ শুধু একটি অর্থনৈতিক সম্পদ নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার সঙ্গেও গভীরভাবে যুক্ত। দেশের লাখ লাখ জেলে পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইলিশ আহরণের উপর নির্ভরশীল। তাই ইলিশের উৎপাদন টেকসই রাখতে হলে এর প্রজনন মৌসুমে বিশেষ সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে, এই সময় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে পরবর্তী সময়ে নদী ও সাগরে ইলিশের সংখ্যা বৃদ্ধি পায় এবং সামগ্রিক উৎপাদনও বাড়ে। সরকার গত এক দশকেরও বেশি সময় ধরে অভয়াশ্রম ঘোষণা, জাটকা সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা সহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। এসব উদ্যোগের ফলে দেশে ইলিশ উৎপাদন বৃদ্ধির ইতিবাচক ধারা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। এবারও মৎস্য বিভাগ, জেলে প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে। নদী ও সাগরে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার নিবন্ধিত জেলে পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালু রেখেছে। বিভিন্ন এলাকায় ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। চাঁদপুরে ৪১,০০০ বেশি জেলে পরিবার, হাতিয়ায় ১৫,০০০ পরিবার সহ উপকূলীয় বিভিন্ন অঞ্চলের নিবন্ধিত জেলেরা এই সহায়তা পাবেন। যদিও অনেক জেলের দাবি শুধু খাদ্য সহায়তা দিয়ে ২২ দিনের আর্থিক সংকট পুরোপুরি মোকাবেলা করা সম্ভব নয়, তারা বিকল্প কর্মসংস্থান ও আর্থিক সহায়তার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বাস্তবতা অনস্বীকার্য যে পরিবেশ সংরক্ষণ ও জীবিকা সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হবে। মা ইলিশ রক্ষার এই কর্মসূচির দীর্ঘমেয়াদী সুফল শেষ পর্যন্ত জেলেদের কাছেই ফিরে আসে, কারণ প্রজনন নিরাপদ হলে ভবিষ্যতে নদী ও সাগরে মাছের প্রাচুর্য বাড়ে, যার সুফল ভোগ করে তারাই। সে কারণে নিষেধাজ্ঞাকে কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ হিসেবে না দেখে জাতীয় সম্পদ সংরক্ষণের যৌথ দায়িত্ব হিসেবে বিবেচনা করা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, ইলিশ বাংলাদেশের গর্ব। বিশ্ববাজারে বাংলাদেশের ইলিশের আলাদা পরিচিতি রয়েছে। তাই এই সম্পদ রক্ষায় সরকার, জেলে, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ সকলের সম্মিলিত সহযোগিতা দরকার। নিষেধাজ্ঞার সময় কেউ অবৈধভাবে মাছ আহরণ, ক্রয় বা বিক্রয়ে জড়িত হলে শুধুমাত্র আইনভঙ্গই হবে না, বরং দেশের ভবিষ্যৎ মৎস্য সম্পদের ক্ষতিও হবে। মা ইলিশ রক্ষার এই ২২ দিনের কর্মসূচি সফল হোক, এটাই সকলের প্রত্যাশা। একই সঙ্গে প্রকৃত জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা, সঠিক তালিকা প্রণয়ন এবং বিকল্প আয়ের সুযোগ নিশ্চিত করা জরুরি। আর তা নিশ্চিত করা গেলে সংরক্ষণ ও মানবিক দায়িত্বের মধ্যে একটি কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জাতীয় সম্পদের সুরক্ষা এবং জেলে পরিবারের কল্যাণ, এই দুই লক্ষ্যকে সামনে রেখেই আগামী দিনের পথ চলার পরিকল্পনা তৈরি হওয়া উচিত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে ৯:৩০।
8: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দিবেন না। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। প্রথমে শুনব রুনা লালার কণ্ঠে, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

পরপর দুখানি দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহাদেব ঘোষ।

মহাদেব ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনে এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী ফাহমিদা নবী, গীতিকার কবির বকুল, সুর করেছেন লাকি আখন্দ।

আধুনিক গান শুনছেন ফাহমিদা নবীর কণ্ঠে, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুরকার বিশ্বজিৎ সরকার।

আধুনিক গান শুনলেন ফাহমিদা নবীর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন খাল খননের গান, মনির খান ও রিজিয়া পারভীন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। গীতিকার আবু বকর সিদ্দিক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

শুনলেন খাল খননের গান প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশ বেতার ঢাকা কিছুক্ষণের মধ্যে সংবাদ শুনতে পাবেন ইংরেজিতে।

বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনা এবারে রয়েছে দেশের গান। শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মি, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন মোহাম্মদ আব্দুন নূর খান।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
1: হয় ইমাম সাহেব,
0: তাইলে একটা জরুরি কথা বলি।
1: বলেন কোন বলেন।
0: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
0: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই।
1: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা আমন্ত্রণ ছায়াছবির গানের আয়োজনে। প্রথমেই বাস্তব ছায়াছবির গান শোনাব ইন্দ্রকিশোর ও ডলি শান্তনীর কণ্ঠে।

0: চলেন ছায়াছবির গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রেসশ্রোতা পল্লিগীতি শুনবেন অরবিন্দ মণ্ডলের কণ্ঠে, গানের কথা লিখেছেন, সুর করেছেন বিজয় সরকার।

এবারে শিল্পী অরবিন্দ মণ্ডল, গানের কথা লিখেছেন সেলিম মাহমুদ, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: চলেন পল্লিকেতে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এলিশ মশা ডিম পাড়ে। তাই এলিশ মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা

0: ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এলিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানলার পর্দার আড়ালে পরিষ্কার করে এলিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। দুর্মজার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে কয়েল ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এলিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজনে। বেহালা বাজিয়ে শোনাচ্ছেন মালকোষ রাগে প্রিয়ার চন্দ্র, তবলায় রয়েছেন অরুণ চন্দ্র দাস।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি লুলুয়াই সাখমুন্নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়া বান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে ১০০০ খেলার মাঠ তৈরির নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে সেখানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নের অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও খেলাধুলার উপযোগী করা, দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার এবং প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশের সব খেলার মাঠ সংরক্ষণ, সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা এবং আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়া বান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এশা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে আজ স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদী কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। এদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বড় পরিবর্তন আসছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেলে দুবাই ভিত্তিক বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ড। প্রায় ১৫ কোটি ডলার বিনিয়োগে আধুনিকায়ন, প্রযুক্তি সংযোজন আর দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য খালাসে গতি আনার লক্ষ্য সরকারের। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। আজ বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই গুরুত্ব আরোপ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের নোয়াখালীপাড়া এবং রঙ্গখালী পাহাড়ে রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সর্দার মতো পুলিশ একাডেমি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ১২ই ডিসেম্বরের আগে ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশা প্রকাশ করেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, ১৯৭৭ সালের চুক্তির মতো নতুন চুক্তিতেও নিশ্চয়তা ধারা বা গ্যারান্টি ক্লজ পুনর্বহাল করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টা ৩০ মিনিটে অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি কে এম ফিরোজ। পথ পাথে অনুষ্ঠানে জুমআর দিনের আমল সমূহ সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন ৭টা ২০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনতে পাবেন ৭টা ৫০ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির ৭টা ১০ মিনিটে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে ৮টা ২০ মিনিটে। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে পাবেন কলকাকুলি ৭টা ৫ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনতে পাবেন ১০টা ৫ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ ১১টা ৩০ মিনিটে। এ সপ্তাহের নাটক বরেন্দ্র গীতিকারের খোঁজে শুনবেন ১৩টা ১০ মিনিটে। রচনা দোলন রহমান, প্রযোজনা রফিকুল হাসান। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ ১০টা ১০ মিনিটে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে ৫টা ৪০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত শুনতে পাবেন ৫টা ৫০ মিনিটে এবং কৃষাণ বধু ৬টা ৫ মিনিটে। ৭টা ৫ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন ৭টা ৩০ মিনিটে। ৯টা ৫ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন ১০টায়। এছাড়া এফএম ৯০ মেগাহার্জে ১২টা ১৫ মিনিটে নিশুতে অনুষ্ঠানে শুনবেন নাটক আমার একলা আকাশ, রচনা সৈয়দ মহিদুর রহমান, প্রযোজনা শাহানারা জাকির। সবশেষে এফএমের অনুষ্ঠান এফএম ৯২ মেগাহার্জে ৭টা থেকে ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জ, এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে ৬টা ৩০ মিনিট থেকে ১২টা ১০ মিনিট এবং ২টা ১৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার, আগামীকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৬৭%, সন্ধ্যা ৬টায় ৮৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:53, অস্ত যাবে সন্ধ্যে 5:38। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ K693 কিলোহার্টস ও FM 90 মেগাহার্টস ও FM 106 মেগাহার্টসে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরসমা।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়ত দান করবেন তাদের ইমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তারজমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার উপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও খেলাধুলার উপযোগী করা, দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার এবং প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশের সব খেলার মাঠ সংরক্ষণ, সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা এবং আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করারও নির্দেশ দেন। ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এশা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক্স খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে আজ স্বাক্ষরিত 15 বছর মেয়াদী কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। এদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বড় পরিবর্তন আসছে নিউ মরিং কন্টেইনার টার্মিনালে। 15 বছরের